প্রধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Fair and Overseas Employment Minister Ariful Haq Chaudhary has said Malaysia has reopened its labour market for Bangladeshi workers following the Prime Minister's recent foreign visit. He said this to newsmen at the Sylhet Circuit House yesterday. The minister said Bangladesh has been maintaining continuous discussions with different countries to create new overseas employment opportunities and expand existing labour markets. This is Bangladesh Betar giving you the news. The higher secondary certificate and equivalent examinations scheduled for today in Chattogram, Cox's Bazar and Rangamati districts under the Chattogram Education Board have been postponed due to adverse weather and flood conditions. The Inter-Education Board Coordination Committee and Dhaka Education Board announced the decision in a notification issued yesterday. The U.S. has launched a series of powerful strikes on Iran in response to attacks on three commercial vessels in the Strait of Hormuz. U.S. Central Command said this yesterday. Iran's Deputy Foreign Minister called the U.S. attacks a violation of the U.S.-Iran memorandum signed last month and warned that Tehran would take decisive measures. The U.S. said there would be consequences to what it has called the wholly unacceptable attacks on the tankers. World Cup football and Argentina beat Egypt by 3-2 to secure a place in the quarterfinal. The match took place at Atlanta last night. Meanwhile, in the last match of 16 teams knockout, Switzerland has won by 4-3 against Colombia at Vancouver to take a place in the quarterfinal as well. Dhaka Meteorological Office says, under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram, Rangpur, Mymensingh and Sylhet divisions till 3 p.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the monsoon land depression over Orissa and adjoining South Jharkhand moved northwestwards, weakened into a well-marked low over East Madhya Pradesh and adjoining area. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient persists over North Bay and adjoining coastal area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilna, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister visits Bangladesh Army's summer exercise, stresses on maintaining professional training, discipline and highest level of readiness. Jatiyo Shongshod passes public examinations, offences, amendment bill 2026. Information and Broadcasting Minister urges to bring insurance sector into legal framework to boost economy. Roadmap for local government elections prepared, scheduled to be announced. next month, says Information and Broadcasting Advisor. Malaysia reopens labour market for Bangladeshi workers, says Expatriates Welfare Minister. Today's HSE and equivalent exams postponed in Chattogram, Cox's Bazar, Rangamati due to inclement weather. US launches strikes on Iran after tankers hit in Strait of Hormuz. And Argentina and Switzerland secures places in the quarterfinals of FIFA World Cup. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল মহানগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন 18 নম্বর ওয়ার্ডের মাহতাবুদ্দিন সড়কের শেষ প্রান্তে ময়ূর নদীর উপর বিদ্যমান ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জনসাধারণের চলাচলের ভোগান্তি দূর করতে ময়ূর নদীর উপর একটি নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি। ময়ূর নদীতে একাধিক ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসক ময়ূর নদীতে বিদ্যমান কচুরিপানা দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসির প্রধান প্রকৌশলী মুর্শিদুজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জাব্বার ও 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কেসিসি প্রশাসক গল্লামারী ব্রিজ সড়কের সম্প্রসারণ কাজ সহ বাবে সালাম আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, সাবেদ আলী লেন, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, মাহতাবুদ্দিন সড়ক, খালিশপুর বাস্তুহারা কলোনি, ড্রেনেজ বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা সহ পোর্ট কলোনির অভ্যন্তরে স্লুইস গেট নির্মাণ কাজ পরিদর্শন করেন। আগামী 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল যশোর শহরের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় এ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন এবং সাবেক পৌর মেয়র সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক সভা গতকাল খুলনার দিঘুলিয়া উপজেলার পথের বাজারে অনুষ্ঠিত হয়। সভায় মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের বেনাপোলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে গতকাল মানব পাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন আশ্রয় কেন্দ্র হাফওয়ে হোম এর উদ্বোধন করা হয়। শাসা উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পুর থানার অফিসার ইনচার্জ, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ, শাসা থানা অফিসার ইনচার্জ ও প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপকূল রক্ষা বাঁধে ছিদ্র করে অবৈধভাবে বসানো 12টি পাইপ গতকাল অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোর নড়াইল মহাসড়কে নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,19,00,000 টাকা মূল্যের 583.19 গ্রাম ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। সোনার বারসহ আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। খুলনা নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গতকাল দুজন নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় ঝিনাইদহ একাদশ 2-1 গোলে রাজবাড়ী একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরা শালিখা কৃষি কলেজ মাঠে গতকালের এক প্রীতি ফুটবল খেলায় আর্জেন্টিনার সমর্থক দল টাই ব্রেকারে 3-1 গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আফ অফিস জানিয়েছে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল ও নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলে এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলার শুরুতেই রয়েছে দেশের গান। প্রথম গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং শাম্মী আক্তার।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

শাহনাজ রহমতুল্লার গাওয়া এই গানটি দিয়ে শেষ হলো আজকের দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম 537.63 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন পিঙ্কি বৈদ্য, গানের কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, বর্ণালীতে এবারে গিয়েছেন আঞ্জুমান আরালা মিয়া। গানের কথা লিখেছেন পঙ্কজ কুমার রায়, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এর উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে, এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ।
0: বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি

0: হয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন আপনারা বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারই হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে শুনবেন গান। গানের কথা লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন অপূর্ব রায়।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টায় বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম, সকাল ৯টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তফা। প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদ পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল ২০২৬ পাশ করেছে। দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সুষ্ঠুতা রক্ষার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে।

0: ডক্টর আনম এহসানুল হক মিলন গতকাল জাতীয় সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। বিলের মাধ্যমে পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 বিভিন্ন পুরনো বিধান সংশোধন করে সাইবার প্রযুক্তি নির্ভর পরীক্ষা জালিয়াতি এবং নতুন ধরনের অনিয়ম মোকাবেলার ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন রোবোসাব 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে এই মত বিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দোলা জানান, মত বিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মত বিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনা ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে রাঙামাটি ও বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। গতকাল রাঙামাটি জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ করেছে। এদিকে টানা ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল এ তথ্য জানায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ এই মার্কিন হামলাকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে তেহরান এই হামলার সমুচিত জবাব দিবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ট্যাঙ্কারগুলোর উপর সম্পূর্ণ অগ্রহণযোগ্য হামলার পরিণতি ভোগ করতে হবে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে 3-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

প্রিয়শ্রোতা, চলছে আষাঢ় মাস, চলছে বর্ষা মৌসুম। এই সময়টা গাছ লাগানোর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময়। তাই আসুন আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য বেশি বেশি করে গাছ লাগাই, সবুজ বনায়ন তৈরি করি আগামী প্রজন্মের জন্য। একটা সুন্দর, সুস্থ এবং সবুজ পৃথিবী আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারি যদি একটু সচেতন হই এবং বেশি বেশি করে গাছ লাগাই। সে প্রত্যাশায় এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপানিতে। বন্ধুরা, আজ কিন্তু মাঝে মাঝে আকাশের থেকে বৃষ্টি ঝরছে আর আমাদের মন থেকে বৃষ্টি ঝরছে, কেননা আপনাদের চিঠি কিন্তু নেই। আপনাদের চিঠি না পেলে একদম ভালো লাগে না, তাই অনুরোধ করব অবশ্যই আমাদেরকে লিখুন। রূপালী প্রজাতি আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর অবশ্যই ফোন করতে পারেন অনুষ্ঠানের মাঝে 01974121970 এই নম্বরটিতে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে লুবনা হাজরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। তো আর কথা নয়, চলুন ফেরাই মূল আয়োজনে চোখ। প্রথমেই জবরদখল, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে রুবেল আপনি খালিশপুর খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

এবারে রয়েছে বেঈমানি ছবির গান, যে গানটি শুনতে চেয়ে অনু বিশ্বাস আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন। শিল্পী এন্দ্র কিশোর এবং কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে ফোন ইন পর্বে জানাচ্ছি আমন্ত্রণ। শুনছেন আমাদেরকে রূপালীর আয়োজনে, যেখানে আপনাদের বিভিন্ন পছন্দ করা ছায়াছবির গান শোনানো হচ্ছে। তো আমাদেরকে ফোন করুন 01974121970। আজকে জানিয়ে রাখুন আপনার অনুরোধের কথাটি, আমরা অবশ্যই আগামী আয়োজনে শোনাব। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, আদাব, বলুন খোকনদা। জি, ভালো, বলুন দাদা, কি গান শোনাবো? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তাহলে শোনানো যাবে আপনাদের পছন্দের গানটি। পরবর্তী বন্ধু, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপনি রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন। হ্যালো, দুঃখিত বন্ধু, সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে আপনারা কথা বলবেন, অনুরোধ করছি, কেননা আপনাদের কথা একদমই বোঝা যায় না। এবারে কে আছেন? জি আদাব, জ্ঞানানন্দ দা। হ্যাঁ, বলুন দাদা। জি ভালো দাদা,
1: ভালো থাকুন।
0: মাথা নষ্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোন গান, কোন গানটি, কোন গান মনে আছে? যে কোনো একটি আছে, ঠিক আছে, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আগামী আয়োজনের জন্য। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
2: হ্যালো দিদি, নমস্কার।
0: জি আদাব। হ্যাঁ, বিলপাবলা থেকে। হ্যাঁ বলুন।
2: ছবির নাম স্বামী কেন আসামি।
0: স্বামী কেন আসামি, আচ্ছা।
2: শিল্পী অতিথি নারায়ণ ও কবিতা মূর্তি।
0: আচ্ছা,
2: মানুষ তো খেলনা নয়।
0: হ্যাঁ, চমৎকার একটি গান শুনতে চেয়েছেন। স্বামী কেন আসামি, এটা আমরা অবশ্য জানি না, তবে এই গানটি সত্যি কথা যে মানুষ তো খেলনা নয়। সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন।
3: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ
3: থেকে আপু।
0: জি জি বলুন।
3: নাম
0: বুঝি নাই, কুখ্যাত খুনি। আচ্ছা, এই হৃদয়ের সাদা কাগজে। আচ্ছা, কুখ্যাত খুনি ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু। অনেক সুন্দর একটি গান, এই হৃদয়ের সাদা কাগজে। ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন। পরবর্তী বন্ধু, হ্যালো, হ্যালো, দুঃখিত, আপনি আরও একবার চেষ্টা করুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, পরবর্তী বন্ধু কে আছেন? হ্যালো,
4: শুভ সকাল আপু।
0: জি শুভ সকাল।
4: সুফল,
0: হ্যাঁ বলুন।
4: আমাকে গান শোনাবেন স্ত্রীর ছায়াছবি থেকে ইন্দ্রকিশোরের গান
0: তুমি ছিলে না যখন। চমৎকার একটি গান সত্যি এই ছবিতে, এই গানটি সবারই মন কেড়ে নিয়েছে। কে আছেন? হ্যাঁ পূর্ব চাম্বুল ভাই, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে সৃষ্টিকর্তা রহমত করুন। বলুন কি গান শুনতে? স্বপ্নের ভালোবাসা, সত্যি তাই, ভালোবাসাগুলো স্বপ্নেই হয়, কেননা স্বপ্নের মতো যদি সুন্দর করে আমাদের মনের মানুষকে সাজাতে পারি, তাহলে সে জীবনটা হয় স্বর্গীয়। কে রয়েছেন আমাদের এবারে বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, শুনতে পাচ্ছি না আপনাকে। জি শুভ সকাল, বলুন। হ্যাঁ জি, হ্যাঁ, প্রাণ সজনী ডাক দিয়েছেন দয়াল আমারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, অবশ্য আপনার গান তো শোনানো হয় না, আমরা চেষ্টা করব শোনাতে, কেমন, নিশ্চয় সাথে থাকবেন। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, কে বলছিলেন? খুলনা থেকে বিল্লাল, তাই তো?
1: আপা গান শোনাবেন আমার বীরেন ছবি থেকে মনির খানের কণ্ঠে।
0: ও বন্ধু তুমি শুনতে কি পাও, আমরা কিন্তু শুনতে পাই, এই জন্য প্রতিদিন সকাল 9:05 চলে আসি আপনাদের পছন্দ করা গান শোনানোর জন্য। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কে আছে এবারে? ওয়ালাইকুম আসসালাম। জি জি ভালো, কে বলছিলেন? আপনার নামটা তো আগে বলুন, আপনার নামটা কিন্তু বলা হয়নি। কুষ্টিয়া ভেড়ামারা থেকে।
5: আমার নাম একে ফজল হক।
0: ও আচ্ছা, একে ফজল হক, বলুন।
5: কষ্ট কি বল?
0: হ্যাঁ, কোন গানটি? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, জি ভালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন কোথা থেকে? নিত্যানন্দ দা, হ্যাঁ বলুন দাদা। ডাকে পাখি, ডাকে পাখি খুলো আঁকি, প্রতিরোধ ছবির গান। আমরা আরেকটি ফোন নিয়ে ফিরে যাব আবারও গানের কাছে, নিশ্চয় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ ভালো, বলুন। আব্দুল সামাদ শেখ, হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কথা নয়, আমরা কথা দিলাম যে আপনাদের কাছে ফিরে আসবো, সেই ফিরে এসেছি। এবারে আপনাদেরকে শোনাবো পুরো একটি কাহিনী, অর্থাৎ পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির গান। তুমি আছো বলে জীবনটা অনেক সুন্দর হয়, এমনই কথা বলার আকাশে তারা জলে নেমে। যাই হোক, এটা শুনবো এখন পূর্ণ দৈর্ঘ্য প্রেম ছায়াছবি থেকে। আর এটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অঞ্জন ছোট সন্ন্যাসী রামপাল থেকে, শিল্পী চন্দন সিনহা, ছায়াছবি পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী।

প্রিয় শ্রোতা, রূপারীতে এবারে আপনাদের সেই পছন্দের গানটি, যে গানটি প্রায় আপনারা শুনতে চান, দূরদেশ ছবি থেকে যে ওনার সাথেই চলেছ একেলা কোথায়। আমরা কিন্তু আপনাদের সাথেই চলছি, নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে রয়েছেন। তো চলুন বন্ধু, আলতাফ কোটচাঁদপুরের বন্ধু, আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয়শ্রোতা, এবারে ঢাকা অ্যাটাক, এই ছবির গান শোনাবো মতিন চৌধুরীর কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে মেহেদী হাসান আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন।

ভাই, সিনেমা শেষ হয়ে গেল। মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলা কুমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে

এবারে অনেক পুরনো ছবির একটি গান শুনবো, যে গানটি আমাদের অনেক ভালো লাগার ছিল। শিল্পী সাবিনী ইয়াসমিন এবং মোহাম্মদ খুরশিদ আলম শুনতেছি মানিক। আপনি শৈলকুমার ঝিনাদা থেকে অনুরোধ করেছিলেন, চলুন সবুজ সাথী ছবির গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে প্রান্তিকে চলে এসেছি। রূপালীতে সবশেষে শোনাবো ও প্রিয়া তুমি কোথায়, এই ছবির গান। আর এই গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি কাজপাড়া ভেড়া ভাড়া কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন শিল্পী আসিফ।

বন্ধুরা, খুব বেশি দূরে কোথাও যেতে হবে না, আমরা এখানে আছি। তবে হ্যাঁ, যেহেতু সময় নেই, তাই বিদায় নিতে হবে এই আয়োজন থেকে। আমরা অবশ্যই আগামী আয়োজনে আপনাদের সাথে কথা বলবো এই রূপালীতেই, ঠিক সকাল 9:05। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এতক্ষণ অনুষ্ঠান শুনছিলেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিনিটে এই একই মিটার ব্যান্ডে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

আবদুল্লাহ আল মামুন প্রকৌশল দায়িত্বে ছিলেন, এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 এই একই মিটার ব্যান্ডে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

আবদুল্লাহ আল মামুন প্রকৌশল দায়িত্বে ছিলেন, এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 এই একই মিটার ব্যান্ডে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জুঁই ফারহানা। প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সুষ্ঠুতা রক্ষার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন গতকাল জাতীয় সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। বিলের মাধ্যমে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর বিভিন্ন পুরনো বিধান সংশোধন করে সাইবার প্রযুক্তি নির্ভর পরীক্ষা জালিয়াতি এবং নতুন ধরনের অনিয়ম মোকাবেলার ব্যবস্থা রাখা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ করেছে। এদিকে ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাড এর ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬ গতকাল এ তথ্য প্রকাশিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই সাফল্য এশিয়ার দেশগুলোর প্রতি বিনিয়োগকারীদের ধারাবাহিক আগ্রহের বৃহত্তর আঞ্চলিক প্রবণতারই প্রতিফলন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার অভিযোগে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল এ তথ্য জানায়। ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী মার্কিন এ হামলাকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অভিহিত করে জানান, মার্কিন হামলার সমুচিত জবাব দেওয়া হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা ৩টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে শুনবেন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল ও নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। আধুনিক গান শুনবেন রবিন ডমিনিক মন্ডলের কণ্ঠে দুপুর 12:20। ছায়াছবির গান বিকেল 3:05। নজরুল সঙ্গীত অনুপা রায়ের কণ্ঠে দুপুর 12:30। বিকেল 3:30 রয়েছে 5 মিশালি গানের অনুষ্ঠান। লালন গীতির অনুষ্ঠান আরশিনগর দুপুর 2:30। পল্লী গীতি শুনবেন মনসুর খন্দকারের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোর অগ্রগতির অন্যতম ভিত্তি প্রযুক্তিগত উৎকর্ষতা। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কেইউইআরপি ইডিজিই ট্রেনিং প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনের নানা কাজ সহজ করে দিয়েছে। বর্তমান সময়ে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি খাতে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই এ খাতে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, শেখারও কোনো নির্দিষ্ট বয়স নেই। একজন শিক্ষার্থীকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর কাজী সাইফুল ইসলাম ও ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক সহ বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে উপাচার্য প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। যথাযোগ্য মর্যাদায় 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে 5ই আগস্ট সকাল 9টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারি, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, জিরো পয়েন্ট, কুয়েট সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবগুড়ে প্রতিষ্ঠান সমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া সকাল 11টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নিহত শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র, জনতা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করবেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল খুলনার ফুলতলা উপজেলা কৃষি অফিস চত্বরে আমন বীজ, সার ও বিভিন্ন গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার 300 কৃষককে জনপ্রতি 5 কেজি রোপা আমন ধানের বীজ, 10 কেজি করে ডিএপি ও এমওপি সার, 520 জন কৃষক কৃষাণীর মধ্যে 7 ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে 2800 নারকেল চারা ও 940 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 6 মাস মেয়াদী ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষণ কোর্স গতকাল সোয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একাডেমিক ইনচার্জ সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বিকেল 3টা পর্যন্ত খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনের শুরুতেই রয়েছে একটি দেশের গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন শাম্পি আক্তার এবং মোহাম্মদ রফিকুল আলম। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে শাম্মী আক্তার এবং মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান রবীন ডমিনিক মণ্ডলের কণ্ঠে। প্রথম গানে কথা লিখেছেন মোকাম আলী খান।

প্রথমে অশোক কুমার দেব এবং পরে মোকাম আলী খানের লেখা দুখানি আধুনিক গান শুনলেন রবিন ডমিনিক মন্ডলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আয়োজন মেলাতে নজরুলসঙ্গীত, গেয়েছেন অনুপা রায়।

প্রিয় শ্রোতা, দুখানি নজরুল সঙ্গীত শুনেন অনুপা রায়ের কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি পল্লী গান মনসুর খন্দকারের কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন আফতাব উদ্দিন।

0: দুখানি পল্লী গান শুনলেন মুনসুর খন্দকারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামী 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয়শ্রোতা, এই একই মিটার ব্যান্ডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি-20 ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী গত 6 জুলাই থেকে আগামী 19 জুলাই 2026 পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। ঘোষণা দুটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনতে পাবেন।
1: এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জামিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত।

0: স্থানে তাঁকে অধিষ্ঠিত কর, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর না।
1: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ছড়ে পড়ে যেমন গাছ হতে পাতা ছড়ে পড়ে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে ঠিক এই মুহূর্তে শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছে কিন্তু আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধের ছায়াছবির গানগুলি। আশা করছি পুরো আয়োজন জুড়েই থাকবেন আপনারা, আর আপনাদের সাথে থাকছি আমি সোমা রায়, আরও থাকছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় ইলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। আর থাকছেন আপনারা, যারা না থাকলে কখনোই আমাদের অনুষ্ঠান কিন্তু পূর্ণতা পায় না। শ্রোতা বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে কিন্তু কথা হবে আপনাদের সাথে ফোন ইন পর্বে 01974-1219-70 এই নম্বরে যুক্ত হব আপনাদের সাথে, শুনবো আপনারা কে কোন ছায়াছবি থেকে কোন গানটি শুনতে চান। তো আর কথা বাড়াতে চাই না, শোনাতে চাই গান। প্রথমে আপনাদেরকে শোনাবো দিল ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও খালেদ হাসান মিলু। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো কনক চাঁপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে স্বপ্নের বাসর ছায়াছবি থেকে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে। আশা করছি বন্ধু আপনি রয়েছেন আমাদের সাথে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব কারিশ্মা ছায়াছবি থেকে যুগলে কণ্ঠ দিয়েছেন আয়ুব পাচু ও কনক চাপা। আর এই গানটি শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পলাশ কুমার সরকার কাঞ্চনগর ডুমুরিয়া থেকে।

0: ছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সময় হলো সরাসরি কথা বলবার এবং ফোন কলও চলে এসেছে। প্রথমে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছেন, কোথা থেকে?
1: আমি ভালো আছি, আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভামারা থেকে আবু।
2: বলুন আপনার পছন্দের গানটির কথা।
1: ছায়াছবির নাম লুটোরাজ। এই লুটোরাজ ছায়াছবি থেকে আয়ের পাশু ও কনক সাফার কণ্ঠে গানের কথা, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, অবশ্যই শোনাবেন গানটি।
2: আচ্ছা, লুটোরাজ ছায়াছবি থেকে। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবার একটি ফোন কল, কে রয়েছেন?
0: হ্যালো,
1: আসসালামু
0: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
0: জি,
1: লুটতরাজ ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
0: ঠিক আছে শ্রোতা, কেবলই লুটতরাজ ছবির আমরা আরো একটি গানের অনুরোধ পেয়েছি শ্রোতা, আপনাকেও চেষ্টা করব একই গান শুনিয়ে দিতে। আরেকজন বন্ধু রয়েছেন।
1: অবশ্যই
2: অবশ্যই চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, কিন্তু আমাদের সাথে থাকতে হবে আপনাকে। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আপনারা ভালো আছেন?
0: জি শ্রোতা, কে বলছেন, নাম ঠিকানাটি বলে অনুরোধ করুন।
3: দিল্লি ওহিরুজ জামান। ওদেমরা ভাড়াওয়ালা থেকে বলছি আপু।
0: জি,
3: আমাকে গান শোনাবেন, ছবির নাম জিগাংশা। জিগাংশা ছবি থেকে মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লালার গঞ্জে গানের কথা, পাখির পাশার মতো দুটি তো তোমার ঠিক যেন নাটোরের বনলতা।
0: চমৎকার গান শ্রোতা, সাথেই থাকবেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার খুবই পুরাতন এবং খুবই জনপ্রিয় এখনো। আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে, কে আছেন?
2: হ্যালো,
3: শুভ
2: দুপুর।
1: রায়ারমহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
2: হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন পাহারাদার ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর কনক সাফার কণ্ঠে, আমার জন্য তোমারে তোমার জন্য আমারে যতনে গড়ে আছে কারিগর, এই সিনেমা গানটি
2: পাহারাদার ছায়াছবি থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সাথে থাকবেন। কে রয়েছেন এবারে অপ্রান্তে?
0: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি আমরা সবাই ভালো আছি।
1: জি আমি কথা বলছিলাম মোহাম্মদ লায়েব মল্লিক বেতার বাবুখালী মাগুরাতে।
0: জি
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি শ্রোতা, অনুরোধ জানাবেন
1: আগামীতে গান শোনাবেন ছবির নাম ভালোবাসার মূল্য কত।
0: জি, এটাই চিরন্তন সত্য শ্রোতা, জন্ম নিলে অবশ্যই মৃত্যুকেও আলিঙ্গন করতে হবে। আরেকজন বন্ধু কে রয়েছেন?
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমার দুই আপু ভালো আছেন?
2: আমরা খুবই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
1: আমি মোহাম্মদ লুৎফর জব্দার বড়খোলা পাংশা থেকে বলছিলাম। আর্জেন্টিনা রেসেসে দোয়া রাখবেন, আমরা যেন বিশ্বকাপ নিতে পারবি।
0: জি শ্রোতা, অনুরোধ জানাবেন
1: আপু, গান শোনাবেন।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ছবির নাম হলো গে সবার উপরে প্রেম, শিল্পী মনির খান, গানের কলি সুখী আমার বুক ভেসে যায়।
0: ঠিক আছে,
2: ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
1: হ্যালো,
2: শুভ দুপুর।
4: আমি নিখিল বিশ্বাস, উত্তর বীরগামলা রঙ্গাটা খুলনা।
2: বলুন,
4: আমায় গান শোনাবেন, ছবির নাম কাল্লু মামা। কাল্লু মামা ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
0: ঠিক আছে,
2: অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
0: আরেকটি ফোন কল নিব আমরা, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: আপুরা ভালো আছেন?
0: জি
1: জি আপু, কথা বলছি মোহাম্মদ জাফর তলোয়ার সভাপতি কাকতিরিয়া বাজার জেলা বরগুনা। আপু
0: জি,
2: আপনার পছন্দের গানটি
1: ছবি সখী তুমি কার, সখী তুমি কার ছবি থেকে আব্দুল জব্বার এখানে শোনাবেন
0: ঠিক আছে শ্রোতা, আপনারা আছেন তাই বেতারের সব অনুষ্ঠান আছে, আশা করছি আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আবারও গানে ফিরবো। আর যাদের সাথে কথা হয়নি শ্রোতা, একেবারেই মন খারাপ করা যাবে না, কারণ আমরা কিন্তু আরো একবার আমাদের সাথে আপনাদের সাথে ফোনে যুক্ত হব, তখন নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবারে আপনাদের জন্য থাকছে ঢাকা ৮৬ ছবির গান, যুগলে গিয়েছেন তপন চৌধুরী ও শাকিলা জাফর। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন রেজাউল তালা সাতক্ষীরা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায়।

0: খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
2: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।
4: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আবারও নিয়ে যাব গানের কাছে। এবারে অমর প্রেম ছবির গান শুনবেন ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন অহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে।
5: বন্ধু, আপনার সাথে আজকেও কিন্তু ফোনে আমাদের কথা হয়েছে, আশা করছি রয়েছেন আপনি আমাদের সাথেই।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো বস্তির মেয়ে ছায়া ছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে।

প্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারে রয়েছে রং নাম্বার ছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন হাবিবুর চাঁদপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংসদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুই দেশের সীমান্ত ও সমাজকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। এর আগে গতকাল প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে পাবলিক পরীক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়। দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা, বিশেষ যোগ্যতা ও সুষ্ঠুতা রক্ষার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে। আগামীকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন ও পরিবেশ মন্ত্রী আবদুল্লাহ মিন্টু আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, 7টি বিভাগীয় সদরে 15 দিনব্যাপী, 56টি জেলায় 7 দিনব্যাপী ও 29টি উপজেলায় 3 দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আজ আপিলের শুনানি শেষ হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের শুনানির মধ্য দিয়ে এই মামলার আপিল শুনানি শেষ হল। ইরান জানিয়েছে, হরমুজগান প্রদেশ এবং বন্দর নগরী মাহশাহরে ওয়াশিংটনের হামলার প্রেক্ষিতে আজ তারা বাহরাইন ও কুয়েতের 85টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালী 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র গতকাল ইরানের ওপর বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালায়। এছাড়া গত 17 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির অনুমতির বিষয়টিও বাতিল করে দিয়েছে। এদিকে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন শেষ বিদায়ের অনুষ্ঠানের অংশ হিসেবে ইরাকি শহর নাজাফে পৌঁছেছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে 3-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শেষ 8-এ স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা দুটোর বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধের ছায়াছবির গানগুলি। শ্রোতা বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে কিন্তু আবারও যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। তবে এবারে শোনাতে চাই গান কনক চাপার কণ্ঠে ক্রিমিনাল ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিজন গোমস্তা কাকচিড়া বরগুনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো খুব চমৎকার একটি গান, মনি কিশোরের কণ্ঠে কে অপরাধী ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে। আশা করছি বন্ধু আপনি রয়েছেন আমাদের সাথে, আর ঠিক এই গানের পরেই কিন্তু আমরা যুক্ত হবো আপনাদের সাথে ফোন ইন পর্বে।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম কথা হবে আপনাদের সাথে সরাসরি ফোনে। 01974 1219 70 আমরা রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। হ্যাঁ, ফোন এসে গেছে। কে রয়েছেন ফোনের উপ্রান্তে?
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: কথা বলছি শ্রোতা সংঘের সভাপতি ফকির মুস্তফা কামাল পাশা।
1: জি,
2: গ্রাম কালাদহ পন্ডিত মাস্টার বাড়ি, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে। হৃদয়ে রায়না, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রকিশোর, গানের কথা যত দেখি তত ভালো লাগে।
1: ছবির নাম কি আরেকবার বলবেন শ্রোতা?
2: হৃদয়ে রায়না।
1: ঠিক আছে,
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার, পাংশা রাজবাড়ি থেকে। আমরা খুব ভালো আছি, আপনার পছন্দের গানটির কথা বলবেন। আচ্ছা, আপনিও খুব ভালো থাকবেন। রাখাল রাজা ছায়াছবি থেকে যে কোনো একটি গান এসে শোনানোর চেষ্টা করব। সাথে থাকবেন। কে রয়েছেন এবারে আমাদের সাথে?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: সেলিম রেজা শৈলকুপা ঝিনাইদহ থেকে বলছিলাম। ভালো, আমি গান শুনতে চাই মৃত্যুর মুখ, এই সিনেমা থেকে এন্ড্র কিশোর ও ডলি শান্তনির কণ্ঠে একটি গান শুনাবেন। গানের শিরোনাম হচ্ছে বাক বাকুম বাক বাকুম, কেড়ে নিলে আমার ঘুম।
1: ঠিক আছে শ্রোতা,
2: ধন্যবাদ জানাবেন।
0: ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: ভালো আছেন?
1: জি শ্রোতা, কে বলছিলেন?
4: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হালদার, থানা মোরগঞ্জ, জেলা বাগের থেকে।
1: জি,
4: আমি গান শুনছি প্রাণের চেয়ে প্রিয় শিল্পী এন্ড্র কিশোর।
1: পড়ে না চোখের পলক। ঠিক আছে শ্রোতা,
0: খুব জনপ্রিয় একটি গান, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনার জন্য। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
5: কেমন আছেন আপনারা?
0: আমরা সবাই খুব ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
5: কথা বলছি মোহাম্মদ আব্দুর রউফ জয়ন্তী, সাধারণপুর বগুড়া থেকে।
1: জি,
5: ছবির নামটা তো মনে নাই আপু।
1: ছবির নামটা তো বলা খুবই জরুরি শ্রোতা, না হলে তো গান শোনানো সম্ভব না।
5: নারকেল পামনার ঘি,
1: একটু ছবির নামটা যদি সম্ভব হয় একটু মনে করে বলবেন, কারণ শুধুমাত্র গানের কথা বললে অনেক সময় ছবি খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য হয়। ধন্যবাদ ফোন কলের জন্য। আমরা আর একটি ফোন কল নেব। কোন বন্ধু রয়েছেন?
0: ওয়ালাইকুম আসসালাম।
6: ওয়ালাইকুম
0: আসসালাম, কে বলছেন বন্ধু?
6: আমি গোয়ালবাড়ি সোনাগাঁ থেকে মোহাম্মদ মিজানুর রহমান বলছি।
1: মিজান ভাই, আপনার জেলার নামটি একটু বলুন। চুয়াডাঙ্গা থেকে। জি,
6: এই তো পোর্ট অটো ভাইয়া, সকাল হয়ে গেছে, এই শিরোনামে।
1: ছবির নামটি বলুন।
6: প্রতিরোধ।
0: প্রতিরোধ।
1: ঠিক আছে শ্রোতা, এই গানটির সাথে সাথে আজকের মতো আমরা ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, চলে যেতে চাই আবারও গানে।
0: হ্যাঁ, এবারে আপনাদেরকে শোনাবো বন্ধু মনির গানের কণ্ঠে মোল্লা বাড়ির বউ ছায়াছবি থেকে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আবু বকর মণ্ডল, শালিখা মাগুরা থেকে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, একটি ঘোষণা। আগামীকাল 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পাশের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতাবন্ধু। আজকে আমাদের গানের তালিকায় আপনাদের পছন্দ করা আরও অনেক গান রয়েছে, তবে সময়ের সাথে মনে হয় না সব গান শোনানো সম্ভব হবে। তবে জানিয়ে দিতে চাই যাদের গানগুলো আজকে আমাদের তালিকায় ছিল, মোস্তফা ভাই ছবির গান শুনতে চেয়েছিলেন জ্ঞানেন্দ্র পাল ফতেপুর মহেশপুর থেকে, স্বপ্নের পৃথিবী ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন চূর্ণ বিশ্বাস পাংশা রাজবাড়ির বন্ধু। এছাড়াও হুমায়ুন ফরিদি এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে কুলি ছবির গান শুনতে চেয়েছিলেন ওসমান খান ঝিনাইদহ থেকে। শ্রোতাবন্ধু, আপনাদের গানগুলো আজ আমাদের তালিকায় ছিল, তবে সময় স্বল্পতার কারণে শোনাতে সম্ভব হবে না। এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো মনে রেখো পৃথিবী, এই ছবির গান। গানটি যুগলে গিয়েছেন কনক চাপা ও রিজিয়া পারভিন, শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা আলিম কাশিয়ানি গোপালগঞ্জের বন্ধু।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেবার। আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে বিদায় নিচ্ছি। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সোমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় এলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, আগামীকাল বেলা 1:05 ঠিক একই সময় আমরা হাজির হব একই আয়োজন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আরশিনগর লালন গীতির অনুষ্ঠান। প্রথমেই শুনবেন পারুল পারফিনের কণ্ঠে

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আরশিনগর লালন গীতের অনুষ্ঠান। এবারে শুনবেন ফারজানা মেহেদি মিলির কণ্ঠে লালন গীতে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লালন গীতির অনুষ্ঠান আর শ্রীনগর। এবারে শুনবেন আরশেদা আক্তার সুমির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লালন গীতের অনুষ্ঠান আরশিনগর। আমাদের এবারে আপনাদেরকে শোনাবো আব্দুল মোতালেবের কণ্ঠে লালন গীতি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আর শ্রীনগর লালন গীতির অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল 3টের বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্রায় তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু স্থানে বৃষ্টির পরিমাণ ২৪ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই বৃষ্টি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুই দেশের সীমান্ত ও সমাজকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেন। আজ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তথ্য সম্প্রচার মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যা বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তনের চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যুক্তভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ডাচ রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেম ওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং এক্ষেত্রে নেদারল্যান্ডসে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল। টানা তিন দিন শুনানির পর আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে 3-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা তিনটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আয়োজন জানাচ্ছি আমাদের এবারের অনুষ্ঠানে শুনবেন ছায়াছবির গান। প্রথমে আপনাদেরকে শোনাব মুজিব পরদেশি কণ্ঠে ছায়াছবি বেদের মেয়ে জ্যোৎস্না। শুনুন এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো চাপা ডাঙার বউ। এই ছায়াছবি থেকে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাব রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে নালিশ ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো দুই নয়ন ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন মিনা বড়ুয়া, মোহাম্মদ খুরশিদ আলম ও রফিকুল আলম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এই আয়োজনে সর্বশেষ গানটি আপনাদেরকে এখন শোনাব মিতালী মুখার্জির কণ্ঠে দুই পয়সার আলতা ছায়াছবি থেকে, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান, শাহনাজ রহমতুল্লার কণ্ঠে, গাজী মাজহারুল আনোয়ারের কথায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে আপনাদেরকে শোনাবো পল্লীগীতি, শরীফুল আলমের কথায়, আতিয়ার রহমানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব আধুনিক গান রুনা লায়লার কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন আবু হেনা মুস্তফা কামাল।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন পাঁচ মিশালি গানের আয়োজনে। আমাদের আজকের আয়োজনে সর্বশেষ গানটি শোনাব, বাউল গান, বাউল দীপুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল চারটের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাকিলা পারভিন। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা, সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেন। আজ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তনের চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ডাচ রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং এক্ষেত্রে নেদারল্যান্ডসের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল। টানা তিন দিন শুনানির পর আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতার স্মারক চুক্তিটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে বলে স্পষ্ট মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এদিকে ইরান জানিয়েছে, হরমুজগান প্রদেশ এবং বন্দর নগরী মাহশাহরে ওয়াশিংটনের হামলার প্রেক্ষিতে আজ তারা বাহরাইন ও কুয়েতের 85টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র গতকাল ইরানের ওপর বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালায়। এছাড়া গত 17 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির অনুমতির বিষয়টিও বাতিল করে দিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা তিনটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে চাষাবাদ, কৃষি বিষয়ক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ।
1: কালকে যে পাঞ্জাবিটা পরে আসছিলে, আজকে আবার অন্য একটা কয়টা পাঞ্জাবি তোমার মহিদ দাদা দিছে নাকি?
2: মহিদ দাদা দিছে, চুমকি দিছে,
0: একটা
2: চুমকি দিছে, মহানায়কের মতন একটু চলতে হবে। তবে ইলিয়াস ভাই, আজকে আমি খুব
1: খামারিদের করণীয়, এই সম্পর্কে আলোচনা করবেন ডাক্তার জনাব মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইন্সট্রাক্টর প্রাণী সম্পদ অধিদপ্তর, ডুমুরিয়া, খুলনা।
0: কান বাজান, আমরা একটু শুনি।
3: আসলে প্রাণী সম্পদ দেশের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা বিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেকার সমস্যার পাশাপাশি কিন্তু আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, জমির উর্বরতা বৃদ্ধি, উদ্যোক্তার সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সাধারণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং মেধাসম্পন্ন জাতি গঠনের ক্ষেত্রে প্রাণী সম্পদ খাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই কারণে প্রায় আমাদের একটা গবেষণা রিপোর্ট বলে যে 2023-24 অর্থবছরে কৃষিজ জিডিপিতে স্থির মূল্যে প্রাণী সম্পদ খাতের অবদান 16.13%, তারপরে দেশজ উৎপাদনে প্রাণী সম্পদ খাতের অবদান 1.85%, জিডিপিতে প্রবৃদ্ধি 3.15%, এবং বর্তমান বাজার মূল্যে জিডিপির আকার প্রায় 82,000 কোটি টাকা, জনসংখ্যার প্রায় 20% প্রত্যক্ষ এবং 50% পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল। দেশের প্রাণীজ আমিষের প্রায় 70-75% আমিষ এই প্রাণী সম্পদ খাত থেকেই সরবরাহ করা হয়ে থাকে। এবং এই গত 2023-24 অর্থবর্ষে সারা দেশে মোট 155 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু দৈনিক প্রায় 250 মিলিমিটার দুধের চাহিদার বিপরীতে প্রায় 234 মিলিলিটার দুধ সরবরাহ করা সম্ভব হয়েছে, যার পরিমাণ কিন্তু প্রতি বছর বছর বৃদ্ধি পাচ্ছে। এবং দুধের যে পুষ্টিগুণ সেটা আমরা সবাই জানি, দুধ একটা আদর্শ খাদ্য এবং ইহা উৎকৃষ্ট আমিষ, ক্যালসিয়ামের উৎস, আয়রন ছাড়া সকল ধরনের ভিটামিন এবং মিনারেলস এই দুধে বিদ্যমান থাকে। দুধে এল ট্রিপটোফিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা খেলে ঘুম ভালো হয়। দুধ থেকে তৈরি ইয়োগার্ট প্রোবায়োটিক হিসেবে কাজ করে যা শরীরে হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরের ইমিউন ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টি ভ্যালু হিসেবে যদি আমরা হিসাব করি, 1 কাপ দুধ মিলি কিলো ক্যালোরি শক্তি থাকে, 8-10 মিলিগ্রাম মানসম্মত ফ্যাট থাকে, 8-10 মিলিগ্রাম উন্নত প্রোটিন থাকে, 13-15 মিলিগ্রাম শর্করা থাকে, 24-25 মিলিগ্রাম ঝুঁকিবিহীন কোলেস্ট্রল থাকে এবং প্রায় 98-99 মিলিগ্রাম সোডিয়াম, মিনারেল এবং অন্যান্য পুষ্টিগুণ থাকে। তাহলে এই যে আমরা যে দুধ, ডিম এবং মাংস আমাদের খামারিরা উৎপাদন করতেছে, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে অবশ্যই অত্যন্ত মানে সুচারুভাবে নিবিড়ভাবে যদি তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমরা বিশাল একটা জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে পড়বে। আজকে আমাদের যেটা খামারিদের অত্যন্ত করণীয় সেটা হচ্ছে যে নিরাপদ দুধ, ডিম, মাংস উৎপাদন করা। যেহেতু আমাদের দুধ, ডিম, মাংস প্রয়োজন পুষ্টির জন্য, মেধাবী জাতি গঠনে দুধ, ডিম, মাংস প্রয়োজন, এই কারণে নিরাপদ দুধ, ডিম, মাংস তৈরি করার ব্যাপারে খামারিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।
1: হ্যাঁ, শুনলে হাসি, তুমি তো খালি দুধ খাওয়ার জন্য ব্যস্ত, গুণাগুণ জানো দুধের?
0: এই তো শুনলাম,
1: শুনলে, হ্যাঁ ভাইয়ের কাছে শুনলে যে দুধের কত গুণাগুণ,
0: অনেক গুণ।
1: হ্যাঁ ভাই বলেন।
2: নিরাপদ দুধ উৎপাদনের কিন্তু কিছু ধাপ আছে।
0: জি,
2: 1 নম্বর ধাপ, যেহেতু খামারি থেকেই দুধ উৎপাদন হয়, খামারিদেরই এই ভূমিকাটা বেশি রাখতে হবে,
1: এই নিয়ম কানুন গুলো
2: মেনে চলতে হবে। 1 নম্বর সুস্থ গাভী নির্বাচন, শুধুমাত্র রোগমুক্ত, সুস্থ এবং টিকা দেওয়া গাভী থেকে দুধ সংগ্রহ করা উচিত। নিয়মিত পশু চিকিৎসকের তত্ত্বাবধানে গাভীর স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্ন বাসস্থান, গাভীর যে ঘরটা রাখবে, গাভীর ঘর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আলো বাতাস পূর্ণ, শুষ্ক হতে হবে, রোগ বালাই হতে পারে, গোবর, প্রসাব, ময়লা প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে, নিরাপদ দুধটা ওখান থেকেই যেহেতু আসবে। সঠিক খাদ্য এবং পানি সরবরাহ, গাভীকে পর্যাপ্ত পুষ্টিকর, বিষমুক্ত, নিরাপদ খাদ্য দিতে হবে, পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
1: শুনে না ভালো করে, তোমার যে বনা গরুটা কত বড় হয়েছে?
0: ভালো বড় হয়েছে,
1: গুরুত্বপূর্ণ।
2: হ্যাঁ, গাভীর দুধ দোহনের সময় হাতটা ভালো করে ধুইতে হবে।
0: স্যার, একটা প্রশ্ন ছিল,
2: বলেন,
0: ওই খাবারটা কি আগে খাবো নাকি দুধ দোয়ার পরে?
2: না, খাবারটা খাওয়াইতে হবে দুধ দোহনের পরে,
3: দুধ দোহনের পরে প্রায় 12-15-20 মিনিট ওই দুধের ওলানের বাটটার মুখটা খোলা থাকে। সে যদি গরু যদি বসে পড়ে তখন কিন্তু ওই যে আপনার উলান ফোলা রোগ হইতে পারে, কারণ ওই দুধের বাটটা দিয়ে জীবাণু বা বালু ধুলিকণা এগুলো ঢুকতে পারে। এই কারণে বিজ্ঞানীরা বলতেছে যে দুধ দোহনের পরে গরুটা যাতে দাঁড়িয়ে থাকে প্রায় 15-20 মিনিট, এই কারণে আপনি অতটুকু সময় গরুকে
4: আগে তো দেখতাম আমরা ওই খাটে নিয়ে গেলি খেজুরেরই
3: কলা পাতা
4: এগুলো দিয়ে নিতেও,
3: এগুলো প্রাকৃতিক ভাবে দুধ ইয়া করা যায় যদি খামারিদের ফ্রিজিং করার সুযোগ থাকে। ঠান্ডা জীবাণুমুক্ত জায়গা রাখতে হবে, ভেজাল মুক্ত এবং রাসায়নিক মুক্ত দুধ উৎপাদন করার ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। বিশেষ করে অনেক সময় ইন্টেনশনালি অনেকেই আছে যে ফরমালিন, ডিটারজেন্ট, ইউরিয়া,
1: খারাপ জিনিস
3: মিশিয়ে দুধ পাউডার
1: বা শরীরের জন্য ক্ষতিকর,
3: মানুষের জন্য ক্ষতিকর, অনেক সময় ফ্যাট পার্সেন্ট বাড়ানোর জন্য, দুধ ঘন দেখানোর জন্য অনেক ইউরিয়া বিভিন্ন রকম ফরমালিন মিশায়, ডিটারজেন্ট মিশায়, ইউরিয়া মিশায়, খুবই খারাপ। ছোট বাচ্চারা খাবে, বয়স্ক লোকেরা খাবে, আমাদের এই জিনিসগুলো একটা হচ্ছে ইমানি দায়িত্ব বটে, তাই না? ধর্মীয় আঙ্গিকেও যদি আমরা চিন্তা করি যে একটা হালাল জিনিস আমি
1: সবাইকে বিক্রি করব,
4: নিজের স্বার্থের জন্য ও দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে,
3: সেটাই। আবার হচ্ছে দুধ দোহনের পরে সংরক্ষণ এবং পরিবহন, দুধটাকে সঠিক তাপমাত্রায় বিশেষ করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে যদি রাখি তাহলে জীবাণু আর বাড়বে না। এবং দুধ পরিবহন, একটা জায়গা থেকে আরেক জায়গায় আমরা যখন দুধ পরিবহন করব সেটা ফুড গ্রেড স্টিলের পাত্র অথবা প্লাস্টিকের জার, যেটা অত্যন্ত ভালোভাবে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পরিবহন করতে হবে। এটা কিন্তু কোনো অবহেলা করা যাবে না, কারণ দুধ খুব সেন্সিটিভ জিনিস, অল্প সময় ব্যাকটেরিয়া গ্রো করে, ভাইরাস গ্রো করে, দুধে কালার নষ্ট হয়, দুধ কেটে যায়, ছানা হয়ে যায়, 20 লিটার দুধ যদি কেটে যায় তো বিশাল ক্ষতি হয়ে যায়,
4: অনেক ক্ষতি, অনেক ক্ষতি।
3: এই কারণে এই জিনিসগুলোকে আগে থেকেই রেডি রাখতে হবে সবকিছু। দুধ দোহন হবে, ফুড গ্রেড স্টিলের পাত্র রেডি থাকবে, প্লাস্টিকের জার রেডি থাকবে, আমরা
1: সাথে সাথেই বাজারে নিয়ে যেতে হবে।
3: প্রয়োজনে কিছু পরীক্ষা করতে পারে খামারিরা, বিশেষ করে ল্যাকটোমিটার দিয়ে আমরা দুধের ঘনত্ব পরীক্ষা করি, বেশি দাম না, এটা প্রত্যেক খামারি নিজের কাছে রাখতে পারে। এবং এখন কিছু কিছু কিট পাওয়া যায়, যেটা ডিটারজেন্ট, ফরমালিন বা ইউরিয়া পরীক্ষার কিট পাওয়া যায়, এটা হয়তো খামারিরা যারা হয়তো পারবে না, প্রাণী সম্পদ অফিসে বা ল্যাবে, আমাদের বিভিন্ন বিভাগে ল্যাব আছে, এই ল্যাবে যদি কেউ খামারি মনে করে যে আমি দুধটাকে টেস্ট করব, বিশেষ করে মিল্ক ভিটা আছে, এরকমের কিছু কেন্দ্র আছে, সিলিং সেন্টার আছে, সেগুলোতে কিন্তু রেগুলার দুধ পরীক্ষা করা হয়। যদি কোনো খামারি মনে করে যে আমার দুধটা সমস্যা বা আমি সন্দেহ করতেছি কোনো, তারা এটাকে ল্যাবে টেস্ট করতে পারলে খুবই ভালো।
4: তবে একটা জিনিস তুমি দেখেছি যে ভাইজান করেন ওই কি ল্যাকটো কি দিয়ে যেন
1: ল্যাকটোমিটার পরীক্ষা করে, ঘনত্ব পরীক্ষা করে,
4: ঘনত্ব পরীক্ষা লাইন দিয়ে সব দুধের পাত্র নিয়ে বসে আছে, একজন সরকারি অফিসার এসে ওর ভিতরে মেশিন দিয়ে দিয়ে দেখছেন যে দুধ কিরকম আছে, যারটা বেশি খারাপ তারটা সঙ্গে সঙ্গে ঢেলে ফেলে দিছে,
1: যে পানি বেশি করে
3: জরিমানা হয়ে যায়। হ্যাঁ, এটা ফুড সেফটি অথরিটি, তারপর ভোক্তা অধিকার, তারপরে প্রাণী সম্পদ, এনারা অনেক সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তারপরে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে তো এইভাবে পরিচালনাটা কঠিন, আমাদের নিজে থেকে সচেতন হইতে হবে, যাতে এই দুধটা তো আমাদের এলাকাবাসী গ্রামবাসী তারাই খাচ্ছে, আমাদেরকেই সচেতন থাকার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।
4: হ্যাঁ ভাইজান, তাই আমাদেরও তো একটা দায়িত্ব আছে।
3: হ্যাঁ অবশ্যই,
4: যারা ইয়ং মানে আমরা যুবক শ্রেণী যারা, আমরা কি করতে পারি গ্রামের সব চাষিকে আমরা সচেতন করতে পারি যে ভাই তোমার সামান্য একটু লাভের আশায় তুমি মানুষের এত বড় ক্ষতি করে না।
3: অবশ্যই অবশ্যই, এই জন্যই তো এই যে আমাদের জাতীয় পুষ্টি সপ্তাহ, বিশ্ব দুধ দিবস, বিশ্ব ডিম দিবস আপনি দেখতেছেন, তারপরে এই যে কোরবানির সময় কিন্তু প্রতিটা প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে হাটে হাটে কোরবানির হাটে মেডিকেল টিম গঠন করা হয়,
4: গরু ঢোকানোর সময় পরীক্ষা করে দিতে
0: হয়।
3: ঈদের আগেই কিন্তু আমাদের প্রতিটা হাটে হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সহ একটা টিম গঠন করা হয়েছিল প্রতি গরু হাটে, এবং বিগত অনেক বছর থেকে আমরা এটা পালন করে আসতেছি, যার কারণে ইনস্ট্যান্ট হাটে সেবা দেওয়া, কোনো গরু অসুস্থ হয়ে পড়লে বা প্রেগনেন্ট গরু আছে কিনা অনেক সময় চেক করতে প্রয়োজন হয়, বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভিড়ের মধ্যে অ্যালার্জি, এই সমস্ত কারণে কিন্তু একটা মোবাইল ক্লিনিক টিম, মেডিকেল টিম। তো আসলে আমরাও কিন্তু চেষ্টা করতেছি, সরকারও কিন্তু চেষ্টা করতেছে যে নিরাপদ খাদ্য দেওয়ার খামারিদেরকে দেওয়ার জন্য, সেটা দুধ, ডিম, মাংস এবং এটার উপজাত বাই প্রোডাক্ট যেগুলো আছে, ঘি, দই, দধি, মিষ্টি, সব জিনিসগুলোই তো আসলে দুধ ডিম থেকে উৎপাদন হচ্ছে। তারপরে রেস্টুরেন্ট গুলাতে যে খাবার হচ্ছে মুরগির, এগুলোও কিন্তু ভালো মতো ধোয়া, পরিষ্কার করা, বর্জ্য পদার্থ গুলো ঠিক মতো পরিষ্কার করা, সিটি কর্পোরেশন, পৌরসভা, তারপরে উপজেলা পরিষদ থেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু আমাদের খামারিদের কিন্তু একটা নিজস্ব দায়িত্ব আছে। আমরা যেখানে সেখানে রক্ত, মল, গরুর নাড়ি ভুড়ি ফেলে দিলাম, অনেক সময় কুকুর, বিড়াল টানাটানি করলো,
0: পরিবেশ নষ্ট,
3: কিন্তু ব্যাপক একটা পরিবেশের ক্ষতি।
4: তবে আপনাকে একটা সুখবর দিতে পারি,
3: হ্যাঁ,
4: এটা তো সিটি কর্পোরেশনের শহর এলাকায় কর্পোরেশনের গাড়ি এসে পরিষ্কার করে ওগুলো ময়লাগুলো নিয়ে যায়। আমরা কি করেছি কিন্তু আমাদের গ্রামে আমরা যুবক ছেলেরা আমরা একটা ই করেছি যে আমরা এই বর্জ্যগুলো ওখান থেকে নিয়ে একটা গর্তের ভিতরে ফেলে ওই জায়গাটা আমরা
3: ফিটকিরি বোরিক অ্যাসিড ব্লিচিং পাউডার আর বাজারে এখন কিছু ভালো কেমিক্যালও আছে, GPC 30, FAM 30, এই সমস্ত পাউডার গুলো দিয়ে কিন্তু জবাইখানা, কসাইখানা এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
4: তবে ভাইজান, এই যে জিনিসগুলো আবর্জনাগুলো,
3: হ্যাঁ,
4: চত্র তত্র ফেলে পরিবেশ দূষণ না করে এটা যদি আমরা একটা জায়গায় গর্ত করে রাখি, কিছুদিন পর তো ওইটা আমার জৈব সার।
3: হ্যাঁ, ওইটাকে তো এখন জৈব সার আছে, তারপরে ভার্মি কম্পোস্ট, পোকা যেগুলো আছে,
4: হ্যাঁ,
3: উন্নত দেশগুলো তো এগুলো প্র্যাকটিস করে রেগুলার সবসময়। আমরা যদি একটু সচেতন থাকি আমাদের কিন্তু এখান থেকে অনেক সার উৎপাদন হবে,
4: যেটা আপদকে সম্পদে পরিণত করা,
3: রাইট, হ্যাঁ, আপদকে সম্পদে পরিণত করা। আর হচ্ছে যে নিরাপদ, এটা আমরা দুধ উৎপাদনের কিছু ধাপের কথা বললাম।
4: তারপর দহনের সময়ও তো আমাদের অনেক দায়িত্ব আছে, হাত পরিষ্কার করা,
3: এটাই বলা হলো যে দুধ দহনের আগে বালতিটা পরিষ্কার রাখতে হবে, হাত ধুইতে হবে, গরুকে ওলানটাকে ভালো করে পরিষ্কার করে ভিজা শুকনো একটা ন্যাকড়া দিয়ে ওলানটাকে মুছে দিতে হবে, তারপরে যে পাত্রে রাখবো সেটা ফুড গ্রেড কোয়ালিটির পাত্র হইতে হবে, সেখানে দুধ দোহনের পরে দুধটাকে রোদের মধ্যে বা বাইরে রাখবো না, সাথে সাথে ওটা যদি ফ্রিজিং এর সুযোগ থাকে তাহলে ফ্রিজিং, না হলে ঠান্ডা জায়গায়, ছায়াযুক্ত
4: জায়গায়, গাভীটাকে তো আমরা দোহন করবো গাছতলায়,
3: হ্যাঁ, গাছতলায় ছায়াযুক্ত জায়গায়,
4: রোদরে
0: না, কষ্ট না পায়।
3: গরুকে দুধ দোহনের সময় কিন্তু একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন দুধ দোহাইতে হবে, কারণ গরুর যে শরীরের যে হরমোন সিক্রেশন হয় বিশেষ করে অক্সিটোসিন নামে, হ্যাঁ, ওই একই টাইমে ওর গরুর অভ্যাস হয়ে যায়। তো যে গরুটা সকাল 7টায় আপনি দোহন করবেন, ঠিক প্রতিদিন সকাল 7টায় দোহন করলে ওর শরীরের অক্সিটোসিন হরমোন ঠিক ওইভাবে অ্যাক্টিভ থাকবে,
0: আর
3: যেহেতু মিল্ক সিক্রেশনের সময় যে হরমোনাল অ্যাক্টিভিটিটা হয় 10-12 মিনিট পর্যন্ত পিক থাকে সময়, এই 10-12 মিনিটের সময় ওকে যদি ডিস্টার্ব করা হয়, গরম লাগলো বা কেউ ডিস্টার্ব করলো, মশা মাছি ডিস্টার্ব করলো, দেখেন আমরা কিন্তু ছোটবেলায় দেখছি
1: অন্যদিকে যেতে হাত পা ছোড়াছুড়ি করে, সমস্যা
4: না। আমাদের মেয়েরা কি করে দহনের সময়, ওর মাথায় হাত বুলিয়ে দেয়,
3: মাছি যাতে না হয় পাখা দিয়ে বাতাস করে,
4: আরাম দেওয়া হয়,
3: মানে ওদের ওই 15 মিনিট সময় কোনো ডিস্টার্ব করা যাবে না।
4: জি,
3: এটা তো আমরা দুধ উৎপাদনের কিছু ধাপের কথা আলোচনা করলাম, এখন কিন্তু মাংস উৎপাদনের কথাও কিছু চলে আসছে। হ্যাঁ, গরু সুস্থ সবল একটা গরু বা ছাগল বা ভেড়া অনেক সময় দ্রুত মোটা তাজা করণের একটা বাজারে প্রচলিত মানে চিন্তা ভাবনা থেকে মানুষ অনেক সময় অ্যান্টিবায়োটিক বা হরমোন জাতীয় কিছু ইনজেকশন মাংসে পুশ করে।
4: তবে ভাইজান, এটা আগে হতো,
3: হ্যাঁ,
4: গরু হাতে নিয়ে এসে দেখছো পরে মরে গেছে,
3: হ্যাঁ, তাহলে
4: তো পুরো লস, এই জন্য এখন ওইসব
1: সচেতন হয়ে গেছে,
3: এখন অনেকটাই সচেতন হয়ে গেছে। তারপরেও যদিও কিছু দুষ্ট লোক থাকে, তাদের মানে শেখা দরকার আছে যে
0: নিজের ক্ষতি নিজে করে,
3: হ্যাঁ, নিজের ক্ষতি করা যাবে না।
4: আমাদের যে মফিজ দাদা, সে বাছুর খেলে, তারপরে তারে কি খাওয়া জানেন, কাঁচা ঘাস, তারপরে
1: ওই
4: এগুলো, তারপরে খাওয়ায় কি
3: ইউরিয়া মোলাসেস
4: খাওয়ায়, ওটা পরিমাণ আছে ওইভাবে,
3: হ্যাঁ,
4: গরু তো এমনি মোটা তাজা হয়ে যাবে, ভ্যাকসিন দিতে হবে যাতে খুরা রোগ না হয়, ওই আর একটা আছে কি গলা ফোলার না কি জান,
3: উপজেলায়
4: চালাক তো
2: অনেক গরুর কলিজার মধ্যে অনেক দাগ দাগ দেখতে পারি বা গর্ত গর্ত দেখতে পারি, ফুটো ফুটো দেখতে পারি, এই কলিজা কৃমির কারণে। এটা বছরে একবার যদি আমরা কলিজা কৃমি ইঞ্জেকশন দিই, খুবই কম দাম, এটা 100 কেজিতে 3.5 মিলি বা 4 মিলি একবার গলার চামড়া নিচে দিলেই এই কলিজা কৃমি থেকে আমরা মুক্তি পাইতে, বিশেষ করে বিলের ডোবা ঘাস বা না ধুয়ে খাওয়া ঘাস, এই সমস্ত ঘাসগুলো খেলে কিন্তু এই কলিজা কৃমি আক্রমণটা বেশি হয়।
4: ভালোভাবে খাপাইয়ে পরিষ্কার করে তারপরে উপরে উঠে হালকা ভাবে একটু শুকিয়ে তারপরে ওরে খাতি দিই, তারপরে যে পাত্রে পানি খায় আমরা প্রত্যেক দিন মফিজ দাদা কে এটা ঘষে পরিষ্কার কর।
1: আমরা একটা গান শুনি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো।
4: আচ্ছা, ঠিক আছে, গানটা শুনিয়ে

কেন শ্রীরাম, এই তোমার বাড়ি কোন গিরাম? কানে টুকো শুনি নে একদম, গুরু ভদ আমার নাম, ও বাবা জ্যোতিষী গুনে কৌরাশি একটু।

ও বাজে আনে যাই এ খাতের দিছি সেরি একখান ধরা খাসি ওবা আমি জানে যাই এ খাতের দিচ্ছি সেরি একখান ধরা খাসি গরফত দিতি যারে কষি সেই নেচে দেখলাম ওবা জানে যাই এ খাতের দিচ্ছি সেনি একখান ধরা খাতিছি গরফত দিতি যারে কষি সেই নেচে দেখলাম আমার চারিধারে জ্যোতিষী কবিরাজ কেরু ঘরে নেই আরাম।

দাহদিন গাড়ি বাড়ি কিরাম আছে কপালে, আর বিয়ে টিয়ে কয়না খবর একটু খুলে, দাহদিন গাড়ি বাড়ি কিরাম আছে কপালে, আর বিয়ে টিয়ে কয়না কি খবর একটু খুলে, আর কোন মাদরি ফাতর নলি রোগ ব্যারাম হবে না, কোন মাদলি ফাতর নলি রোগ ব্যারাম হবে না, হাত উল্টো পাল্টা গুনবা কলাম, হাত উল্টো পাল্টা গুনবা কলাম, ও বাবা আয়ুরেখাটার বাপ সাপ কিরাম, আ মরিয়ে গেলে আর বাঁচা যাবে না, তাই এই গুড়ার ডিম শুনতি তোমারে গুনতি কলাম, এই গুড়ার ডিম শুনতি তোমারে গুনতি কলাম, বাবা জ্যোতিষী গুনে কহরাশি একটু দেহ দিন।

0: একটু দেহ দিন ভাগ্য কিরাম, একটু দেহ দিন ভাগ্য কিরাম।
1: খুব সুন্দর লাগে।
2: আমার দাদা গুরুপদ গায় ভালো গান, সেই গান শুনিয়া সব লোকের জুড়িয়ে যায় মন।
1: খুব সুন্দর বলিস।
2: তাহলে এবার
3: ডাক্তার প্রয়োজন, মানে প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে বা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শক্রমে আমরা গরু ছাগল ভেড়া চিকিৎসা করব। এখন এই চিকিৎসা করার সময় একটা অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু তার একটা উইথড্রল পিরিয়ড আছে। উইথড্রল পিরিয়ড মানে হচ্ছে যে আপনার কতদিন পর্যন্ত এই গরুটা দুধ ডিম মাংস খাওয়ানো ঠিক হবে না, এটা অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ইফেক্ট বা AMR বলা হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমাদের শরীরে গ্রো করতে পারে। তো এই এই জন্য মনে করেন ঔষধের গায়ে লেখা থাকে যে এই ওষুধটা আমরা প্রয়োগ করলাম 7 দিন এটা দুধ ডিম মাংস খাওয়ানো যাবে না,
2: যাবে না।
3: তারপর এটা শুধু প্রাণী সম্পদের জন্য না, আপনার সবজি,
2: সবজি তো
3: হ্যাঁ,
2: ওই ওষুধের গায়ে,
3: ঔষধের গায়ে
2: একটা হলুদ রং, একটা সবুজ রং, একটা লাল রং,
3: হ্যাঁ হ্যাঁ
2: লাল রং, খুব মারাত্মক, ওটা মেলাদিন থাকে,
4: মারাত্মক না মারাত্মক ভয়ঙ্কর
3: ভয়ঙ্কর ডেঞ্জারাস।
4: হ্যাঁ,
2: আর সবচেয়ে কম পাওয়ার হচ্ছে হলুদ রং।
3: হ্যাঁ, আসলে এটা কিন্তু এই ফুড সেফটি নিয়ে কিন্তু আমাদের দেশ সরকার সবাই খুব সচেতন। ফুড সেফটি আমাদের সময় ছিল যে আমরা খাবার কম পেতাম, তখন হয়তো আমাদের এটাকে ফুড ক্রাইসিস ছিল, তখন আমরা যা পাইতাম তাই খাইতাম, অভাবে অন্টনে সেটা হোক অনেক আগের। এখন দেশ আস্তে আস্তে উন্নত থেকে উন্নয়নশীল হয়ে গেছে, উন্নত অবস্থায় আছি আমরা এখন, কিন্তু আমাদের খাদ্য শুধু হইলেই হবে না, নিরাপদ খাদ্য,
2: নিরাপদ খাদ্য,
3: নিরাপদ খাদ্য খাইতে হবে। এই কারণে
2: কিন্তু আমাদের অনেক বাড়িছে।
3: হ্যাঁ,
2: এই যে আমরা শীতকালীন রবি শস্য যেটা করতাম, এখন রবি শস্য, কিছু কিছু শস্য তো আমরা এখন গ্রীষ্মকালেও আমরা করতেছি।
3: একদম একদম। আর এখন কিন্তু আবার যে আম খাটালের সিজন, হ্যাঁ, মোটামুটি একটা ভরা মৌসুমে ভরা সিজনে ফল খেলে খুবই ভালো। আমরা অনেক সময় অমৌসুমে ফল পাই বা এগুলো কিন্তু আসলে
4: শরীরের জন্য
3: প্রশ্নবোধক যে আসলে মৌসুম সারা ফল যদি আসে।
4: তাহলে আমরা এই হাসিবুর একটা গান শুনি, তারপরে আবার আলোচনা
2: শুনবো। ঠিক আছে, মন ঠান্ডা করে একটা গান গাও দিন।

0: আপনি সুন্দর একটা গান শুনলাম কি, তোমার পছন্দ হয়েছে মনে হয়?
1: পছন্দ তো হবেই, যেহেতু আমার বুক আইছে।
0: হ্যাঁ, এই জন্য
1: তা আমি খারাপ হলেও তো আমি কব না যে খারাপ হয়েছে। তবে গান গানই ভালো, মন ভালো হয়ে যায় গান শুনলি। তবে তোমার এই কথাটা, এই রেলগাড়িটা স্টেশন খুঁজে পাবে না, আর স্টেশন থেকেই তো ছেড়ে যায়।
0: ছেড়ে যায়, কিন্তু আধ্যাত্মিক চিন্তা ভাবনা তোমার বুর, বুঝলে?
2: আধ্যাত্মিক চিন্তা
1: ভাবনা কথা কয় আমার বু। চলে ভাইজান, আমরা ওই দুধের কথা আসছিলাম,
3: কিছু তথ্য দেই আপনাকে। তাহলে আমাদের দেশে এই ডিম যে উৎপাদন হচ্ছে,
1: জি
3: হ্যাঁ, ডিম উৎপাদন হচ্ছে, খামারিরা অনেক পরিশ্রম করে ডিম তৈরি করতেছে। একটা প্রাণী সম্পদের একটা রিপোর্টে বলতেছে সারা দেশে প্রায় 2374 কোটি ডিম উৎপাদন হয়েছে।
0: চিন্তা করছো কি অবস্থা, কত উন্নত হয়েছে আমাদের দেশ
1: এবং পোল্ট্রি শিল্পে।
0: হ্যাঁ,
3: যার ফলে দেশে কিন্তু মাথাপিছু ডিমের চাহিদা 104টি মাথাপিছু বছরে, আর আমরা ডিম পাচ্ছি 135টি। এখন কিন্তু সেই হিসেবে আপনি কিন্তু টাকা নিয়ে যদি, ছোটবেলার মনে আছে কিনা আপনার যে একটা ডিম আমরা অর্ধেক খাইতাম, মানে যদি চারজন থাকতাম দুইটা ডিম ভুনা করে অর্ধেক, এখন কিন্তু আমাদের মাথা পিছুতে ডিম বেড়ে গেছে এবং জীবনযাত্রার মান উন্নয়নে ডিমের চাহিদা গ্রহণ এবং এটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের 4টি ডিম, মানে জনপ্রতি সপ্তাহে 4টি করে ডিম খাওয়া
1: উচিত,
0: অবশ্যই।
3: এবং ডিম শুধু, অনেকে আছে ছোট বাচ্চারা ডিম খেতে চায় না, বা একটু বয়স্করা অনেক সময় ডিমের গন্ধ লাগে বা বিভিন্ন অ্যালার্জি বা এরকম কিছু বলে, সেক্ষেত্রে কিন্তু ডিম থেকে এটাকে বাই প্রোডাক্ট হিসেবে অন্য অন্য উপাদান, যেমন পুডিং, কেক বানানো, হ্যাঁ, তারপরে এগ ইয়ক পাউডার দিয়ে মিশানো, মানে বিভিন্ন রকম ভ্যারাইটিতে প্রসেস করে খাওয়াইতে হবে।
2: হ্যাঁ,
3: এটা বিদেশে এটা প্রচুর প্রচলিত, আমরা তো শুধু দেখা যায়
0: ভাইজা
1: থেকে। আমি একটা কথা জানতে চাই, এটা মানে আমার মনে একটু
0: ইচ্ছা যাচ্ছে, তুমি
1: অনেকে কি করে গরম দুধ, তার ভিতরে একটা কাঁচা ডিম ভাঙে স্বামী যদি ঘুটে তা খাইয়ে নেয়, এটা কি খাওয়া ঠিক না, কতটা নিরাপদ?
3: না, এটা মানে একেবারে খুব একটা নিরাপদ না। আসলে ডিমের, কাঁচা ডিমের মধ্যে অনেক সময় সালমোনেলা বা ইকোলাইয়ের একটা জীবাণু থাকে, এই কারণে ডিম হালকা, অবশ্যই হালকা সিদ্ধ করতে হবে। হ্যাঁ, কুসুমটা বা যেটা সাদা অংশটা অ্যালবুমিন,
0: ওই যে গরম দুধের ভিতর,
2: তার মানে কাঁচা ডিম খাওয়া যাবে
0: না। গরম দুধের ভিতর যে কাঁচা ডিমটা দিল, ওই দুধের গরমে কি ওর পয়জনটা নষ্ট হবে?
3: না না না, দুধের গরমে ওটা পয়জন নষ্ট হবে, আরো তাপমাত্রা বেশি দরকার। হ্যাঁ, আপনার একটু কুসুমটা একটু ইয়া থাকবে, শক্ত থাকবে, মানে হালকা নরম থাকবে, হালকা একটু সিদ্ধ করাটাই বেস্ট। এবং কাঁচা কোনো কিছু, কাঁচা দুধ, কাঁচা ডিম, কাঁচা মাংস কোনো কিছুই খাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, এগুলোতে রোগ জীবাণু কিছু না কিছু থাকেই, ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, এগুলোকে একটু মারতে হবে, আর আগুনের তাপে রোদের মধ্যে মারতে হবে। ডিমের যে আপনি বললেন যে ডিম কেন খাবো আমরা, ডিম একটা পুষ্টিকর, এটা তো অবশ্যই, এবং ডিমের মধ্যে যা যা আছে আপনি যদি জানেন, যেমন একটা ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে, 5 গ্রাম উন্নত ফ্যাটি অ্যাসিড থাকে, 70 থেকে 77 কিলোক্যালোরি শক্তি থাকে, 175 থেকে 210 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, এটা গুড কোলেস্টেরল, মানে আমরা তো কোলেস্টেরল অনেক সময় নেগেটিভ মনে করি, সেটা না,
1: ক্ষতিকারক না।
3: 100 থেকে 140 মিলিগ্রাম কোলিন থাকে, খুবই উন্নত অ্যামাইনো অ্যাসিড, তারপরে ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য পুষ্টিগুণ থাকে। সুস্থ সবল মেধাবী জাতি গঠনের জন্য দুধ, ডিম, মাংস অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু এই দুধ, ডিম, মাংস। তারপরে আপনার বয়স্কদের অস্থি ক্ষয় রোধ হয়।
0: এই যে আমাদের মনোভাইয়ের যে দাদা, মফিজ দাদা, আগের থেকে খুব ডিম খাতি বলে বারবার, কি এখন কি খাওয়াচ্ছে ডিম তোমার দাদা, দাদি, দাদি যাওয়ার সময় একটা ডিম সিদ্ধ করে দেয় না?
1: তার মুরগি রয়েছে না,
0: সে
1: তো
2: মুরগির
1: ডিম প্রত্যেকদিন একটা না, 2-3টে ডিম দেই।
0: খাওয়া
1: দরকার, তারপর থেকে আমি খাওয়া শুরু করেছি।
0: ও আচ্ছা।
3: বিশেষ করে কিন্তু স্ট্রোক, হৃদরোগ, আর্থারাইটিস এবং ক্যান্সারের ঝুঁকিও কমায় হচ্ছে এই
0: ডিম।
3: হ্যাঁ, ডিম মানবদেহের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, রক্তের মধ্যে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড থাকে, এটার উপস্থিতিটা হ্রাস করে। এই রক্তের মধ্যে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড উপস্থিতি হ্রাস করে এই ডিম, এবং মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখে, প্রাণশক্তি বৃদ্ধি পায়, তথাপরি মানে সর্বোপরি সুস্থ এবং সবল মেধাবী জাতি গঠনের জন্য কিন্তু ডিমের ভূমিকা আছে। আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় আচার, এই যে বিভিন্ন ঠান্ডা কোমল পানীয়, এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকি বা হয়তো অভ্যাস করা দিয়ে থাকি, এটা কিন্তু করানো যাবে না।
1: তাই ব্যাপার হচ্ছে কি, যে তালি দেখা গেল আমাদের খাদ্য তালিকার ভিতরে এই দুধ আর ডিম,
2: হ্যাঁ,
1: এটা সবার উপরে।
3: হ্যাঁ, এখন তো করতে মাংস খাওয়া হচ্ছে।
0: আমরা আলোচনা শুনলাম নিরাপদ দুধ ডিম মাংস উৎপাদনে খামারিদের করণীয়। আলোচনা করলেন ডাক্তার জনাব মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইন্সট্রাক্টর প্রাণী সম্পদ অধিদপ্তর ডুমুরিয়া খুলনা। তাহলে আজ আর আমাদের হাতে সময় নেই, এখন উঠতে হবে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: আল্লাহ হাফেজ।

কৃষি বিষয়ক অনুষ্ঠানটি চাষাবাদ এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শিল্পী রুনা লায়লা। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: শুনলেন দেশের গান, শিল্পী রুনা লায়লা, গানের গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে।

0: তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ শানে হামদ, শিল্পী শামিম আর আলী, কথা সাজিয়েছেন।

এতক্ষণ শুনলেন আল্লাহ পাকের শানে হামদ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল পাঁচটার ইংরেজি খবর এবং তারপর পরই শুনবেন বাণিজ্যিক সংবাদ বাংলায়, যে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by SM Rafiqul Islam. Prime Minister Tariq Rahman has said the government has taken a series of initiatives to transform Bangladesh agriculture from a traditional labor-intensive sector into a technology-driven and profitable one through greater use of research, innovation, and mechanization. The Prime Minister made the remarks during the question-answer session at the Jatiyo Sangsad today. The issue was raised by Kumila 9 lawmaker Muhammad Abul Kalam, who wanted to know what steps the government had taken to modernize agriculture by promoting research, technology and mechanization. Responding to the question, the Prime Minister explained the wide range of measures his government is implementing to build a competitive and sustainable agriculture sector capable of meeting future challenges. Information and Broadcasting Minister Jahiruddin Shapun has expressed that Bangladesh is interested in working with the Netherlands in the field of media and communication. He made the remark when Dutch Ambassador to Bangladesh, Joris van Bommel, met him at the Secretariat in Dhaka today. During the meeting, the Information Broadcasting Minister said the incumbent government has been trying to bring about qualitative changes in its works. The Dutch envoy congratulated the information minister on assuming the responsibility. He said since independence, the Netherlands has had a strong bilateral relationships with Bangladesh, which has now expanded to various fields including education, health, development, trade and commerce. He expressed his interest in working with the Bangladesh government to further strengthen this relationship. Prime Minister Tariq Rahman will inaugurate the World Environment Day and Environment Fair 2026 along with the National Tree Plantation Campaign and Tree Fair 2022-26 tomorrow at the Bangladesh-China Friendship Conference Center. Environment, Forest and Climate Change Minister Abdulawal Mintu informed this at a press conference as Secretariat in the capital today. The Appellate Division of the Supreme Court will pronounce its judgment on the appeals filed against the High Court verdict that declared parts of the 15th Amendment to the Constitution and Constitutions void tomorrow. After hearing the arguments of four parties in the appeal hearing of the case, the Appellate Division bench, headed by Chief Justice Jubair Rahman Chaudhary, fixed the date for the verdict day. U.S. President Donald Trump says the ceasefire deal with Iran is over as dealing with Tehran is a waste of time. He said this at the NATO summit at Ankara in Turkey today. Iran says it targeted 85 U.S. military installations in Bahrain and Kuwait today over Washington attacks on Hormuzgan province and the port city of Mashhad. Earlier, the U.S. launched a series of powerful strikes on Iran yesterday in response to attacks on three commercial vessels in the Strait of Hormuz. World Cup football in Argentina and Switzerland have moved into the quarterfinal of the tournament. Argentina beat Egypt by 3-2 in the 16 teams knockout stage at Atlanta last night. Meanwhile, in the last match of the knockout, Switzerland defeated Colombia on penalties by 4-3 at Vancouver. Dhaka Meteorological Office says under the influence of the active monsoon, heavy to very, very heavy rainfall is likely to occur at a place over Rongpur, Rajshahi, Mamansingh, Dhaka, Khulna, Barisal, Chattogram and Salar divisions during next 48 hours commencing from 3 p.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over the Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram divisions. Dhaka Meteorological Office further says the well-marked low over East Madhya Pradesh and adjoining areas moved northwestwards and now lies over northeast Madhya Pradesh and adjoining area. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient purges over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamensing, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Barishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist caution signal number one. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। 2025 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড এর ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026-এ গতকাল এ তথ্য প্রকাশিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এ সাফল্য এশিয়ার দেশগুলোর প্রতি বিনিয়োগকারীদের ধারাবাহিক আগ্রহের বৃহত্তর আঞ্চলিক প্রবণতারই প্রতিফলন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানির বিল পরিশোধের পর দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 36.17 বিলিয়ন মার্কিন ডলারে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী বৈদেশিক অর্থায়ন তহবিল সমন্বয় ছাড়া দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 36.36 বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পদ্ধতি অনুযায়ী অফিসিয়াল রিজার্ভের পরিমাণ প্রায় 31.72 বিলিয়ন ডলার। এদিকে নতুন অর্থ বছরের শুরুতেই প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি জুলাই মাসের প্রথম ৬ দিনে দেশে $696 মিলিয়ন বা রেমিটেন্স এসেছে। দেশে বন্ধ ও মূলধন সংকটে থাকা শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালুর লক্ষ্যে 20,000 কোটি টাকার ঋণ দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের আওতায় অর্থায়নে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, পরিচালনা পরিষদের অনুমোদনের পর গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের বিতরণের আগে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সহ বাংলাদেশ ব্যাংকের BRPD বিভাগে প্রাক অর্থায়নের আবেদন করতে হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 145টির, কমেছে 192টির এবং অপরিবর্তিত ছিল 56টির। এর প্রভাবে প্রধান সূচক DSE X 11 পয়েন্ট কমে অবস্থান করছে 5,770 পয়েন্টে। আজ DSE 1,156 কোটি 11 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 1,388 কোটি 3 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.69 টাকা, ক্রয় 140.11 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.20 টাকা, ক্রয় 32.53 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 104.39 টাকা, ক্রয় 396.99 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.25 টাকা, ক্রয় 94.46 টাকা, এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.56 টাকা, ক্রয় 29.96 টাকা, এবং থাইবাদ বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। উপস্থাপনায় সোহানা সিরাজ।

0: শ্বাসরুদ্ধকর একটা সময় কেটেছে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের, ঠিক আর্জেন্টিনার এই ম্যাচটাতে, যে ম্যাচে আর্জেন্টিনা জিতবে বলে হয়তোবা বিশ্বাস কিছুটা হলেও হারিয়েই ফেলছিল তার সমর্থকেরা, যে বিশ্বাসটা নিয়ে তারা শুরুতে ম্যাচটা দেখতে শুরু করেছিল যে না আজকে আর্জেন্টিনা অনেকগুলো গোল দেবে ইজিপ্টকে। বাট ইজিপ্ট কি করলো, তারাই গোল দিতে থাকলো, তাও একটা না একটার পর একটা। কোথায় ছিল আর্জেন্টিনা, কেন হারালো আর্জেন্টিনা, হারিয়ে যাবার পর ফেরতি বা আসলো কিভাবে, এই পুরো বিশ্লেষণটা তো থাকছেই, সেই সাথে সুইজারল্যান্ড কলম্বিয়ার ম্যাচটা নিয়েও কথা হচ্ছে। বিশ্বকাপ দাওয়ামাই সবাইকে স্বাগত জানাই, আমি সোহানা সিরাজ রয়েছি আপনার সাথে, এবং আমার সঙ্গে যে দুজন আলোচক রয়েছেন তারাই মূলত কথা বলবেন আজকের এই ম্যাচটাকে ঘিরে। তবে তার আগে আমি একটুখানি বলে দিতে চাই যে আপনারা আমাদেরকে একই সাথে দেখতে এবং শুনতেও পাচ্ছেন। আমরা রয়েছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে বাণিজ্যিক কার্যক্রমের পেজটা থেকে, একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং তাদের ইউটিউব চ্যানেল থেকেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং এর বাইরে আপনারা আমাদেরকে শুনতেও পাচ্ছেন বাংলাদেশ বেতার FM 90 মেগাহার্জে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে এবং FM 104 মেগাহার্জে। যারা আমাদেরকে চান তারা বাংলাদেশ বেতার অ্যাপ থেকেও কিন্তু শুনতে পাচ্ছেন। এন্ড চলুন একটুখানি পরিচিত হয়ে নেই, পরিচিত হবার কিছু নেই, দেখে নেই মূলত যে আজকে কারা আছেন। সকলের পরিচিত দুজন আলোচক রয়েছেন আমার সাথে। আমার সঙ্গে রয়েছেন শামসুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক। কেমন আছেন?
1: থ্যাংক ইউ।
0: বিশ্বকাপ দাওয়ামায় আজকে আমার সাথে আপনার প্রথম শো।
1: ইয়েস।
0: আর আমার সঙ্গে অসংখ্যবার যাকে দেখা গেছে এই আয়োজনে তিনিও রয়েছেন, এন্ড সকলের পরিচিত এবং প্রিয়, আমারও ভীষণ প্রিয় আলফাজউদ্দিন আহমেদ রয়েছেন, ক্রীড়া ধারাভাষ্যকার এবং আলোচক। কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ধন্যবাদ তোমাকে।
0: অনেক বিশ্লেষণ শুনবো আজকে আপনার কাছ থেকে এবং ভীষণভাবে অপেক্ষায় আছি। আমরা আগেও যেমনটা অনেক আলোচনা সমালোচনার ম্যাচগুলোর পর এসেছিলাম, আজকেও কিন্তু একটা আলোচনা এবং সমালোচনা দুটোই রয়েছে এমন ম্যাচটার পর আমরা এসেছি, এন্ড দ্যাট ইজ ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা। আপনাকে দিয়ে শুরু করি, একদম শুরুর থেকে যদি আসি, যে শুরুর দিকে আর্জেন্টিনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুরুতেই কেন তারা ছন্দে থাকতে পারছিল না, ইজিপ্ট কি করে গোল দিয়ে শুরু করতে পারলো, একদম ম্যাচের টাইম অনুযায়ী যদি আমরা একটু করে এগোই।
2: আমরা যদি এই এই রাউন্ডে দেখি, রাউন্ড অফ 16 যেটা, এই 16 এসেই কিন্তু অঘটনগুলো ঘটতে শুরু হয়েছে আমরা দেখেছি, এবং বড় দলগুলোই কিন্তু এখানে সাফার করেছে। আমার মনে হয় বড় দলগুলোকে চ্যালেঞ্জ করার জন্য ছোট দলগুলো মানসিকভাবে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে খেলতে এসছে, এক, এবং বড় দলগুলোর যে খেলার ছক সেটার একটু হোমওয়ার্ক করে কি করে তার বিরুদ্ধে কাউন্টার কিছু করা যায় সেই কাজগুলো মানে মোটামুটি ভাবে তৈরি করেই এই দলগুলো কিন্তু খেলতে নেমেছে, এবং যে কারণে শুরুর থেকেই বড় দলগুলোর যে ছক সেই ছক অনুযায়ী তারা কিন্তু গ্রাউন্ডের উপরে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি, ছোট দলগুলোই বরং ডমিনেট করার চেষ্টা করেছে। কিন্তু 5-10 মিনিট পরেই বড় দলগুলো কিন্তু মাঝমাঠটা নিয়েছে, কিন্তু বড় দলগুলোর ডিপ ডিফেন্স ছোট দলগুলো শক্ত থাকার কারণে বড় দলগুলো কিন্তু পেনিট্রেট করতে পারেনি, এবং তাদের রেজিস্টেন্সটা খুবই ভালো ছিল, রেজিলিয়েন্স খুব ভালো ছিল, সেজন্যই খুব সহজে কিন্তু ছোট দলগুলোর ভিতরে বা দুর্বল দলগুলোর ভিতরে বা অপরিচিত দলগুলোর ভিতরে বিরুদ্ধে খুব সহজে গোল পাওয়া যাচ্ছিল না। এই জিনিস আমরা কিন্তু এই আর্জেন্টিনাকে যখন কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে দেখেছি তখনও তারা সেইভাবে প্রতিরোধ করেছে, এবং গতকালকে ইজিপ্টকে সকলেই খুব সহজ ভেবেছিল যে মধ্যপ্রাচ্যের একটা দেশ, এশিয়ান একটা কান্ট্রি, এশিয়ার ফুটবলের মান তো জানা আছে, এটা তো এখনো খুব বেশি সুনাম করতে পারে নাই, সুতরাং এটা বোধ হয় সহজেই একটা কিছু ফলাফল হয়ে যাবে। বাট দে সারপ্রাইজ দ্য হোল ওয়ার্ল্ড।
0: ইভেন্টুয়ালি আমার কাছে মনে হয়েছে যে কেভার্দের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে ওই ম্যাচটাতেও কিন্তু মোটামুটি কালকে যতটুকু না বুকে ভয় উঠেছিল প্রথম গোলটা খাবার পর আর্জেন্টিনার ভক্তদের, ওই ম্যাচটাতে আরো বেশি, কারণ কেভার্দ গোল করবে আর্জেন্টিনার বিপক্ষে আমার মনে হয় কেউ এক্সপেক্ট করেনি। শামসুল ভাইয়ের কাছে আসব, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা তৈরি হচ্ছে, সমালোচিত হতে হচ্ছে এই ম্যাচটার পর, একটা পয়েন্ট করে করে আমরা আগাবো। অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমরা আঙুল তুলছি যে না এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, কিন্তু প্রত্যেকটারই কিন্তু জাস্টিফিকেশন আছে, নিয়মের বাইরে আইনের বাইরে কিছুই ঘটেনি। তো আমি যদি একটুখানি ওই ব্যাখ্যাটাতেই আসি একটার পর একটা, প্রথমেই আসতে চাই, প্রথমেই যে মিশরের গোলটা যেটা বাতিল করা হলো ফাউল হয়েছে বলে, ওটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি?
1: না, থ্যাংক ইউ সোহানা। আমি তার একটু গোড়ার থেকে আসি, ম্যাচটা তো আমরা সবাই দেখেছি প্রবাবলি, এবং আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে কাঁপন ধরছিল যেটা আপনি বলছিলেন, ট্রু। কেভার্দে রাউন্ড অফ 32 এ আর্জেন্টিনাকে যে চ্যালেঞ্জটা দিয়েছে বোধ করেছিলাম যে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে প্রপার লেসনিং নিয়ে তারা রাউন্ড অফ 16 এ মিশরকে ফেস করবে, দে উইল উইন দ্য ম্যাচ কমফোর্টেবলি। যেটা অন পেপার বোদ্ধারাও বলেছে মাত্র চারবার খেলেছে মিশর ওয়ার্ল্ড কাপে, রাউন্ড অফ সিক্সটিনের উপরে এই দলটা কখনো যায়নি, সেই দলটার বিপক্ষে এইরকম হাই প্রোফাইল তিনবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেসি, সমৃদ্ধ আর্জেন্টিনা, এত টাফ ব্যাটেল হওয়ার কথা ছিল না, আমি আপনি প্রত্যেকেই বুঝি, কিন্তু সেই ব্যাটেলটাকে টাফ করে তুলেছে। কেপ ভার্দে কিন্তু দেখেন ওই ম্যাচে কি ছিল, আর্জেন্টিনা প্রথমে গোল করেছে, ওরা পরিশোধ করেছে 1-0, 1-1, দেন 2-1, 2-2, ফাইনালি 3-2, এইখানে ছিল একেবারে ডিফারেন্ট কাপ অফ টি। এখানে 15 মিনিটে গোল করে লিড নিয়ে নিল, 19 মিনিটে সুযোগ এসেছিল মেসির কাছে গোলটা পরিশোধ করে ইকুয়ালাইজারে ফেরার, বাট হি মিস দ্য পেনাল্টি, এ নিয়ে দ্বিতীয়বার পেনাল্টি মিস করলো এই ওয়ার্ল্ড কাপে, নাম্বার অফ পেনাল্টিজ মেসির হাতে মিস হয়েছে। এনি হাও এরপরে দেখেন 67 মিনিটে, সেকেন্ড হাফটা তো 1-0 শেষ হলো, 67 মিনিটে আরেকটা গোল করে বসলো মিশর, জিকো, ফ্যান্টাস্টিক গোল, দেখার মতো, মানে ওয়ার্ল্ড ক্লাস গোল। এবং মজার বিষয় হচ্ছে যে ওরা দুটো সুযোগ পেয়েছে, দুটোই কনভার্ট করেছে। আর্জেন্টিনা সুযোগ খুঁজছিল, স্পেনের মতো টিকি টাকা খেলছিল অ্যারাউন্ড দ্য বক্স, কিন্তু চান্সেস গুলো নিতে পারছিল না। আর গোলকিপার মুস্তাফা সিম্পলি আউটস্ট্যান্ডিং ইয়েস্টারডে, মানে আর্জেন্টিনার মতো হাই প্রোফাইল দলের বিপক্ষে রিলেটিভলি লো প্রোফাইলের দলগুলো কি করবে, দে উইল ফাইট ফর এভরিথিং, নাথিং টু লুজ ফ্রম দেয়ার সাইড। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মিশর যে ফুটবল ক্যারিশমেটিক ডিসপ্লেটা আমাদের সামনে শো করেছে, দ্যাট ওয়াজ ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, থরোলি এন্টারটেইনিং। কাম টু দ্য বিজনেস, যে গোলটা মিস রেফারি ডিসঅ্যালাউ করলো, ইয়েস ভার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা রেফারিরা নেবেন, তাদেরকে প্রথমে কনভিনসড হতে হবে, আইদার পার্সোনালি রেফারি কনভিনসড হবেন যে আই শুড গো টু ভার, অথবা অপোনেন্ট টিমের কাছ থেকে ওইরকম এক্সট্রিম কমপ্লেইন এলে তিনি ভারে যেতে চান। তো এইখানে যখন 1-2-3 গোল হয়ে গেল, একটা পারফেক্ট কাউন্টার অ্যাটাক থ্রু পাস রাইট উইং থেকে বাঁ দিকে দেওয়া হলো, অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড চান্সে এমি মার্টিনেজকে বিট করা হলো, তখন গিয়ে কমপ্লেইন করলো মেসি অ্যান্ড আর্জেন্টিনা প্লেয়াররা, ভারের কাছে তখন গেলেন, এবং জাস্ট 10 সেকেন্ডস 12 সেকেন্ডস আগের ঘটনায় ফিরে গিয়ে সেইটাকে ফ্রি কিক হিসেবে মেনশন করা হলো এবং গোলটা বাতিল করা হলো। এটা নিয়ে টোটাল ফুটবল বিশ্বেই কিন্তু আপনি ঘাঁটলিয়ে দেখবেন যে তো চমৎকার কন্ট্রোভার্সি হচ্ছে, এবং এটা ডেফিনেটলি একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ, বাট ফাইনালি
0: কিন্তু তাকে নাক
1: ধরে রেখে টেম্পারমেন্টের জায়গায় আর্জেন্টিনা মাত্র 14 মিনিটে 3টা গোল করে ম্যাচ জিতে বেরিয়ে এসেছে, দ্যাট ইজ অ্যানাদার ক্যারেক্টার বাই দিস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা,
0: যেটা আগে আর্জেন্টিনাকে দেখা যেত না। আর্জেন্টিনা আগে গোল হজম করতে হলে তারা খুব রেয়ার যে ম্যাচে কামব্যাক করতে পারতো, বাট লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতা, তার আগের কোপা জেতা, ওই সময় থেকে আর্জেন্টিনার এই ডিফারেন্ট স্ট্র্যাটেজি বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটা আমরা দেখতে পাচ্ছি, যে না আর্জেন্টিনা গোল হজম করলেও ফিরতে পারে। আর আলফোনসোর কাছে যাবো যে এটা তো প্রথমবার যে দুটো গোল হজম করে আসলে আর্জেন্টিনা তারপর ম্যাচে ব্যাক করতে পেরেছে, বিশ্বকাপের ম্যাচের অ্যাসপেক্টস যদি চিন্তা করে এটা প্রথমবার ঘটেছে আর্জেন্টিনার যে তারা জয় পেয়েছে, এর আগে 2 গোল প্রথমে হজম করে বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার ব্যাক করতে পারেনি, এটা একটা ব্যাপার আসলে লক্ষ্য করলাম। বাট ওই প্রশ্নটাই আপনার কাছেও একটু জানতে চাইবো যে এই যে গোল বাতিল যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এটার তো একটা ব্যাখ্যাও রয়েছে।
2: আমি আমি একটু ব্যাক করি, একটু পিছিয়ে বলি, আসলে টেকনোলজি কেন আনা হলো খেলাগুলোতে, আগে ক্রিকেটে দেখলাম টেকনোলজি এসছে, এখন ফুটবলে টেকনোলজি এসছে, এবং সেখানে 3 জন মাঠের ভিতরে রেফারি বসে আছেন, চতুর্থ রেফারি মাসের মাঠের বাইরে থাকেন, ভিআর রুমের ভিতরে 3 জন অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানে থাকে, এদের কাজ কি, এদের কানেক্টেড টু দ্য রেফারি সবসময়। তো রেফারির কাজ হচ্ছে যা ঘটবে তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত দেবেন, যদি কোনো কিছু অ্যাভয়েড করে যান তার মানে তিনি এটা অ্যালাউ করেছেন ধরে নিতে হবে। অনেক সময় ফাউল হয় তারপরেও দেখি রেফারি খেলা অ্যালাউ করেন, কেন, অ্যাডভান্টেজ আছে সেই জন্য। তো এখানেও ঠিক আমি সেই কথাটাই বলতে চাইব যে মাঝ মাঠে একটা ফাউল যদি হয়েও থাকে, হয়েছে কি না সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি অনেক হচ্ছে, ভিআর আদৌ ওটা ফাউল ছিল কি না, ইয়েস যেটা শামসুল বললো যে হ্যাঁ তারা অ্যাপিল করলো, তারপরে ভিআর এ গেল যে ওই মাঠের মাঝখানে ওই ফাউলটা তারা দেখলো, তো কথা হলো যে সেটা আদৌ ফাউল ছিল কিনা সেটাই একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। তার মধ্যে রেফারি সেটাকে অ্যালাউ করেছে, হ্যাঁ যেরকম অ্যাডভান্টেজ অ্যালাউ করার মতন সেটা অ্যালাউ করেছে সে। তারপরে 2-3 বা 1-1 গোল যদি হয়ে যায় তখন ওটাতে কামব্যাক করাটা, এই সিদ্ধান্তটা আরো বড় কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে এটা আমি মনে করি। এবং আমি আরো মনে করি যে ভিআর রেফারি যারা, তারা যেহেতু রেফারির সাথে কানেক্টেড থাকে, যদি মাঝ মাঠে কোনো ঘটনা ঘটে তাহলে ভিআর রেফারির দায়িত্ব হচ্ছে রেফারিকে সেটা বলা যে এটা একটা ফাউল হয়েছে, এবং রেফারি তাৎক্ষণিকভাবে বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে তার সেটা দেখা, সেগুলো কিছুই হয়নি। সুতরাং আমার মনে হয় ইজিপ্ট খুব অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছে এই গোলটা না দেয়ায়। 1, 2 নম্বর হচ্ছে যে আর্জেন্টিনা প্রথম যে গোলটা করলো সেখানে আমরা সবাই জানি যে বলটা যখন ডেলিভার করা হয়, কিক মারা হয়, তখন অফসাইডে ছিল না না ছিল সেই জিনিসটা দেখতে হয়। সেটা যদি সঠিক জায়গায় থাকে তাহলে এটা অফসাইড না। খালি চোখে কিন্তু মনে হচ্ছিল যে দুজন প্লেয়ার ওখানে অ্যাটাকের অফসাইডে যারা ছিল, যারা হেড করলো সেও ছিল, তার পিছনে আরেকজন ছিল, দুজনই অফসাইড ছিল। কিন্তু গোল হলো, গোল হওয়ার পরে ভিআর কিন্তু দেখানো হচ্ছে, অলমোস্ট অল ভিআর অল গোল যেগুলো হচ্ছে সেগুলো ভিআর এ দেখানো হচ্ছে যেটা অফসাইড ছিল না। কিন্তু পরপর দুটো ম্যাচে আমরা দেখলাম আর্জেন্টিনার ক্ষেত্রেই আনফর্চুনেটলি কোইন্সিডেন্স বলো আর ব্যাড ইনসিডেন্স বলো, যে প্রথম গোল নিয়ে যেখানে অফসাইডের প্রশ্ন থাকছে সেটা কিন্তু ভিআর দিয়ে দেখানো হলো না। সুতরাং এই দুটি ক্ষেত্রেই কিন্তু একটি দলই অ্যাডভার্সলি এফেক্টেড হয়ে গেল। আমি তারপরে বলবো আই উড ওন্ট সে যে খারাপ হয়েছে, জাজমেন্ট ঠিক হয়নি, তবে রেফারিং দুর্বল হয়েছে এটা তো বলতেই হবে। মাঝ মাঠে যখন আপনি একটা ফাউল হয়েছে আপনি ধরতে পারলেন না, এটা দায় দায়িত্ব কার? রেফারির না যারা সুযোগটা নিল তারা?
0: কারণ এখানে আরেকটা বিষয় আছে,
2: তো আপনাকে বাসিটা দেওয়া হয়েছে তাৎক্ষণিক ভাবে আপনি সিদ্ধান্ত দেবেন, আপনি তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত না দিয়ে যখন এটা গোল হচ্ছে তখন রিভার্স ব্যাক করছেন। এটা যদি গোল কিক হয়ে যেত বা কর্নার হতো তাহলে আপনি কিন্তু বলতেন না। সুতরাং এই দুর্বলতার দিকগুলো রেফারিং এর ক্ষেত্রে রয়ে গেছে, এন্ড দ্যাট মেক্স দি মানে টুর্নামেন্ট ফিউ অফ দ্য ম্যাচেস মোর কন্ট্রোভার্সিয়াল। তো এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে, এটা বলার অবকাশ রাখে না।
0: অ্যাবসলুটলি। তবে এই এই জায়গাটাতে কিন্তু আরো কিছু ঘটনা আসলে জড়িত থেকেও যায়, যেমন আমরা বিশ্বকাপেও এসেও এই ধরনের ঘটনা আগেও দেখেছি, লাইক পর্তুগাল এবং উজবেকিস্তানের ম্যাচটাতেও কিন্তু এরকম সেম ঘটনাটাই ঘটেছে, এবং সেখানেও কিন্তু উজবেকিস্তানের একটা গোল ক্যান্সেল করা হয়েছে এই ফাউলের কারণে। আবার এই একই ধরনের ঘটনা আমরা ক্লাব ফুটবলে কিন্তু এখন অহরহ দেখতেও পাচ্ছি। চেলসি ফুলহামের একটা ম্যাচের রেফারেন্স নিয়ে এখন অনেক কথা হচ্ছে, যে ওখানে ওই হাফেই ফুলহামের ওই একটা গোল আসলে বাতিল হয়, ওই পুরো অর্ধে একটা ফাউল হয়েছিল যেটা অনেক পরে গিয়ে এই ঘটনাটা সামনে আসে। কিন্তু তারপরেও আর্জেন্টিনার ম্যাচ বলে কথা, আর্জেন্টিনার ম্যাচে যে কোনো ঘটনা ঘটলেই সেটা একটু বাঁকা চোখেও দেখা হয় আমরা জানি, আবার আর্জেন্টিনার ম্যাচগুলোতেও কেন জানি না এই ধোঁয়াশাগুলো একটু বেশি তৈরিও হয়।
2: একটা কথা বলতেই হবে, আর্জেন্টিনা যেহেতু মানে রেইনিং চ্যাম্পিয়ন এবং তারা দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, থার্ড টাইমে তারা হওয়ার জন্য
3: এসেছে,
2: তিনবার হয়েছে এবং তারা ফোর্থ টাইম হওয়ার জন্য এসছে, এবং এখানে তাদের দলে মেসি সমৃদ্ধ জল, যেটা শামসুল বলল, এবং মেসি সবচেয়ে বেশি গোল এই পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টে করেছেন, প্রায় প্রতিটা ম্যাচেই তিনি গোল পাচ্ছেন। তো সেই টিম এই দলগুলোর বিরুদ্ধে মানে দাপটের সাথে জিতবে এটাই প্রত্যাশা। কিন্তু আমি বলবো যে পরপর দুটো ম্যাচ তারা ধুকতে ধুকতে জিতেছেন, কোনো মতে বেঁচে গেছেন।
3: তো এই জায়গায় আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনি দেখেন এই ম্যাচটাকে একদম সেই রাউন্ড অফ 32 এ সেনেগাল বেলজিয়াম ম্যাচটার সাথে মেলানো যায় পারফেক্টলি। সেনেগাল ওয়াজ 2-0 লিড, তারপর শেষ মুহূর্তে গিয়ে টানা তিনটি গোল করে বেলজিয়াম সেই ম্যাচটা জিতে এসেছিল এবং তারা অলরেডি কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, তাই না? তো মানে ফুটবল জমেছে এই আসরটা, 48 দলের বিশ্বকাপ হওয়াতে ফিফা যে গ্লোবাল এক্সপ্যানশন করেছে ফুটবলের সেই জায়গায় আমরা ডেফিনেটলি ক্রেডিট দিতে চাই। অফকোর্স প্রত্যেকটা টুর্নামেন্টেই দেখবেন কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশনস থেকে যায়, স্পেশালি রেফারিং এর মান নিয়ে। আপনি হেরে গেলে হয়তো আপনার বেশি মন খারাপ হবে, বা আপনি উইনিং সাইডে থাকলে এই মানে কন্ট্রোভার্সিগুলো হয়তো আপনি তীব্রভাবে দেখবেন না, কিন্তু লুজিং সাইডে থাকলে এগুলোকে আপনি মোটা দাগে সামনে নিয়ে আসবেন। এইগুলো যেমন থাকবে তেমনি রেফারিং এর মান, ওই যে বললেন যে ইউ হ্যাভ টু প্রম্পট উইথ ইউর ডিসিশন, আইদার ইট ইজ কারেক্ট অর ইনকারেক্ট।
2: আমি লাস্ট একটা কথা যেটা বলতে চাই শামসুলের সাপোর্টে, সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন রেফারির মান দুর্বল হোক খারাপ হোক যাই হোক, অ্যাবভ অল আমাদেরকে রেফারির সিদ্ধান্তটাকে চরম সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত বলে মেনে নিতেই হবে, সেটাই স্পোর্টসম্যান স্পিরিট।
3: তবে আলফ্রেড ভাই এই জায়গায় ছোট্ট আর একটা ক্লু আছে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন কেপ ভার্দের কথাও বলেন, মিশরের কথাও বলেন, এই যে হাই ভোল্টেজ একটা হাই প্রোফাইল টিমের সাথে খেলার সময় শেষ বাঁশি বাজা অবধি মানে পুরো মনোসংযোগটা টিল দ্য ভেরি এন্ড প্রফেশনালি হাইলি এন্ড টপ লেভেলে, যেভাবে শুরুর মিনিটে ওরা অ্যালার্ট ছিল, ওইরকম অ্যালার্টনেস বা ক্যাপাবিলিটি দেখিয়ে যাওয়া উচিত টু সিল দ্য ম্যাচ। কিন্তু এই সমস্ত ছোট দলগুলোর ক্ষেত্রে হয় কি টেম্পারমেন্টটা সাম হাউ লাস্ট ফিউ মিনিটস তারা লুজ করে, ওই চান্সটা এই প্রতিপক্ষ হাই টেম্পার্ড ওয়েল টেম্পার্ড টিমগুলো নিয়ে নেয়। দেখেন আপনি মাত্র 14 মিনিটে এইভাবে গোল করে ম্যাচে ফিরে আসা যায়, অবিশ্বাস্য না?
0: অ্যাবসলুটলি অবিশ্বাস্য, and something more than অবিশ্বাস্য আমি বলতে চাইবো।
3: আপনি বললেন for the very first time for Argentina, 2-0 পিছে পড়ার পর ওয়ার্ল্ড কাপ ম্যাচে দে হ্যাভ বিন কাম ব্যাক এন্ড সাকসেসফুলি থ্রু টু দ্য কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনালে কিন্তু সুইজারল্যান্ডকে পেয়ে গেছে তারা।
0: অ্যাবসলুটলি, ওই ম্যাচটা নিয়ে তো কথা হবে, তবে তার আগে আর্জেন্টিনার ম্যাচ নিয়েও এখন অনেক কিছু বলবার বাকি রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি সেই জায়গাটাতেও আমরা থাকবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বি।
0: বিরতির পর আবারও ফিরেছি আমরা বিশ্বকাপ দামামাই, তবে যখন ফিরছি আলোচনায় যাবার আগে একটা ফোন কল নিয়ে শুরু করতে চাই। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? প্রশ্নটি যদি করতেন। জি, খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
6: আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: আচ্ছা,
6: আমার দুই ভাই শান্তি ভাই, অরুণ ভাই ভালো আছে? দুই ভাই
3: জি ভালো আছে,
0: জি সকলে ভালো আছি।
6: সামনের মাস কি ফাইনালে যাবি কিনা, বিশ্বকাপ নিবি কিনা, এটা একটু তুই ভাই বলবেন বুঝাই না। আর মরক্কো এটা কি একটু আলোচনা করবেন? আর শুনছি যে হাবিব মোহাম্মদ মিন্টু, রিজাল আলম ভেন্টু,
0: অনেকেই শুনছেন, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আর্জেন্টিনার ফ্যান তিনি, একই সাথে মরক্কোর ফ্যান, জানি না তিনি ফ্রান্সকে থ্রেট বলে ভাবছেন কিনা, কারণে মরক্কোকে সাপোর্ট করছেন কিনা এই জায়গাটাতে। হোয়াট এভার, আমরা আরো একটা ফোন কল নিয়ে তারপর আলোচনায় ফিরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি বলুন। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রশ্নটি বুঝতে পেরেছি, তাদের প্রশ্ন একটাই, আর্জেন্টিনা ফাইনাল খেলবে কিনা, এই প্রসঙ্গে আমরা আসবো, একটু অপেক্ষায় রাখি তাদেরকে। এই জায়গাটাতে যে বিষয়টা নিয়ে আসলে আর্জেন্টিনার ম্যাচটাতে আরো অনেক কথা হচ্ছে, যে শেষ দিকে মিশরের একটা পেনাল্টি পাওয়ার দরকার ছিল, যেটা আসলে তারা পায়নি, এমনটা বলা হচ্ছিল। সালা কেন পেনাল্টি পাবে না, সালার সাথে ফাউল করা হয়েছে, কেন সেটাকে ফাউল বলে গণ্য করা হলো না? এই প্রসঙ্গটাতে যদি আসি, যে আসলে কি সালা ফাউলের শিকার হয়েছিলেন?
3: না, এগুলো তো বিতর্ক থাকবেই। দেখেন, পার্টিকুলার কেস ধরে ধরে যদি আপনি যান, এরকম আরো অনেকগুলো ইনস্ট্যান্স, পুরো 90 মিনিট প্লাস 10 মিনিটস অ্যাডেড টাইম, এগুলোতে আপনি খুঁজে পাবেন। সো ওই একটা পার্টিকুলার কেসকে আমি মনে করি না ওটা রেফারি ইগনোর করে গেছে, ওটা ফাউলের মানে পেনাল্টি পাওয়ার মতো ফাউল হয়েছে বলে অন্তত আমার দিক থেকে মনে হয়নি।
0: আফাজ ভাইয়ের কাছে যদি আসি, কারণ অনেকের মনেই প্রশ্ন যে কেন আসলে এটা ফাউল হলো না, কেন তাকে দেওয়া হলো না?
2: আমি শামসুলের সাথে এক্ষেত্রে সহমত হব যে দেখো, এখানে এই সমস্ত জায়গায় রেফারির সিদ্ধান্তকে আপহেল্ড করতে হবে। এগুলো তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন এবং খুব খারাপ একটা সিদ্ধান্ত হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। খুব একটা ওপেন একটা ফাউল এবং সালা খুব একটা বলটার পজিশনে ছিল, এরকমও ঘটনা নয়।
0: কম্পেয়ার আসলে সবাই করছেন কেন, যদি একটু যুক্ত করি, যে যদি মার্টিনেজেরটা আসলে ফাউল হয় তাহলে সালারটা কেন হয়নি?
2: এখানে এখানে আবার একটা কথা বলতে হবে যে রোবট দিয়ে তো আর রেফারিং করা হয় না, মানুষকে দিয়ে রেফারিং করানো হয়, এবং টু ডিফারেন্ট রেফারিজ ওয়ার অন টু ডিফারেন্ট ম্যাচেস। সুতরাং মানুষের সিদ্ধান্তে কিছু তো হেফের হবেই। শামসুল একটা খেলার কমেন্ট্রি করতে গিয়ে ঠিক যে কথাগুলো, যে ওয়ার্ডগুলো বলবে, আলফাস যখন বলবে নিশ্চিতভাবে সেই কথাগুলো সেই ওয়ার্ডগুলো নাও বলতে পারে, আমি কোনো ভিন্ন শব্দ ব্যবহার করতে পারি, দ্যাট ইজ মানুষের ভেদাভেদ পার্থক্য সৃষ্টি করে।
0: ডেফিনেটলি। এবং লজিক্যালি যদি আমরা একটু ম্যাচের জায়গাটাতেও দেখি যে দুটো কিন্তু ভিন্ন চিত্রও ছিল, মার্টিনেজের সাথে যখন ফাউলটা হয় বলের নিয়ন্ত্রণ পুরোপুরি মার্টিনেজের কাছেই ছিল এবং তার সাথে ফাউল করে বলের নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিপক্ষ, বাট সালার ক্ষেত্রে তো সেটা হয়নি, সালা আগেই বলের নিয়ন্ত্রণ লুজ করেছেন, তারপর যখন নিয়ন্ত্রণ তার বাইরে গেছে তারপর কিন্তু তার সাথে একটা ফাউলও ঠিক হয়নি, ওটা একটা সফট টাচ ছিল।
3: না এইগুলোই মানে এই বিষয়গুলোই আসে রেফারির দৃষ্টিতে তাৎক্ষণিকভাবে, এরা তো দীর্ঘদিনের অভিজ্ঞ রেফারি। হ্যাঁ ডেফিনেটলি ইনস্ট্যান্টলি ডিসিশন দিতে গিয়ে কিছু গড়বড় তো হয় এবং 5% এরর প্রত্যেকেরই থাকে অ্যাজ এ হিউম্যান বিং, তাই না? তো ওই জায়গা থেকে দিস ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। আর আপনি যেটা পয়েন্ট নোট আউট করলেন যে ইয়েস উইথ বল ছিলেন কিনা উইদাউট বল ছিলেন কিনা, মানে কতটা হার্ড আর সফট আছে, দিস এগুলোই ম্যাটার করে।
2: একটা কথা এই প্রসঙ্গে আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন আমরা খালি রেফারি, একটু আগেই বলেছি যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এটা মেনে নিতে হবে, না হলে খেলায় কিন্তু ডিসিপ্লিন প্রিভেল করবে না। আবার এই কথাও বলতে চাই যে রেফারির সিদ্ধান্ত যাতে ভুল না হয় তাকে অ্যাসিস্ট করার জন্যই কিন্তু ভিএআর আনা হয়েছে, অর্থাৎ টেকনোলজি আনা হয়েছে। এরপরেও মাঠের তাৎক্ষণিক সিদ্ধান্ত যেগুলো রেফারি দেন সেখানে যদি রেফারিরা ভুল করেন তাহলে চিহ্নিত করতে হবে যে এই রেফারিগুলো এরকম বড় ম্যাচের মানে রেফারিং করার যোগ্যতা তাদের নেই, সেরকম একটা বডি সেরকম একটা বিরত করতে হবে, ডিমোট করতে হবে, তো একটু অপেক্ষা করতে হবে। সেই জন্য এটা খুব পাবলিকলি করা হয় না, তার কারণ রেফারির যে একটা সম্মান রয়েছে সেই জিনিসটার সাথে জড়িত।
0: আর একটু প্রফেশনালিজমের জায়গায় প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে আমরা ভক্ত সমর্থক দর্শক যারা রয়েছি তারা আসলে আর্জেন্টিনার সমর্থক যারা তারা আর্জেন্টিনাকে ফেয়ার জায়গায় দেখছি, যে না আর্জেন্টিনার সাথে যা হয়েছে এটা একদম তারা ডিজার্ভ করে, এইগুলোই ছিল। পেনাল্টি মিস করা নিয়ে তাদের একটু দুঃখ থাকতে পারে, মেসির কাছ থেকে তারা চাই না পেনাল্টি মিস হোক, বাট যারা আসলে আর্জেন্টিনার সমর্থক ছিলেন না, কেউ কেউ আসলে ইজিপ্টের সমর্থনই করেছেন, তারা কিন্তু বেশ ব্যথা পেয়েছেন হৃদয়ে যে না এই তাদের সাথে খারাপ হয়েছে বলেই তারা হেরেছে, না হলে এই 15 মিনিটের মধ্যে আর্জেন্টিনা জিতে যাবে ম্যাচ এটা হতে পারে না। তারা নানান ধরনের লজিক দিয়ে নানান ধরনের ইমোশন দিয়ে কথা বলতেই পারেন, কিন্তু আমি একটু হোসাম হাসানের জায়গায় যেতে চাই, মিশরের কোচের জায়গায়। তিনি যে কথাটা বলেছেন যে নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চাই, যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন, এই প্রশ্নটা কতটা প্রফেশনালিজমে প্রশ্ন তোলার মতো বলে মনে করছেন?
3: না প্রফেশনালিজম জায়গাটা তো ইসে মানে ব্রড থিংস এবং আপনাকে খুব এলাবোরেটলি ডিসকাস করতে হবে, তারপরে গিয়ে আপনি হয়তো একটা কনক্লুশনে পৌঁছতে পারবেন। বাট মাইন্ড ইট, ফিফা ফুটবল নিয়ন্ত্রণ করে সমগ্র বিশ্বব্যাপী এবং ফিফার যে বিষয়টা যে প্রায় 200+ কান্ট্রি ফিফার মেম্বার, এদেরকে একটা বড় অঙ্কের টাকা প্রতি বছর এরা সাপোর্ট দেয় টু ডেভেলপ দেয়ার own football in the particular countries. বাংলাদেশও কিন্তু ফিফার অনুদান পায়, সেখান থেকে ফুটবলের ডেভেলপমেন্টে নানাবিধ কাজ হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন অর ইন ফ্রন্ট অব দ্য স্ক্রিন। এখন বিক্রয় বিপণনের সাথে পুরো বিশ্ব চলে, প্রত্যেকটা সেক্টর, বিক্রয় বিপণনকে আপনি অস্বীকার করতে পারবেন না বা এক পাশে দূরে ঠেলে রাখতে পারবেন না, এগুলো হাত ধরাধরি করেই চলে। অ্যান্ড বিহাইন্ড দ্য স্ক্রিন অর ব্যাক অফ মাইন্ড এই যে হোসেন হাসান যে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নকে একেবারে অমূলক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, সিম্পলি আমি এটুকুই বললাম। এভাবে
2: আমি একটু অ্যাড করতে চাই, এই এই রকম সিদ্ধান্ত বা এরকম হারা যদি তার গ্রুপ পর্বের ম্যাচে হারত, মানে এই একটা ম্যাচ হারলো আরো ম্যাচ তাদের রয়েছে তারা খেলে করতে পারবে, তাহলে কিন্তু এইরকম একটা স্টেটমেন্ট বা এরকম একটা মন্তব্য সে করতো না।
0: কিন্তু
2: একটা মানুষের যখন ডেথ সেন্টেন্স হয়ে যায় টিমটা এলিমিনেটেড ফ্রম দি মানে টুর্নামেন্ট এবং তার টিম জেতা উচিত ছিল সেরকম অবস্থা যখন হয় তখন একটা মানুষ কিন্তু এরকম ইমোশনাল কথা বা এরকম কথা বলতেই পারে।
0: থ্যাংক ইউ সো মাচ আলকাস ভাই, আমরা আসবো আবারও ব্যাক করে আসবো, তবে আমরা আমাদের ফ্রিকোয়েন্সিতে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু বিদায় নেব। মূলত এখন ইমোশনাল অনেক কথাই আসবে, তবে ফিফার যেমন এই বিজনেস নিয়ে থিঙ্কিং রয়েছে তাদের কিন্তু ফেয়ার প্লে পলিসিটাও রয়েছে, আইন কানুনের নানান ক্লজ রয়েছে সেটার বাইরেও কিন্তু তারা যায় না, সো এটাও আমাদেরকে মনে রাখতে হবে, প্রফেশনালিজমটাকে মেনটেন করে যেতে হবে। এই মুহূর্তে ফ্রিকোয়েন্সি থেকে বিদায়।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন দেশের গান। শিল্পী রাশেদ মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুরকার আলাউদ্দিন বাবুল।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
1: তাইলে
0: একটা জরুরি কথা বলি।
2: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি

0: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
0: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
0: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
0: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
0: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
0: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
0: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী নার্গিস পারভীন, গীতিকার শহীদুল ইসলাম, সুরকার আব্দুল হালিম চৌধুরী।

নার্গিস পারভিনের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: নার্গিস পারভিনের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। যত্রতত্র গাছ কাটা থেকে আমরা সবাই বিরত থাকি, রোপণকৃত গাছের চারার যত্ন নিই, পরিচর্যা দিয়ে গাছকে বড় হবার সুযোগ করে দিই। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডেটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ নেতা বলেন, কৃষকের ডিজিটাল ডাটাবেস ও সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেন। আজ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তনের চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ডাচ রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের ওপর গুরুত্ব দেন এবং এক্ষেত্রে নেদারল্যান্ডসে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তিটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে বলে স্পষ্ট মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এদিকে ইরান জানিয়েছে, হরমুজগান প্রদেশ এবং বন্দরনগরী মাহশাহরে ওয়াশিংটনের হামলার প্রেক্ষিতে আজ তারা বাহরাইন ও কুয়েতের 85টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র গতকাল ইরানের ওপর বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালায়। এছাড়া গত 17 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির অনুমতির বিষয়টিও যুক্তরাষ্ট্র বাতিল করে দিয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করেও শুনতে পারবেন বাংলাদেশ বেতার খুলনার অনুষ্ঠান। এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ইফাতসান এনএনসি, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। A views exchange meeting with the people of the Upojila on the service activities and master plan of KDA was held at the Rupsha Upojila Model Mosque Auditorium in Khulna today. Chairman of Khulna Development Authority KDA, SM Shofiqul Alam Mona, attended it as chief guest. He said, planned urbanization is one of the prerequisites for the sustainability

0: sustainable development of a region. It will be possible to build modern and planned infrastructure in the greater Khulna region, including Rupsha, through the implementation of the Khulna Development Authority's master plan during this time. Administrator of Jila Parishad SM Monirul Hassan Bappi attended it as a special guest, presided over by the Assistant Commissioner Land. The meeting was attended, among other, by the Assistant Urban Planning Officer of KDA, Chief Engineer of KDA, officials of various government departments, Joint Convener of District BNP, and people of different professions. Secretary of the Ministry of Relief and Disaster Management, Mohammad Saidur Rahman Khan, has said the canal excavation program is an important initiative of the present government. Canal excavation work is very important to resolve water logging, maintain normal water flow, increase agricultural production, and reduce the risk of natural disasters. He said this at an online meeting on the implementation progress and review of the canal excavation program at the Deputy Commissioner's Conference Room in Magura today as chief guest. The secretary said, "We must have to maintain the coordination between the local administration, public representatives and the concerned departments and every stage for the implementation of the project, as well as ensure the quality of work, proper use of government funds, transparency and accountability." He also instructed the concerned authority to continue the progress of the project by quality and quickly identifying and resolving any problems, and emphasized on strengthening regular field-level supervision. Presided over by Deputy Commissioner Mutakabbir Ahmed, the meeting was attended, among other, by the concerned officials. A day-long seminar on harmful effects of drug addiction and prevention of drug abuse was held at the Deputy Commissioner's Conference Room in Chuadanga today. Deputy Commissioner and District Magistrate Lutfun Nahar presented the keynote paper. The seminar discussed on the harmful effects of drugs in social, family and personal life. Besides, the seminar emphasized on the importance of increasing public awareness, practicing moral values and collective initiatives for the prevention of drug. The concerned stakeholders from different levels of district took part in it. The district administration arranged it. Fertilizer and seeds were distributed free of cost among 4,000 small and marginal farmers of different villages in Jinaidah Sadar Upazila today to increase the production of summer vegetables. The Upazila Nirvahi officer distributed this at a function arranged at the Sadar Upazila Parishad premises as chief guest, presided over by the Upazila Agriculture officer. The distribution program was attended, among other, by the additional agriculture officer, agricultural extension officer, president and general secretary of the press club. Each person was given 7 types of vegetable seeds, 15 kilograms each of DPA and MOP fertilizers. Dhaka Met Office says the monsoon depression over interior Odisha and adjoining South Jharkhand moved northwestwards and now lies over South Jharkhand and adjoining Odisha as a monsoon land depression. It is likely to move west-northwestwards for the steep pressure gradient persist over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Under the influence of action monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Silla divisions during the next 48 hours commencing from 2 p.m. Due to heavy to very heavy rainfall, temporary water logging may occur at places over Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally winds at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rashahi, Rongpur, Pabna, Bogura, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Silait. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, rain or thunder showers with temporary gusty squally wind at a speed of 45 to 60 kilometers an hour from the same direction is likely to occur elsewhere over the country. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, khuda hafiz.
1: সুপ্রিয় শ্রোতা, প্রকৃতিতে চলছে বৃষ্টির ছোঁয়া। এখন বর্ষাকাল, তাই বেশি বেশি করে গাছ লাগানোর সময়। প্রতি ব্যক্তি যদি 3টি করে গাছও লাগায় তাহলে আমাদের প্রকৃতি হয়ে উঠবে আরও সুন্দর এবং আরও স্বাচ্ছন্দ্যময়। এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্য তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি। পরিচালনা করছেন প্রফেসর ইকবাল হোসেন।
2: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো লার্নিং ইংলিশ ভোকাবুলারি, অর্থাৎ ইংরেজি শব্দগুচ্ছ শেখা। ইংরেজি শব্দগুচ্ছ শেখা, তো আজকে আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই যে নতুন নতুন শব্দ শেখা, মনে রাখতে হবে যে নতুন নতুন শব্দ না শিখলে পরে ইংরেজি ইম্প্রুভ করা যায় না। ইংরেজি ভাষাকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, ইম্প্রুভ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নতুন নতুন শব্দ শিখতে হবে। তো আজকে তাহলে আমরা এই যে বিষয়ে সেই বিষয়ে আমরা চলে যাই যে কীভাবে এই শব্দগুলো ধরে রাখা যায়। আমি আলোচনাটা বারবার একই শব্দ পুনঃপুন আমি উচ্চারণ করব, বলবো, আর আপনার সাথে আপনারাও আমার সাথে সাথে সেগুলো মুখস্থ করবেন, খাতায় লিখে রাখবেন। তো ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথম যে শব্দটি, সে শব্দটি হলো এইবল। শব্দটা কিন্তু অনেকে অ্যাবেল বলে, অ্যাবেল না, উচ্চারণ হলো এইবল, এ বি এল ই, এইবল। এবার এই শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। এই এর আগে যদি আমরা একটা ইএন প্রিফিক্স লাগাই তাহলে হচ্ছে ইনাবল, সক্ষম করা, আর এটা নাউন ফর্ম হলো অ্যাবিলিটি। তাহলে এই যে এবল শব্দটি পার্সুইসিভ দিকে যদি আমরা যাই তাহলে প্রথমত হচ্ছে যে ইএন লাগাইলে হয় ইনাবল, সক্ষম করা, আবার অ্যাবিলিটিটা হলো নাউন ফর্ম। তো কি কি সিনোনিম হতে পারে আমাদের? মূলত আমরা এই যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব, শব্দ শিখব এবং সাথে সাথে কি কি ধরনের সিনোনিম হতে পারে একটা শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম। তো এই যে এবল শব্দটা, এর সিনোনিম হলো কম্পিটেন্ট, দক্ষ, কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, যোগ্য, একই ধরনের শব্দ। এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে যে যে এই যে সিনোনিমগুলো সিনোনিমগুলো কিন্তু এক্স্যাক্টলি একটা একটার একেবারে হুবহু মিল হয় না, কাছাকাছি শব্দ, মূলত এগুলো কাছাকাছি শব্দ। তো কম্পিটেন্ট হচ্ছে দক্ষ, এফিশিয়েন্টও দক্ষ, স্কিল্ড, স্কিল্ডও দক্ষ, অ্যাডেপ্ট, দক্ষ, সুটেবল, উপযুক্ত, কোয়ালিফাইড, যোগ্য, এক্সপার্ট, দক্ষ, অভিজ্ঞ। তো এই যে শব্দগুলি বললাম এইবল, এই এবলের সিনোনিম এগুলো। শব্দগুলো আমি আবার বলি যে দক্ষ কী কী হতে পারে, এই যে কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, স্কিল্ড, অ্যাডেপ্ট, সুটেবল, কোয়ালিফাইড, এক্সপার্ট, এইগুলো হলো এবল এর সিনোনিম। তো অ্যান্টোনিম কি হতে পারে? যে এবল অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে এবল আনএবল, আনএবল, আনফিট। কম্পিটেন্ট আমরা বলেছি আগে শব্দটা, তার বিপরীত শব্দ হচ্ছে ইনকম্পিটেন্ট। কোয়ালিফাইড বলেছি আমরা আগে, এটা হচ্ছে আনকোয়ালিফাইড। স্কিল্ড বলেছি আমরা আনস্কিল্ড। তাহলে আমি আবার আবার মানে পুনরায় আমি আলোচনা করি যে এবলের যে শব্দগুলো হলো সিনোনিম শব্দগুলো হলো কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, স্কিল্ড, অ্যাডেপ্ট, সুটেবল, কোয়ালিফাইড, এক্সপার্ট। আর এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হলো আনএবল, আনফিট, ইনকম্পিটেন্ট, আনকোয়ালিফাইড, আনস্কিল্ড। পরের শব্দটি হলো সে অ্যাবলিশ। এই অ্যাবলিশ শব্দের অর্থটা আমরা বুঝি, অ্যাবলিশ শব্দের অর্থ হলো বিলোপ করা, রহিত করা, উঠিয়ে দেওয়া, অ্যাবলিশ। এটি কিন্তু একটি ভার্ব, আর এর নাউন ফর্ম হলো অ্যাবলিশন। তো ভার্ব অ্যাবলিশ, নাউন ফর্ম অ্যাবলিশন। এখন এর সিনোনিম কী কী হতে পারে আমরা দেখি। অ্যাবলিশের সিনোনিম হলো অনুরূপ শব্দ হলো অ্যানাল। আমরা একটা কোনো আইন বা কোনো একটা নিয়ম কানুন পুরনো যেটা হয়ে গেছে আমরা অনেক সময় বাতিল করে দিই, ওটা হচ্ছে অ্যানাল করা। রিপিল একই ধরনের শব্দ, রিপিল, আর ই পিই এল, রিপিল, এ ডবল এন ইউএল, অ্যানাল, রিপিল, আর ই পিই এল, রিপিল। স্ক্রাপ, এস সি আর পি, স্ক্রাপ। এরাডিকেট, ইআরএ ডি আই সি এ টি। কোয়াশ, কিউ এ এস এস। এক্সপান্স, এক্সপান্স, ই এক্স পি ইউ এন জি, এক্সপান্স। নালিফাই, এন ইউ ডবল এল আই এফ ওয়াই। তো এই শব্দগুলো মূলত আইনের শব্দ, এটা পার্লামেন্টের শব্দ, এই ধরনের শব্দগুলো নিয়ম কানুন আইন পার্লামেন্ট এই ধরনের শব্দ। আমরা অবশ্যই বলি পার্লামেন্টটা একটা কোনো একজন পার্লামেন্টারিয়ান, নাল ওইটা ভার হচ্ছে নালিফাই, বাতিল করা। সো তাহলে এই যে অ্যাবলিশ শব্দটা, এর যে সিনোনিম হলো অ্যানাল, রিপিল, স্ক্রাপ, এরাডিকেট, কোয়াশ, এক্সপান্স, নালিফাই। অ্যাবলিশন ভার্ব নাউন ফর্ম হলো অ্যাবলিশন, সিনোনিমস হচ্ছে অ্যানাল, এ ডবল এন ইউএল, অ্যানাল। শ্রোত বন্ধুরা এটি লিখে রাখতে হবে, তো লিখে না রাখলে এটা মনে রাখা যাবে না। অ্যানাল, এ ডবল এন ইউএল, অ্যানাল, এগুলো সব কিন্তু ভার্ব, অ্যানাল। রিপিল, আর ই পিই এল, রিপিল। স্ক্রাপ, এস সি আর এ পি, স্ক্রাপ, মানে উঠিয়ে দেওয়া, তুলে দেওয়া, আইনগতভাবে সেগুলো নিষিদ্ধ করা, এই শব্দগুলো মূলত আইনের শব্দ। এরাডিকেট, ইআরএ ডি আই সি এটি, এরাডিকেট। কোয়াশ, কিউ ইউ এ এস এস, কোয়াশ। এক্সপান্স, ই এক্স পি ইউ এন জি, এক্সপান্স। নালিফাই, এন ইউ ডবল এল আই এফ ওয়াই, নালিফাই। তো শব্দগুলো মনে রাখতে হবে, আমি আরও একবার বলছি, কারণ শব্দ ধরে রাখা বেশ কঠিন কাজ। অ্যাবলিশ শব্দের অর্থ হলো বিলোপ করা, ভার্ব, নাউন হলো অ্যাবলিশন, সিনোনিমস হচ্ছে অ্যানাল, রিপিল, স্ক্রাপ, এরাডিকেট, কোয়াশ, এক্সপান্স, নালিফাই, এইগুলো হলো অ্যাবলিশের সিনোনিমস। আর বিপরীত শব্দ হলো রিটেইন, তুলে দেওয়ার এটা সে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা, রিটেইন। অ্যাবলিশ শব্দের অ্যান্টোনিম হলো রিটেইন, আর ই টি এ আই এন, রিটেইন, মানে ধরে রাখা, বাতিল না করা, রিটেইন। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন শব্দটি হচ্ছে ভার্ব। তো সিনোনিম কি হতে পারে, আচ্ছা অ্যাবস্টেনশন এর একটা নাউন হতে পারে, অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন মানে বিরত থাকা, এটা ভার্ব নাউন ফর্ম, অ্যাবস্টেইন ভার্ব, নাউন ফর্ম হলো অ্যাবস্টেনশন। সিনোনিম কি কি হতে পারে, রিফ্রেইন বিরত থাকা, রিফিউজ, রিফিউজ মানে গ্রহণ না করা, বিরত থাকা। ডিক্লাইন, ডিক্লাইন, এই ডিক্লাইন মানে হচ্ছে বিনয়ের সাথে না বলা। হ্যাঁ, কেউ আমাকে এক কাপ চা দিল বা সিগারেট দিল, আমি বলছি সরি, এই যে এই এই যে আমরা মানে এটাকে ডিক্লাইন করলাম, মানে গ্রহণ করতে অস্বীকার করা বিনয়ের সাথে, এটি ডিক্লাইন করা। কুইট, কিউ আই টি, কুইট। রিনাউন্স, শান, এস এস ইউন, শান। ফরগো, ডিসকার্ড, এগুলো হলো মূলত বিরত থাকা। এই যে বিরত থাকার যে শব্দ সিনোনিমসগুলো হলো, আমি আবার বলি, রিফ্রেইন, রিফিউজ, রিফিউজ মানে অস্বীকার করা, গ্রহণ করতে অস্বীকার করা। ডিক্লাইন, ডি ই সি এল আইন, ডিক্লাইন। কুইট, কিউ ইউ আই টি, কুইট, বাদ দেওয়া। রিনাউন্স, রিনাউন্সও একই ধরনের শব্দ, বাদ দেওয়া। শান, এস এস ইউ এন, শান। ফরগো, ডিসকার্ড, একই ধরনের শব্দ, যার অর্থ হলো বিরত থাকা, গ্রহণ করতে অস্বীকার করা, না বাদ দেওয়া, অস্বীকার, গ্রহণ করতে অস্বীকার করা, বিরত থাকা, এই শব্দগুলো মূলত এই ধরনের শব্দ। আচ্ছা, এর অ্যান্টোনিম কী হতে পারে, বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে পছন্দ করা, তাহলে এগুলো অপছন্দ করা, বাদ দেওয়া। আর হচ্ছে যে অ্যান্টোনিমস হলো, হচ্ছে বিপরীত শব্দ হলো চুজ করা, পছন্দ করা, প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া। অপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, অপ্ট, ওপিটি, অপ্ট, এইগুলো হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাবস্টেইনের যে সিনোনিমসগুলো হলো রিফ্রেইন, রিফিউজ, ডিক্লাইন, কুইট, রিনাউন্স, শান, ফরগো, ডিসকার্ড, অ্যান্টোনিম হলো চুজ, অপ্ট, প্রেফার। পরের শব্দ যেটি সেটা হচ্ছে অ্যাকুমিউলেট, অ্যাকুমিউলেট মানে হচ্ছে মজুদ করা, মজুদ করা। তো এই এটি একটি ভার্ব, এর নাউন ফর্ম অ্যাকুমিউলেশন, অ্যাকুমিউলেশন অ্যাজ এ নাউন ফর্ম। এখন এই যে অ্যাকুমুলেট এর সিনোনিমসগুলো কী কী সিনোনিমস হতে পারে? অ্যাকুমুলেট কালেক্ট, অ্যাকুমুলেট সিনোনিম হলো কালেক্ট। তারপর আছে এমাস, এ এম এ ডবল এস এম।

0: হোল্ড, পাইল আপ, গ্যাদার। আমি শব্দগুলো আবার বলি, সিনোনিমস কী কী হতে পারে। সেটা হচ্ছে কালেক্ট, অ্যামাস, হোল্ড, পাইল আপ, গ্যাদার। কালেক্ট, অ্যামাস, AMASS, অ্যামাস, হোল্ড, এই যারা মজুদারকারী এদেরকে বলে, ওই যে এদের এই শব্দটি আমরা ব্যবহার করি, হোর্ডিং, মজুদ্দারি, হোর্ডিং। পাইল আপ, জমা করা, গাদা করা, পাইল আপ, গ্যাদার, একত্রিত করা, এগুলো হলো অ্যাকুমুলেটের সিনোনিমস। অ্যান্টোনিমস কী হতে পারে? অ্যান্টোনিমস হলো হতে পারে, সেটা হচ্ছে যে ডিসপার্স, ছড়িয়ে দেওয়া, স্ক্যাটারও একই ধরনের শব্দ, ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট, বন্টন করা। তাহলে ঠিক বিভিন্ন শব্দ হলো ডিসপার্স, স্ক্যাটার অ্যান্ড ডিস্ট্রিবিউট। পরের শব্দটি হলো অ্যাকনলেজ, অ্যাকনলেজে স্বীকার করা বা গ্রহণ করা, অ্যাকনলেজ, অ্যাকনলেজ। সিনোনিম অ্যাকনলেজ, এই নাউন কী হতে পারে? এটা হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট। সিনোনিমস কী হতে পারে? সিনোনিমস হলো অ্যাডমিট, স্বীকার করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এন্ডোর্স, একই ধরনের শব্দ, সমর্থন করা, গ্রান্ট, মঞ্জুর করা। তো শব্দগুলো হলো, আমি আরেকবার বলি, অ্যাকনলেজের অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। আর বিভিন্ন শব্দ হলো ডিনাই বা রিজেক্ট, ডিনাই বা রিজেক্ট। শব্দগুলো আমি আবার বলি, যে অ্যাকনলেজ, অ্যাকনলেজের আছে আছে স্বীকার করা বা গ্রহণ করা, নাউন ফর্ম হলো অ্যাকনলেজমেন্ট, সিনোনিমস হলো অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট, এগুলো হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস হলো ডিনাই, রিজেক্ট, অস্বীকার করা, রিজেক্ট করা, বাতিল করে দেওয়া। এরপরের শব্দটি হলো অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস মানে খারাপ কাজে সহায়তাকারী, কোনো একটা খারাপ কাজ সংগঠিত হয়েছে যে সহায়তা করে সেই তাকে আমরা অ্যাকমপ্লিস বলি। অ্যাকমপ্লিস মূলত কোনো খারাপ কাজের অংশীদার যে তাকে আমরা অ্যাকমপ্লিস বলি। তো এটা নাউন। সিনোনিমস কী কী হতে পারে? কোলাবোরেটর, কোনো একটা খারাপ কাজ হয়েছে, কোনো ধরনের খুনকারী হতে পারে, লুটপাট হতে পারে, বড় ধরনের কোনো যুদ্ধবিগ্রহে যে সহায়তাকারী যারা খারাপ কাজে সাহায্য করেছে তাদেরকে আমরা কোলাবোরেটর বলি। কোলাবোরেটর, COLLABORATOR, কোলাবোরেটর। আচ্ছা, আর কী হতে পারে সিনোনিমস? অ্যাবেটার, ABETER, অ্যাবেটার। কোহোল্ট, COHORT, কোহোল্ট। আর আছে অ্যাক্সেসরি, ACCESSORY, অ্যাক্সেসরি। শব্দগুলো আমি আবার বলি, অ্যাকমপ্লিস, ACCOMPLICE, ACCOMPLICE, অ্যাকমপ্লিস হচ্ছে যে খারাপ কাজে যারা সহায়তা করে, সাহায্যকারী, তাদেরকে অ্যাকমপ্লিস বলা হয়। এর সিনোনিম হলো কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ড, অ্যাক্সেসরি। অ্যান্টোনিম কী হতে পারে? তাহলে আছে যে এই খারাপ কাজে এগুলো যারা সহায়তাকারী তাদেরকে বলা হয়। অ্যান্টোনিম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, রাইভাল, অ্যান্টাগনিস্ট, রাইভাল, অ্যান্টাগনিস্ট, রাইভাল প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, রাইভাল, অ্যান্টাগনিস্ট। সিনোনিম আরেকবার বলি, কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ড, অ্যাক্সেসরি। কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ড, অ্যাক্সেসরি, এগুলো হলো অ্যাকমপ্লিসের সিনোনিমস। অ্যান্টোনিমস হলো রাইভাল, অ্যান্টাগনিস্ট। এরপরে যে শব্দটি, সেটি হচ্ছে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, ADEQUATE, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, অ্যাজেক্টিভ। এর নাউন কি? অ্যাডিকুয়েসি, অ্যাডিকুয়েসি হলো নাউন ফর্ম। তো সিনোনিম কি? সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, এর সিনোনিম হলো সাফিসিয়েন্ট, এনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি। আমরা এনাফ বলি, এনাফ না, শব্দটা হচ্ছে ইনাফ, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, এগুলো হলো সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাডিকুয়েটের বিভূত শব্দ হলো ইনঅ্যাডিকুয়েট, ইন লাগাই দিলে বিভূত শব্দ হয়ে গেল, অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। তো এ হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাডিকুয়েট শব্দটি অ্যাডজেক্টিভ, পর্যাপ্ত বা প্রচুর, অ্যাডিকুয়েট। নাউন ফর্ম হলো অ্যাডিকুয়েসি, সিনোনিমস হলো সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি। সাফিসিয়েন্ট, SUFFICIENT, সাফিসিয়েন্ট, ইনাফ, ইএনও ইউ জি এস, ইনাফ, আর একটা হচ্ছে প্লেন্টি, প্রাচুর্য, পর্যাপ্ত, প্লেন্টি। অ্যান্টোনিম হলো ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। পরের শব্দটি হচ্ছে অ্যাডভার্স, অ্যাডভার্সে প্রতিকূল, মানে খারাপ অবস্থা যেটা, অ্যাডভার্স অ্যাডজেক্টিভ ফর্ম। আর নাউন ফর্ম হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অ্যাডভার্স প্রতিকূল, নাউন হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা। সিনোনিমস, সিনোনিমস হচ্ছে কন্ট্রারি, CONTRARY, কন্ট্রারি। হোস্টাইল, কন্ট্রারি মানে প্রতিকূল, হোস্টাইল মানে শত্রু, ভাবাপন্ন, হোস্টাইল, কন্ট্রারি, হোস্টাইল। ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস, ডিজাস্টার মানে বিপদ, বিপদ বা কোনো ঝুঁকি, ডিজাস্টার, ওটার অ্যাডজেক্টিভ ফর্ম ডিজাস্ট্রাস। আনলাকি, আর আছে আনফেভারেবল, এগুলো সবই যে অ্যাডভার্সের সিনোনিম। কেন আমি অ্যাডভার্স শব্দের অর্থ হলো প্রতিকূল, আর তার সিনোনিমস হলো কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিমসে ওই যে আগে বললাম আনফেভারেবল, আর বিভিন্ন শব্দ হচ্ছে ফেভারেবল, প্রতিকূল, আর তার বাংলা হলো অনুকূল, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, এগুলো হলো অ্যান্টোনিমস। তা আমি শব্দটি আবার বলি, সিনোনিমসের অনুরূপ শব্দ হলো সিনোনিমস, মানে অনুরূপ শব্দ হচ্ছে কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ হলো ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি। পরের শব্দটি হলো অ্যালার্মিং, মানে ভীতিকর, অ্যালার্মিং শব্দটি অ্যাডজেক্টিভ ফর্ম, ভীতিকর অ্যাডজেক্টিভ ফর্ম। আর সিনোনিম কী হতে পারে, সিনোনিম হতে পারে হচ্ছে টেরিবল, ওমিনাস, স্ক্যারি, SCARY, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, অ্যাপালিং, গ্রুসাম। সিনোনিমগুলো আবার বলি, শ্রোতা বন্ধুরা একটা দিন মনে রাখতে হবে যে এই ভোকাবুলারি শেখাটা বেশ কঠিন কাজ, তো এটা বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে এগুলো শেখা সহজ হয়ে যাবে। আর ভোকাবুলারি যদি সমৃদ্ধ না হয়, সমৃদ্ধ না হলে কিন্তু ভালো ইংলিশ বলা যায় না, ভালো ইংলিশ বলতে গেলে সেটা অবশ্যই অবশ্যই একটা মানে বড় ধরনের একটা শব্দ ভাণ্ডার থাকতে হবে, এবং তার জন্য মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তাহলে হচ্ছে যে অ্যালার্মিং আছে ভীতিকর, তো যেমন বলি অ্যালার্মিং সিচুয়েশান, ভীতিকর একটা অবস্থা, অ্যালার্মিং সিচুয়েশান। তো তাহলে হচ্ছে যে সিনোনিম হলো টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ওমিনাস OMINOUS, স্ক্যারি SCARY, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, হরিফাই থেকে হরিফাইং, শকিং, SHOCKING, শকিং, অ্যাপালিং, AAPALING, অ্যাপালিং। আরেকটা হচ্ছে গ্রুসাম, GRUE, গুরু, SOME, গ্রুসাম। টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, গ্রুসাম, অ্যাপালিং। আর বিপরীত শব্দ হলো কমফোর্টিং, সুতিং। তাহলে এগুলো হচ্ছে ভয়ঙ্কর, ভীতিকর, আর এটা হচ্ছে আনন্দঘন, প্লিজিং, হ্যাঁ, কমফোর্টিং, সুতিং, রিল্যাক্সিং, প্যাসিফাইং, ট্যাঙ্কুলাইজিং। তো একটা আছে ভীতিকর, আরেকটা আছে আনন্দঘন, আছে কমফোর্টিং, সুতিং, SOOTHING, সুতিং, রিল্যাক্সিং, RLAXING, রিল্যাক্সিং। তারপর আছে প্যাসিফাইং, PACIFYING, প্যাসিফাইং, প্যাসিফাইনের শান্ত করা, তার অ্যাডজেক্টিভ প্যাসিফাইং। ট্যাঙ্কুলাইজিং, ট্র্যাঙ্কুলাইজিং, এগুলো হলো অ্যান্টোনিম। তা আমি শব্দগুলো আবার বলি, অ্যালার্মিং আছে ভীতিকর, আতঙ্কজনক, আতঙ্কজনক, এর সিনোনিম হলো টেরিবল, TERRIBLE, টেরিবল, ওমিনাস, OMINOUS, ওমিনাস, স্ক্যারি, SCARY, স্ক্যারি, ফিয়ারফুল, FEAR, ফিয়ারফুল, হরিফাইং, HOOTHING, হরিফাইং, শকিং, অ্যাপালিং, গ্রুসাম। এগুলো হলো এই অ্যালার্মিংয়ের সিনোনিম। অ্যান্টোনিমগুলো হলো কমফোর্টিং, সুতিং, সুতিং, রিল্যাক্সিং, ট্র্যাঙ্কুলাইজিং, প্যাসিফাইং। এরপরের যে শব্দটি হলো আকর্ষণ করা, আকর্ষণ, অ্যালিউর, অ্যালিউর হচ্ছে আকর্ষণ করা বা প্রলুব্ধ করা, অ্যালিউর, AWLUR, অ্যালিউর, আকর্ষণ করা বা প্রলুব্ধ করা। তো সিনোনিম হতে পারে সে অ্যাট্রাক্ট, কোক্স, CUX, কোক্স, ইনটিস, ENTIS, এন সিনিয়র, এখানে একটু বলার দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা ইয়ার থাকে, একটা অন্তর্নিহিত একটি অর্থ থাকে, মানে সেটা নেগেটিভ বা সেটা পজিটিভ বা বিশেষ কোনো অর্থ ইঙ্গিত করে, প্রত্যেক সময় এটা অ্যানোটেশন থাকে, একটা ইঙ্গিত বহতা থাকে। এই যে অ্যালোর শব্দটা আকর্ষণ করে, এটা কিন্তু নেতিবাচক অর্থে, এটা খারাপ কিছু, হ্যাঁ এটা মনে রাখতে হবে। তো অ্যালোরটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ কিছু আমরা বুঝি। তো এই সিনোনিমস হচ্ছে অ্যাট্রাক্ট, কোক্স, COAX, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসেনিয়ার, সিডিউস, টেম্পট, অ্যাট্রাক্ট, কোক্স, COAX, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসেনিয়ার। যে এনসেনিয়ার শব্দটি বললাম, সিনিয়ার মানে হচ্ছে ফাঁদ, আর এনসেনিয়ার মানে ফাঁদে ফেলা। সিডিউস, সিডিউসের প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ, এক্স্যাক্টলি প্রত্যেক একটি শব্দ আরেকটি শব্দ হুবহু কিন্তু এক না, সিনোনিমগুলো দুটো সিনোনিম কখনো এক না। এই যে সিডিউস, সিডিউস একটা বিশেষত্ব ব্যবহৃত হয়, কাউকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, সিডিউস, তার প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, যদিও আমরা কাছাকাছি অনুরূপ শব্দ, তথাপি এর মধ্যে পার্থক্য রয়ে গেছে। শব্দগুলো আবার বলি, অ্যাট্রাক্ট, কোক্স, এনটিস, ENTIC, এনটিস, এনসিনিয়ার, সিডিউস, এসিডিউস, সিডিউস, টেম্পট, TMPT, টেম্পট, আকর্ষণ করা। তো এগুলো হলো মূলত এই যে অ্যালাউর, অ্যালিউর, অ্যালিউর সিনোনিম, আকর্ষণ করা। তো এইগুলো, এরপরে যে শব্দটা, সে শব্দটা আছে অ্যামালগামেট। অ্যামালগামেট আছে মিশ্রিত করা, এটা ভার্ব, এর নাউন ফর্ম হলো অ্যামালগামেশন। সিনোনিম কী হতে পারে, এই যে বললাম যে মিশ্রিত করা, একত্রিত করা, ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স, ব্লেন্ড, ওই যে ব্লেন্ডার বলে না আমরা, একটা মেশিন আছে ব্লেন্ডার, তো ওইটা আছে, যে ওইটা আছে ইন নাউন ফর্ম, আর এটা ব্লেন্ডটা আছে ভার্ব ফর্ম, অ্যামালগামেট আছে ভার্ব ফর্ম, সিনোনিম অনুরূপ শব্দ। সাথে মধ্যে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন একটা ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করবো তখন পার্টস পিস কিন্তু ঠিক থাকতে হবে। যদি অ্যামালগাম মূল শব্দটা আছে ভার্ব, কাজে সিনোনিমসগুলো অবশ্যই অবশ্যই ভার্ব হতে হবে। তো সিনোনিমস আছে ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স, ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, MINGL, মিঙ্গল, মিক্স, এগুলো হলো সিনোনিম। অ্যান্টোনিমসে আলাদা করা, একত্রিত করা, আলাদা করা, সিপারেট, SBR শব্দ, সিপারেট, আলাদা করা, আইসোলেট, সিপারেট বা আইসোলেট। এরপরে শব্দটা হচ্ছে অ্যানেক্স, অ্যানেক্স হচ্ছে সংযুক্ত করা বা দখল করা, অ্যানেক্স শব্দের অর্থ হলো সংযুক্ত করা, দখল করা, এই ধরনের শব্দ অ্যানেক্স। এর নাউন ফর্ম অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন নাউন ফর্ম। সিনোনিম, সিনোনিম হচ্ছে অ্যাটাস, AWTS, অ্যাটাস, কানেক্ট, COOCT, কানেক্ট, অ্যাটাস, কানেক্ট, জয়েন, ট্যাগ, ট্যাগ করা, হ্যাঁ একটার সাথে একটা লাগিয়ে দেওয়া, ট্যাগ করা, অকুপাই, দখল করা। তো সংযুক্ত করা বা দখল করা হচ্ছে এর যে শব্দটি আমরা বলি সেটা হচ্ছে অ্যানেক্স, নাউন ফর্ম হচ্ছে অ্যানেক্সেশন। সিনোনিমস হলো অ্যাটাস, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই, সিনোনিম, এইগুলো হলো অ্যানেক্সের সিনোনিমস। আমি আবার বলি শব্দগুলো, যে সিনোনিমস আছে অ্যাটাস, AWTS, অ্যাটাস, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই। অ্যাটাস করা, কানেক্ট করা, জয়েন করা, এগুলো সব একই ধরনের শব্দ, কিন্তু আমি আগে বলেছি যে শব্দগুলোর মধ্যে কিছু না কিছু তফাত আছে, পার্থক্য আছে। পরে যে শব্দটা সেটা হচ্ছে অ্যানাউন্স, ঘোষণা দেওয়া। তো এটি ভার্ব, এর নাউন ফর্ম হলো অ্যানাউন্সমেন্ট, নাউন ফর্ম। সিনোনিম কী হতে পারে অ্যানাউন্সের, ডিক্লেয়ার করা, প্রক্লেইম, ঘোষণা করা, নোটিফাই, নোটিশ দেওয়া, নোটিফাই করা, অ্যাডভার্টাইজ করা, ব্রডকাস্ট করা, এগুলো কাছাকাছি শব্দ, অ্যানাউন্সের কাছাকাছি শব্দগুলো এগুলো, ব্রডকাস্ট, ডিক্লেয়ার, প্রক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, কাছাকাছি শব্দ এগুলো। তো এইগুলো হলো, আমি আবার বলি অ্যানাউন্স, অনেকে ভুল করে বলে অ্যালাউন্স, অ্যালাউন্স না অ্যানাউন্স। তো অ্যালাউন্স কিন্তু ভিন্ন শব্দ, অ্যানাউন্স, ঘোষণা দেওয়া। সিনোনিমস ডিক্লেয়ার, প্রক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, ব্রডকাস্ট। অ্যাপাল একটি শব্দ, অ্যাপাল মানে আছে হতবাক করা, AWPAL, অ্যাপাল, হতবাক করা, বিস্মিত করা, অ্যাপাল ভার্ব। এ সিনোনিমস হলো ফ্রাইটেন, ফ্রাইটেন, FRIGHTEN, ফ্রাইটেন, ভীত করা, ভীত সন্ত্রস্ত করা। হরিফাই, HORRIFY, হরিফাই। স্কেয়ার, SCAR, স্কেয়ার। শক, SHOCK, শক। ডিসগাস্ট, এগুলো হচ্ছে সিনোনিমস। ফ্রাইটেন, হরিফাই, স্কেয়ার, শক, ডিসগাস্ট। অ্যাপাল এর অর্থ হলো হতবাক করা, বিস্মিত করা। এটা আগে আমি বলেছি যে প্রত্যেকটা শব্দের কিন্তু একটা কনোটেশনস থাকে। তো এইগুলো হচ্ছে এই যে হতবাক করা মানে নেগেটিভ অর্থে বিস্মিত হওয়া। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে নেগেটিভ অর্থে। তো এই যে ফ্রাইটেন, হ্যাঁ ফ্রাইটেন ভার্ব, এগুলো সব কিন্তু ভার্ব। আমি আগে বলেছি যে আমাদের যে শব্দের আমরা সিনোনিম ব্যবহার করি অবশ্যই সেটা পার্টস উইসের মিল থাকতে হবে। অ্যাপাল শব্দটা ভার্ব, সুতরাং যে সিনোনিমগুলো আমরা ব্যবহার করব সেটি অবশ্যই অবশ্যই সেটি ভার্ব হবে। তো ভার্বগুলো হলো ফ্রাইটেন, হরিফাই, HORRIFY, হরিফাই, স্কেয়ার, শক, আর সে ডিসগাস্ট, এগুলো হলো সিনোনিমস। অ্যাপিস শব্দ অর্থ হলো শান্ত করা, অ্যাপিস, APPIS, অ্যাপিস, শান্ত করা, শান্ত করা। এর সিনোনিমস হচ্ছে প্যাসিফাই, শান্ত করা, PACIFY, প্যাসিফাই, কাম, CALM, কাম, কাম মানে শান্ত করা। মিটিগেট, প্রশমিত করা, MITIGATE, মিটিগেট। প্রপিশিয়েট, PROPITIATE, প্রপিশিয়েট, এইগুলো হলো অ্যাপিজের সিনোনিম। তো আমি আবার সিনোনিমসগুলো আবার বলি, প্যাসিফাই, কাম, মিটিগেট, প্রপিশিয়েট। আরেকটা শব্দ হতে পারে কুল, কুল ডাউন করা, বা কাম ডাউন, আমরা কাম বলি কিন্তু কাম ডাউনও হতে পারে। প্যাসিফাই, কাম বা কাম ডাউন, মিটিগেট, প্রপিশিয়েট, কুল, এগুলো হলো শান্ত করা, সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাগ্রাভেট, মানে খারাপের দিকে যাওয়া, মানে কোনো খারাপ একটা জিনিস আরও বেশি খারাপের দিকে যাওয়া, সেটা হচ্ছে অ্যাগ্রাভেট, এটা হচ্ছে অ্যান্টোনিম। পরের শব্দটি হলো আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম। আর্টিফিশিয়াল শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। তো সিনোনিমস কী করতে পারে, আর্টিফিশিয়াল সিনোনিমস হচ্ছে আনন্যাচারাল, অস্বাভাবিক। কৃত্রিম জিনিস কিন্তু অস্বাভাবিক, আনন্যাচারাল। ফেক, ফেক মানে হচ্ছে আক্ষরিক অর্থ হচ্ছে ভুয়া, বোগাস। আনরিয়েল, কনকক্টেড, ফ্যাব্রিকেটেড। আমরা একটা নিউজকে যখন বলি মানে সঠিক না, তখন এটাকে বলি ফেক কিংবা ফ্যাব্রিকেটেড, বানিয়ে বলা, কনকক্টেড, আনরিয়েল, আনন্যাচারাল। তো শব্দগুলো হলো এই কৃত্রিম, কৃত্রিমের এই কাছাকাছি শব্দগুলো, যদিও একটি শব্দের সাথে একটি শব্দের হুব মিল নেই, তবু এই শব্দগুলো কাছাকাছি শব্দ। সুতরাং বন্ধুরা, আমরা আমাদের এই যে লার্নিং ইংলিশ ভোকাবুলারি, যেখানে মূলত আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো আলোচনা করেছি, এবং একই সাথে পার্সুইসগুলোও আমরা আলোচনা করেছি, যে একটি শব্দ সেটা কোন পার্সুইস, সেটা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, সেগুলো আমরা আলোচনা করেছি। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।
1: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন, পরিচালনা করলেন প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন নাতে রাসুল শুনবেন।

শিল্পী মিনা আহমেদ এবং শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদের কণ্ঠে পরপর দুখানি নাতের আশ্রু শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে খুলনা সার্কিট হাউস মাঠে আগামী 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ হতে এক মাস ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা

0: তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92% এবং সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 18 মিনিটে এবং অস্ত যাবে 6টা বেজে 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for daily river reports valid till 1 a.m. says that there are chances of rain or thundershower accompanied by temporary south or southeasterly gust squalls at the velocity of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangal, Mamasingh, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Patuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River reports of those areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country valid till 6 p.m. tomorrow. Rain or thundershower accompanied by temporary gust, including lightning flash, may be expected over most places of Rangpur, Rajshahi, Dhaka, Mayamansingh, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Besides this, heavy to very heavy shower is expected over Rangpur, Mayamansingh, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Day temperature may be decreased slightly and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 33.2 degrees Celsius in Rajshahi and the lowest was 23.5 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 29.9 degrees Celsius and minimum 25.3 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 92% and at 6 p.m. was 95%. The sun rises over Dhaka tomorrow at 5:18 a.m. and the sun sets at 6:50 p.m. And that is all for weather report for this time.
2: Bangladesh Betar Bhari Brishtipatir Shotorkobarta Shokriyo Mousumi Bayur Probhabe Khulna Borishal Chattogram Rangpur Moymonsingho O Silet Bibhager Kothao Kothao Bhari Theke Oti Bhari Borshon Hote Pare Bhari Theke Oti Bhari Borshoner Karone Chattogram Mahanogorir Kothao Kothao Asthayi Bhabe Jolaboddhota Shoho Chattogram Bibhager Pahari Elakar Kothao Kothao ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন সন্ধ্যা 7টার স্থানীয় সংবাদ বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 3 নম্বর কোলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা সদস্যদের রণকৌশল ও অপারেশন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি দুর্যোগ ও যে কোনো সংকটে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক আবদুল্লাহ আল লুমান, পুলিশ সুপার আশিস বিন হাসান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাবাহিনী পরিচালিত এই বিশেষ মহড়ায় 21 পদাতিক ব্রিগেডের 3টি ইউনিট অংশগ্রহণ করছে। মহড়াটি বর্তমানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মাগুরা জেলার শালিখা উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন, খাল খনন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে খাল খননের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাল খনন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জনসাধারণের সাথে কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে এক মত বিনিময় সভা আজ খুলনার রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনায়েতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, কেডিএ জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতে সড়ক যোগাযোগ, আবাসন, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রূপসাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে। জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এতে বিশেষ অতিথি ছিলেন। রূপসা জেলা সহকারী কমিশনার ভূমি সভাপতিতে কেডিএর সহকারী নগর পরিকল্পনা কর্মকর্তা, কেডিএর চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আইএইচআর 2005 মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক এক বিভাগীয় অ্যাডভোকেসি সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি 2005 সালের একটি চুক্তি হওয়া সত্ত্বেও আজ 21 বছর পর 2026 সালে এসে আমরা এখনও অবহিতকরণ পর্যায়ে আছি, যা অত্যন্ত দুঃখজনক। করোনা মহামারীর সময় এ ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে, অথচ মহামারী পর্যায়ে যেতে পারে এ ধরনের রোগগুলোকে প্রতিরোধ করতে সব পক্ষকেই সচেতন হওয়ার কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কর্মকর্তা ডাক্তার ইনিনি সিবোর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাক্তার অপর্ণা বিশ্বাসের সভাপতিতে বিজিবি খুলনা সেক্টরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অনুপ কুমার বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আশফুর নাহার, খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ও আনসার ও ভিডিপির উপপরিচালক এএসএম আজিমউদ্দিন সহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বোঝাতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলার সম্মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 3টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
5: প্রিয় শ্রোতা, আজ 24 আষাঢ় 1433 বঙ্গাব্দ, চলছে বর্ষাকাল। সকলকে বর্ষা স্নাত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমারের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষিকে কিভাবে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
6: এবং আমি হালিমাতু সামিয়া। বৃক্ষ পৃথিবীর নীরব প্রাণস্পন্দন, প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ। জন্ম থেকে জীবনের প্রত্যেকটি ধাপে বৃক্ষ আমাদের দেয় অক্সিজেন, দেয় আশ্রয়, দেয় খাদ্য ও নির্মল পরিবেশের নিশ্চয়তা। সবুজের এই অপরিসীম দান শুধু প্রকৃতিকে শোভিত করে না, বরং জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মানব কল্যাণে রাখে অনন্য অবদান। প্রিয় শ্রোতা, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং পরিবেশ দূষণের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পিত বৃক্ষরোপণ এবং তার সঠিক পরিচর্যা হয়ে উঠেছে সময়ের অপরিহার্য দাবি। উপযুক্ত স্থান নির্বাচন, মানসম্মত চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি ছোট্ট চারাই একসময়ে পরিণত হতে পারে পরিবেশ, অর্থনীতি ও মানব জীবনের অমূল্য সম্পদ।
5: প্রিয় শ্রোতা, সেই প্রয়োজনীয়তা থেকেই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বৃক্ষরোপণ ও এর পরিচর্যা সম্পর্কে। প্রিয় শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তাই প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
6: কাফি, আমরা তো আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে জানলাম, তো চলো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে আমাদের শ্রোতাদের জানিয়ে আসি।
5: হ্যাঁ চলো
6: শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
7: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
8: এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামেস অনুযায়ী আগামী সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বর্ষাকালীন আবহাওয়া বিরাজ করবে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
7: বামেসের পূর্বাভাস অনুযায়ী সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহী ও খুলনা অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও কিছু কিছু সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8: ঢাকা ও বরিশাল বিভাগে মেঘলা আকাশের সঙ্গে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগে গরম ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
7: বর্তমানে আমন ধানের বীজতলা এবং তা রোপণের জন্য উপযুক্ত সময়। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে যদি পানি জমে থাকে তবে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
8: অতিবৃষ্টিপ্রবণ এলাকায় ফল বাগানে যাতে পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
7: কৃষক ভাইদের জন্য বিশেষ নির্দেশনায় বর্ষাকালে বেশিক্ষণ বৃষ্টিতে ভিজে কাজ না করাই উচিত এবং বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠের নিচে অবস্থান থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ সংবাদ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রয়েছে শুভকামনা।
6: কাফি, আমরা তো আমাদের শ্রোতাদের আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসলাম, তো চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি।
5: হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংগ্রহ নিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
9: ধন্যবাদ
6: ডক্টর মাহমুদ। প্রথমেই যদি আপনার কাছে আসি, যে বর্তমানে আমরা এত শুনি যে বৃক্ষরোপণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো কেন আসলে বৃক্ষরোপণ এত গুরুত্বপূর্ণ? এবং আরেকটি সম্পূরক প্রশ্ন যদি করি, যে এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়টি আসলে কখন?
9: আসলে বৃক্ষরোপণ বলতে আমরা যখন একটি গাছ লাগাই তখন কিন্তু শুধুমাত্র একটি চারা রোপণ করা বোঝায় না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট আকার ধারণ করছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, খরা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে, এইসব কারণে কিন্তু বৃক্ষরোপণ যে শুধু পরিবেশ বান্ধব এই কারণে নেই, বরং আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই বৃক্ষরোপণের দিকে আমাদেরকে যেতে হবে। বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ কারণ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং মাঝ বয়সী একটি গাছ থেকে প্রতিদিন একটা পূর্ণাঙ্গ বয়সে তিনজন মানুষের সমান অক্সিজেন কিন্তু সরবরাহ করা হয়। আবার আমাদের পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই, এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে, পাশাপাশি বৃক্ষ আমাদের পরিবেশকে শীতল রাখে, আমাদের যে মাটির ক্ষয় রোধ হওয়া এটাকে রক্ষা করে, এর পাশাপাশি বৃক্ষ থেকে আমরা যে ফল পাই এটা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে, এর কাঠ এবং অন্যান্য অংশ আমরা বিক্রি করে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই। এক কথায় বলতে গেলে আমাদের পরিবেশগত দিক, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্যকর দিক দিয়ে বৃক্ষ আমাদের জীবনের জন্য অপরিসীম। আরেকটি কথা আপনি বলছেন যে এই বৃক্ষরোপণের উপযুক্ত সময়, এটা বর্ষাকাল এখন যে সময়টা চলছে আষাঢ় এবং শ্রাবণ বৃক্ষরোপণের উপযুক্ত সময়, অর্থাৎ জুন মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত, কেননা এই সময়টা প্রকৃতি যেন নতুন যে চারা রোপণ করা হয় তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, মাটি নরম থাকে, শিকড়টা খুব চমৎকারভাবে বিস্তার লাভ করতে পারে, আবার আর্দ্রতাটাও বেশি থাকে, যা একটি বৃক্ষ লাগানোর পর বেঁচে থাকার যে হারটা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে।
5: জি, আপনি যেমনটা বৃক্ষের প্রয়োজনীয়তা আবার হচ্ছে আমাদের বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই বিষয়গুলো সম্পর্কে জানালেন, তো আমরা আসলে বৃক্ষরোপণের পরে সবার মাথায় একটা চিন্তার বিষয় থাকে যে গাছ লাগানোর পরে এটার পরিচর্যা কিভাবে করব। কারণ অনেক সময় দেখা যায় চারা গাছগুলো অনেক সময় যত্নের অভাবে মরে যায় বা অনেক সময় আসলে ভালো গ্রোথ হয় না। গাছ লাগানোর ক্ষেত্রে বা আমাদের কৃষক ভাইরা বা যারা সবাই রয়েছে তারা আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?
9: বৃক্ষরোপণের সময় প্রথমেই আমি যদি বলি যে আমাকে একটা ভালো স্থান নির্বাচন করতে হবে, এমন একটা জায়গা নির্বাচন করব যেখানে উঁচু হবে, বন্যার কোনো পানি আসবে না এবং সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পড়বে। তারপরে বৃক্ষের জন্য যে আমি যে গর্ত তৈরি করব, এটা 3 ফিট 3 ফিট বাই 3 ফিট দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এরকম গর্ত করে পর্যাপ্ত জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার দেওয়ার পর 10-15 দিন রাখার পর যদি আমি সেই বৃক্ষরোপণ করি, সে কিন্তু প্রথম থেকেই খুব ভালো একটা পরিবেশ পাবে। এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এখন বর্ষাকাল ঠিক আছে, কিন্তু এরপরে তো আবার
10: শুকনো
9: সময় চলে আসবে, ওই সময়টাতে আমাদের নিয়মিত সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি সার ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্ষাকাল। এটা যদি দীর্ঘদিন আমরা খেয়াল না করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে গাছ এটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে বলি জঙ্গলি বা প্রয়োজন নাই ওইটা বড় হয়ে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ট্রেনিং করতে হবে, প্রোনিং করতে হবে, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অবাঞ্ছিত ডালপালা গুলো কেটে দিতে হবে এবং প্রচুর রৌদ্র লাগার ব্যবস্থা করতে হবে।
6: জি, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের পরিচর্যাগুলো কিরকম হওয়া উচিত, অনেক সময় আমাদের প্রশ্ন জাগে যে এই সময়টাতে আপনি যেটা বললেন বর্ষাকাল উপযুক্ত সময়, এই সময়টাতে আসলে কি ধরনের গাছ লাগানো যেতে পারে?
9: ফলজ, বনজ এবং ঔষধি সব রকম গাছই আমরা এই সময় লাগাতে পারি। মানে আমাদের বাংলাদেশ হচ্ছে অসংখ্য ফলজ, বনজ এবং ঔষধি গাছের জাতে পরিপূর্ণ। গাছ কিন্তু অনেক উপকারী, পাখি, মৌমাছি এবং অন্যান্য জীবেরও আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সেক্ষেত্রে ঔষধি বৃক্ষ কিন্তু পাখি এবং উপকারী জীব আছে তাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
10: জি, আমরা তো আপনার কাছ থেকে শুনছিলাম যে কি কি ধরনের গাছ বা কি কি ধরনের জাত লাগানো যেতে পারে। এবার যদি আপনার কাছে আসি যে বর্তমানে সরকার সারা দেশব্যাপী কিন্তু বৃক্ষরোপণের ভালো একটা প্রচার প্রচারণা চলছে, বৃক্ষরোপণের কার্যক্রমকে আসলে জনগণের মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে বা কি কি ধরনের কার্যক্রম প্রচারণা চালাচ্ছে বলে আপনি মনে করছেন?
9: গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বৃক্ষরোপণ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা করেছেন এবং তারই ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছর 5 কোটি করে ফলদ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আরেকটি কথাও বলতে চাই, জাতীয় বৃক্ষমেলা 2026 এটাও কিন্তু 9 জুলাই এখানে 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং গাছের চারা কলম কেনার সুযোগ থাকবে। এটাও আমি মনে করি যে বৃক্ষরোপণের ক্ষেত্রে একটি বড় প্রচার।
6: জি, আপনি তো বলছিলেন যে সরকারের কি কি পদক্ষেপ রয়েছে, তো আমাদের তো এই সময়টাতে একটা বড় অংশ তরুণরা এই কাজটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তো এই বৃক্ষরোপণে আপনার কি মনে হয় তরুণ সমাজের ভূমিকাটা কিরকম?
9: আমাদের যে বর্তমান কৃষিটা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর, এখানে ড্রোনের ব্যবহার, রিমোট সেন্সিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল অ্যাপ আছে, তারপরে হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আবহাওয়া ফরকাস্ট আছে, এই তথ্যগুলো কিন্তু তরুণরা সমৃদ্ধ, তরুণরা নেতৃত্বের অধিকারী, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, পাশাপাশি তাদের যে নিজস্ব এলাকা আছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, আধুনিক কৃষি সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা খুব সহজেই এই বৃক্ষরোপণ কার্যক্রমকে দ্রুত ছড়াই দিতে পারে। তরুণরা তাদের কার্যক্রমগুলো ছড়াই দিয়ে কিন্তু আমাদের প্রচারের ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা রাখতে পারে।
10: যেহেতু বর্ষাকাল চলছে তো আমি আশা করি যে সকলেই বৃক্ষরোপণের প্রতি আগ্রহ প্রকাশ করবেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
6: কাফি, আমরা তো এতক্ষণ আমাদের অতিথির থেকে আজকের যে মূল আলোচনা সে সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম, তো চলো আমাদের শ্রোতা বন্ধুদের আসলে এতক্ষণ ধৈর্য ধরে যে জিনিসটার জন্য শোনা আজকের কুইজ, তো এটা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি।
10: হ্যাঁ চলো তাহলে আজকে আমাদের শ্রোতাদের কুইজ জানিয়ে দাও।
6: প্রিয় শ্রোতা, আজকের কুইজ, বৃক্ষরোপণের উপযুক্ত সময় কোনটি? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে SOMVABONARKRISHI@gmail.com এ উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
10: প্রিয় শ্রোতা, এ পর্বে আপনাদের জন্য কুইজ, বৃক্ষরোপণের উপযুক্ত সময় কোনটি? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না। সামিয়া, আমরা তো প্রত্যেক পর্বে আমাদের শ্রোতা বন্ধুদের একজন সফল উদ্যোক্তার গল্প শুনিয়ে আছি, তো আজকে আমরা কার গল্প শুনবো?
6: আজকে আমরা নার্সারিতে যে সফল হয়েছে না এমন একজন উদ্যোক্তার গল্প শুনে আসবো। চলুন শ্রোতা, আমরা আজকে একজন সফল নার্সারি উদ্যোক্তার গল্প শুনে আসি।
10: আমাদেরকে গল্প শোনাচ্ছেন ইফাত সুলতানা।
11: আমি ইফাত সুলতানা সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতার কারণে নার্সারি ব্যবসা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অনেক তরুণ তরুণী ও উদ্যোক্তা আজ নার্সারি ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। শুরুতেই জানতে চাইব আপনার পরিচয়।
12: আমি ফয়সাল আহমেদ, বর্তমানে ফয়সাল নার্সারি পরিচালক হিসেবে আছি।
11: কত বছর ধরে আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন?
12: এইটা ব্যবসাটা মূলত আমার বাবার, আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন, আমি প্রায় 8 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত।
11: এই ব্যবসাতে আসার পেছনে আপনি অনুপ্রেরণাটা কিভাবে পেলেন?
12: এই ব্যবসাতে আসার পিছনে আসলে যেহেতু আমার জন্মপর থেকে নার্সারি দেখছি বা দেখতাম, মানুষ বিভিন্ন সেল পোস্ট দিচ্ছে, আমরা যেগুলি নার্সারিম্যানরা যেগুলো যেই দামে সেল করি তার থেকে অনেক হিউজ দামে, তো আমার চিন্তা হলো যে আমি বিদেশে আছি, দেখা যাচ্ছে এখন অনলাইন বিজনেসটা অনেক ডেভেলপ করেছে যে অনলাইনের মাধ্যমে পুরো দেশে গাছগুলো ছড়িয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম সেখান থেকে বিদেশ ছেড়ে এসে আমি নার্সারি ব্যবসা শুরু করলাম। আসলে
11: কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল?
12: শুরুটা আসলে সবার মতোই, ব্যবসা নতুন জয়েন করলে সহজ হয় না, জায়গা পাওয়া থেকে শুরু করে পানি ইলেকট্রিসিটি এইসব সবকিছু দিক দিয়ে আসলে একটা চ্যালেঞ্জ ছিল। পরবর্তীতে ভালো স্টাফ, তারপরে এই ধরনের অনেক কিছু চড়াই উতরে পেরিয়ে আসলে এখন এই পজিশনে আমরা এসেছি।
11: বিরল প্রজাতির কিছু গাছের মধ্যে ফয়সাল নার্সারিতে ইন্দোনেশিয়ার ম্যাঙ্গোস্টিন গাছটিও আছে, তো এই ব্যাপারে শুনবো ফয়সাল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত।
12: ম্যাঙ্গোস্টিনটা হচ্ছে ফলের রানী বলা হয়, পুরো বিশ্বব্যাপী কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমি আশাবাদী আমাদের দেশেও ম্যাঙ্গোস্টিন একসময় অনেক চাষাবাদ হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে একটু স্বচ্ছতা পরিবেশটা থাকে আর একটু হালকা ছায়াযুক্ত জায়গায় এটা 2-3 বছর রাখতে হয়, আর রোপণ করার 3 বছরের মধ্যে কিন্তু ফল চলে আসে। তো এটা মাটির পিএইচ 6.5, এই পর্যন্ত মাটির পিএইচটা এটা নিতে পারে, তো এরকম একটা জায়গা যদি ভালো মতো রোপণ করা যায় আমার মনে হয় এটা নিয়ে বাংলাদেশে গবেষণা করা উচিত, এই ধরনের ফল গাছগুলো চাষাবাদ বৃদ্ধি করা উচিত।
11: কোন গাছগুলোর চাহিদা ক্রেতাদের কাছে সব থেকে বেশি?
12: বিভিন্ন ঋতুতে মানুষের বিভিন্ন গাছের চাহিদা হয়, যেমন এখন হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালটায় মানুষ বনজ গাছ এবং ফলজ গাছ এই গাছগুলোর প্রতি বেশি আকর্ষিত হয়। এই সময়টা মানুষ বিভিন্ন ধরনের, এই যে আমরা দেখতে পাচ্ছেন আমলকি গাছ, তো এরকম ফলসহ গাছগুলো দেখে মানুষ নতুন ফল গাছ সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করে।
11: বর্ষাকালের সময়টাতে আপনাদের বিক্রিটা বেশি হয়?
12: হ্যাঁ, বর্ষাকালের সময় ডেফিনেটলি বেশি হয়, যেহেতু আমাদের বনজ গাছ এবং ফলজ গাছের চাহিদাটা বেশি থাকে।
11: এখানে দেখতে পাচ্ছি আনকমন একটা ফল যেটা বিলুপ্ত প্রায় আমাদের দেশে, কাঠলিচু বলে সম্ভবত, এটাও আপনার এখানে আছে?
12: এটা কাঠলিচুর বিদেশি ভার্সন, আমরা এটাকে বলে হলে গিয়ে লংগান। এটা হচ্ছে আপনি যদি থাইল্যান্ড বা চায়না বা যে কোনো দেশে, না না এটা আমাদের দেশি ভার্সন না, এটা হচ্ছে বিদেশি ভার্সন। এটা লিচুর বিকল্প হিসেবে কিন্তু খুব ভালো সাড়া ফেলেছে পুরো বিশ্বে, কিন্তু এটা খুব জনপ্রিয় একটি ফল, লংগান ফল, অনেক ছোট
11: এবং
12: হ্যাঁ মাংসর কিন্তু পরিমাণ বেশি, এটা খুবই রসালো এবং মিষ্টি। হ্যাঁ, তো এগুলো কিন্তু এখন বাণিজ্যিক চাষ হচ্ছে, মানুষ ছাদ বাগানে শখে করছে, পারিবারিক চাহিদা পূরণ করছে ফলের।
11: বর্তমানে ছাদ বাগানের পাশাপাশি অনেকেই গৃহসজ্জার জন্য গাছ ব্যবহার করছেন, এই বিষয়ে কেমন সাড়া পাচ্ছেন আপনার ব্যবসায়িক দিক থেকে?
12: হ্যাঁ, অবশ্যই খুব ভালো সাড়া পাচ্ছি, এবং ঘরে রাখার মতো গাছগুলো বেশি আধিক্য কিন্তু আমরা দেখতে পাই থাইল্যান্ডে বা চায়নায় ওই সব জায়গায়, আমরা কিন্তু ওখান থেকেও গাছ বর্তমানে আনছি। আমাদের দেশে ঘরে রাখার গাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমাদের এখন দেখা যাচ্ছে দেশের গাছ উৎপাদিত চারার পাশাপাশি আমাদের বিদেশ থেকেও ইম্পোর্ট করতে হচ্ছে।
11: তো কথা বলবো আপনার এই ইনডোরের গাছগুলো সম্পর্কে।
12: আমাদের এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্ট বেশিরভাগই হচ্ছে থাইল্যান্ড এবং চায়না থেকে ইম্পোর্টেড, আর কিছু আছে হলে ওখান থেকে ইম্পোর্ট করার পরে আমাদের তো উৎপাদিত চারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একসময়, এটা সিঙ্গোনিয়াম ব্রোঞ্জ, তো এটা একসময় থাইল্যান্ড থেকে আনা ছিল, সেখান থেকে আমরা উৎপাদিত চারা করছি। জি, তো এরকম বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন সামনে এয়ারপ্ল্যান্ট, বিভিন্ন কালারের এয়ারপ্ল্যান্ট,
11: এটা ছাড়া হয় যে গাছটা,
12: এটা পানিও লাগে না, কোনো মিডিয়াও লাগে না, মাটিও লাগে না, সো এটা জাস্ট হ্যাঙ্গিং করে রাখবেন আপনার ঘরে বা বারান্দায় যে কোনো জায়গায়, জাস্ট সপ্তাহে একবার দুবার পানি স্প্রে করে দিবেন এর ভেতরে। এখানে আমাদের কিছু লোকাল যারা প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য অল্প কিছু কালেকশন যদি আমাদের কাছে আছে, যেমন হচ্ছে স্পাইডার রয়েছে, এটা ঘরে রাখলে অনেক বেশি অক্সিজেন পাওয়া যায়, রয়েছে ক্যালাথিয়া, অ্যালোকেশিয়া, আর অনেক ভেরিয়েন্টের আসলে গাছ রয়েছে ইনডোর প্ল্যান্টের মধ্যে। এই ধরনের গাছগুলো কিন্তু আপনার সচরাচর কোনো নার্সারিতে পাবেন না, তো দেখতে পাচ্ছেন যে ভ্রমিলি আমার পার্সোনাল অনেক ফেভারিট জিনিস, এটা কালারিং দেখতে পাচ্ছেন, এটা আপনার বারান্দায় বা হলে গিয়ে একদম বাসার সামনে ল্যান্ডস্কেপ করতে পারেন।
11: পরিবেশ রক্ষায় নার্সারির ভূমিকা বর্তমানে কেমন বলে আপনার মনে হয়?
12: আচ্ছা, পরিবেশের যে মেইন উপাদান সেটা হচ্ছে গাছ, আর গাছ যারা উৎপাদন করে সেটা হচ্ছে নার্সারি, তো নার্সারি ছাড়া যেমন গাছ হবে না, গাছ ছাড়া যেমন পরিবেশ রক্ষা হবে না, এই নার্সারির সেক্টরটা আরও ডেভেলপ হওয়া উচিত। বিশেষ করে নার্সারির সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে জায়গার অভাব। আমার মনে হয় নার্সারির সেক্টরের জন্য স্পেশালভাবে প্রত্যেকটা উপজেলায় বা হলে গিয়ে জেলা পর্যায়ে একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করা উচিত নার্সারির জন্য, যদি নার্সারি থাকে তাহলে সেই এলাকায় গাছ থাকবে, যদি নার্সারি না থাকে সেই এলাকায় গাছ কিন্তু অতটা ডেভেলপ হয় না।
11: আর সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিটা এই খাতে কতটা প্রভাব ফেলেছে?
12: সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, তবে আমার মনে হয় এই কর্মসূচিটা আরও একটু লেন্দি করা প্রয়োজন।
11: ভবিষ্যতে আপনার এই নার্সারি ব্যবসাটা নিয়ে আপনার পরিকল্পনা কি?
12: আমার নার্সারি ব্যবসা নিয়ে পরিকল্পনা যে আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে যেতে চাই। আমাদের দেশে এখন যে পরিমাণ মানে জাতের আছে অ্যাভেলেবেল, সেই জাতগুলো আরো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এটা আমাদের নার্সারি হাব হতে পারে।
11: আপনি সেটাই করছেন দীর্ঘ অনেক বছর ধরে, যে আপনার কাছ থেকে অনেক উদ্যোক্তারাও যেন গাছ নিতে পারে, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন। তাহলে এই নতুন উদ্যোক্তা যারা আছে এই সেকশনে আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে?
12: তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে আমাদের দেশ যেহেতু ছয় ঋতুর দেশ এবং আমাদের বিভিন্ন আমাদের পাহাড় থেকে শুরু করে সমতল এবং নিম্ন অঞ্চল বিভিন্ন অঞ্চল ভেদে তার যে কোনো জিনিস যদি সে চাষাবাদ করতে চায় কোন অঞ্চলে কোনটা হবে সেটা অবশ্যই কৃষি ওই অঞ্চলের কৃষি অফিসারের পরামর্শ নিয়ে কোনো কিছু চাষাবাদ করার দিকে আগাতে হবে।
11: আর আপনি বলছিলেন যে আপনারাও একটি পদকে ভূষিত হয়েছেন, তো এই ব্যাপারে বাংলাদেশ বেতারে যদি কিছু বলতেন।
12: বাংলাদেশ বেতারে আমি সর্বপ্রথম জানাচ্ছি যে আমরা 2025 সালে সম্পূর্ণ বাংলাদেশে জাতীয় পুরস্কারে প্রথম স্থান অর্জন করেছি।
11: প্রকৃতিকে রাঙিয়ে তুলতে আপনাদের চারপাশে একটি করে হলেও গাছ লাগান এবং আমাদের বাংলাদেশকে গড়ে তুলুন সবুজ বাংলাদেশ হিসেবে।
6: কাফি, এবার আমাদের সর্বশেষ যে আকর্ষণীয় অংশ, কুইজ বিজয়ী। চলো আমরা আজকে যে কুইজ বিজয়ী হয়েছে তার নামটি ঘোষণা করে দিই।
10: হ্যাঁ চলো, তার আগে তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো বলি।
6: প্রিয় শ্রোতা, মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার, মোফাজ্জেল হোসেন।
10: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আফিয়া খানম জুলি, ফারিয়া আহমেদ সুপ্তি।
6: খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, নূরজাহান বেগম, সাহারুজ্জামান ফাহাদ, তাবারাকা, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ আবুল হাশেম, আব্দুল মালিক, সাইফুল ইসলাম।
10: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, আকশা আহমেদ, শামীম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তটিনী, আদিবা আভা, ইসাবা ইলা, রাধিকা রিধি, নাজনীন নিহা, সিনথিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জুথি।
6: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, এইচ এম তারিক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
10: মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল,
6: রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, নাজমুল হুদা, স্বপ্না পারভিন, মোহাম্মদ সম্রাট সেকেন্ডার আলী।
10: টাঙ্গাইল থেকে আফি আক্তার, মোহাম্মদ রাসেল, সম্রাট এম ডি ফারুক মোঘল।
6: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়।
10: জয়পুরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শোভন।
6: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, এম আলম, কৌশিক আহমেদ, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান, সুজন আহমেদ, ডাক্তার আহমদুল্লাহ রিসাদ।
10: মেহেরপুর থেকে তানভীর শাফি,
6: নাটোর থেকে মেহেদি হাসান, আরিফুল ইসলাম, নীলা চৌধুরী।
10: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, মোহাম্মদ সাজিদ খান।
6: ঝিনাইদহ থেকে এস এম সবেত আলী।
10: চাঁদপুর থেকে নওসাবা নুহা, সাফিয়া সেতু, সারাবান সারা।
6: কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ, ফার্দিনাদ তাসনিম দিশা।
10: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন।
6: ময়মনসিংহ থেকে জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাদ খান, আব্দুল সাত্তার।
10: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম, ড্যানিশ বৈরাগী।
6: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাব তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব, প্রিয়ম চক্রবর্তী।
10: লালমনিরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, চৈতন্য কুমার রায়, কল্পনা রানী রায়, নাসিমা খাতুন।
6: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ সাদিক আরিফিন, লীনা আক্তার।
10: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান, মোহাম্মদ রাকিব হাসান।
6: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, মোহাম্মদ শামীম হোসেন।
10: মাগুরা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন সবুজ মোল্লা, আনিসুর রহমান, আসগর আলী মন্ডল, রীনা খাতুন।
6: বগুড়া থেকে নাসরিন আক্তার মীর,
10: পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন, শিফাত সর্দার।
6: কুমিল্লা থেকে আইরিন আক্তার,
10: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক,
6: এবং সর্বশেষ নওগাঁ থেকে মামুনুর রশিদ। প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে সারা বাংলাদেশ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কাফি, যারা আসলে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে আমাদের কাছে বিজয়ী, কিন্তু তুমি তো জানো যে সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র একজনকে আমাদের লটারি ভিত্তিতে বিজয়ী বলে ঘোষণা করতে হয়। তো চলো আজকে আমরা দেখে আসি আজকে লটারি ভিত্তিতে কে হলো কুইজ বিজয়ী।
10: প্রিয় শ্রোতা, এ পর্বের কুইজের বিজয়ী হয়েছেন তাসলিমা খানম সুমি, গ্রাম ঘোড়াদাইর, পোস্ট সুলতানশাহী, জেলা গোপালগঞ্জ। তাসলিমা খানম সুমি, আপনাকে অভিনন্দন।
6: কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করার উদ্যোগ নয়, বরং সুস্থ পরিবেশ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। তবে একটি গাছ রোপণ যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। তাই আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি, রোপণকৃত প্রত্যেকটি গাছের যত্ন নেই এবং সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি।
10: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকবো এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আষাঢ়ের একেবারে শেষ প্রান্ত থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজন যারা রয়েছি বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে। উপস্থাপনে রয়েছি শাহনাজ পারভীন ঋষি, শাহনাজ পারভীন, আফরোজা আক্তার পপি, বর্ষা আহমেদ এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বা।
2: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রকৃতিতে এখন মেঘের আনাগোনা, আর এ মেঘ যেন মনের কথা বলে, মনের সেই শান্তির কথা বলে, শৃঙ্খলার কথা বলে। তার কারণ এ যেন সারিবদ্ধভাবে উড়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, যার কোনো সীমা বা পরিসীমা নাই। আমাদের ভালো কাজের, ইতিবাচক মনোভাবের, ভালোবাসার, ভালো লাগারও যেন এই পরিসীমা না থাকে, ছেয়ে যাক জীবনের প্রত্যেকটি জায়গায় শুভ্রতা ছোঁয়া। বন্ধুরা, আপনাদের প্রথমে শোনাতে চাই একটি দেশের গান। শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন বাসুদেব ঘোষ।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী চম্পা বণিক, গানের কথা সুমন সর্দার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

সৈনিক ভাইরা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া দূরবারে প্রচার করা হচ্ছে। এবারে গানটি গিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, নজরুল সঙ্গীত, পরদেশি মেঘ যাওরে ফিরে বলি আমার পরদেশিরে।

দুর্বারে এবারে শোনাবো একটি পল্লীগীতি, শুনবেন মোসাম্মদ মুনমুন আক্তারের কণ্ঠে। গীতিকার সৈয়দ শফিউল আজম এবং সুর করেছেন বিমান চন্দ্র বিশ্বাস।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই ও বোনেরা এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুরবারে আজ আপনারা শুনলেন রকমারি এই গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে নিশ্চয় আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুরবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। বিশ্বকাপ ফুটবলে গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আটলান্টায় ১৬ দলের নকআউট পর্বে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে এবং ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড টাই ব্রেকারে 4-3 গোলে কলম্বিয়াকে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: শেষ ষোলোয় চূড়ান্ত নাটকীয়তা দেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্কটল্যান্ডের দল। তবে এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে মিশর। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ফেভারিট হিসাবে টুর্নামেন্টে খেলতে আসায় স্পেনে উঠেছে কোয়ার্টার ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে নিজেদের শক্তিটা দেখিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্সও। প্যারাগুয়েকে এমবাপ্পের দেয়া পেনাল্টি গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে গত দুটি বিশ্বকাপের ফাইনালিস্টরা। তাদের প্রতিপক্ষ আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রাখা মরক্কো। মরক্কো শেষ আটে উঠেছে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে হারিয়ে। টুর্নামেন্টের সহ আয়োজক মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করে দেয়া নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নরওয়ে হারিয়েছে 2-1 গোলে। শেষ ষোলোর অন্যতম ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। 120 মিনিটেও গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। এছাড়া শুক্রবার দিবাগত রাত 1টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শনিবার রাত 3টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং সকাল 7টায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। আগামীকাল হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। বিকল্প নেই, 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। একদিনের সিরিজের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে 3টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল ব্রিস্টলে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 10:30 খেলা শুরু হবে। গতরাতে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে 125 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফলে 5 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি টোয়েন্টি সিরিজের পর ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। গাজীপুরের শ্রীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মিয়া ব্রাদার্স সুপার কিংস ফুটবল ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ অনুষ্ঠিত খেলায় মিয়া ব্রাদার্স সুপার কিংস 4-0 গোলের বড় ব্যবধানে বৈরাগী চালা সানফ্লাওয়ার ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নর্থ সাউন্ডে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে ড্র হয়েছে, ফলে 2 ম্যাচ টেস্টের সিরিজ 1-0 জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে পঞ্চম শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 109 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা শ্রীলঙ্কা 9 উইকেটে 549 রানে ইনিংস ঘোষণা এবং 9 উইকেটে 251 রানে ইনিংস ঘোষণা। ওয়েস্ট ইন্ডিজ 499 এবং বিনা উইকেটে 109। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের ক্রিকেটে পরবর্তী আসরের জন্য মিরপুর, সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আমাদের আজকের বিষয় শিশুদের নিউরো সমস্যা ও করণীয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরো সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নিউরো সমস্যা বলতে আমরা আসলে কি বুঝি?
2: ধন্যবাদ। নিউরো সমস্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের নিউরোলজিক্যাল ডিজিজ। এগুলো সাধারণত ব্রেন, স্পাইনাল কর্ড এবং নার্ভ এগুলোতে ইনভলভ হয়ে থাকে। ব্রেন, স্পাইনাল কর্ড এবং নার্ভের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, জন্মগত ইনফ্লামেটরি বা ইনফেকশন থেকে হতে পারে, বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এবং আরও কিছু ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে। এই সামগ্রিকভাবে এই সমস্যাগুলোকে আমরা নিউরো সমস্যা বলে থাকি।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে শিশুদের নিউরো সমস্যা বলতে আমরা কি বুঝি?
2: এই নিউরোলজিক্যাল ডিজিজগুলি যখন শিশুদের হয়ে থাকে তখন আমরা এগুলোকে শিশুদের নিউরো সমস্যা বলে থাকি। শিশু বলতে আমাদের দেশে একদম শূন্য বয়স থেকে শুরু করে 18 বছর পর্যন্ত ধরা হয়ে থাকে, প্যাডিয়াট্রিক এজ গ্রুপ। এর মধ্যে আবার ইনফ্যান্ট এবং নিওন্যাট

0: যারা ছোট শিশু 28 দিন পর্যন্ত এবং 1 বছর পর্যন্ত বলা হয়ে থাকে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে কি কি সমস্যা, নিউরোর কি কি সমস্যা নিয়ে শিশুরা বা রোগীরা বা শিশুদের মায়েরা আপনাদের কাছে শিশুদেরকে নিয়ে আসে।
0: ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হলো শিশুদের নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো আসে, এগুলো আসলে শিশুদের একদম জন্মের পর থেকে শুরু করে বাড়ন্ত বয়স পর্যন্ত হয়ে থাকে। একদম ইমিডিয়েটলি জন্মের পর যে সমস্যাগুলো নিয়ে আসে এগুলো কনজেনিটাল বা জন্মগত রোগ। যেমন মাথার ক্ষেত্রে অনেক বাচ্চার জন্মের সময় বা পরপর বড় মাথা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। স্পাইনাল কর্ড অথবা মেরুদণ্ডে যেগুলো নিয়ে আসে সেগুলো হলো তার কোমরের পিছনে অথবা ঘাড়ের পিছনে অনেক বড় সোয়েলিং বা টিউমার জাতীয় একটা কন্ডিশন, যেটা স্পাইনা বাইফিডা বা মেনিঙ্গোসিল বলে থাকি, এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়া আরেকটু বড় শিশু হলে দেখা যাচ্ছে যে শিশুর যে ডেভেলপমেন্ট, নর্মাল ডেভেলপমেন্টটা ডিলেইড হচ্ছে। শিশু যে বয়সে হাঁটার কথা হাঁটছে না, যে বয়সে কথা বলার কথা কথা বলছে না, এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারেন। এবং আরেকটু বড় বয়সে যেগুলো আসে, শিশুদের মাথা বড় হওয়া, চোখে না দেখা, কানে কম শোনা, কথা বলতে না পারা, খিচুনি, এছাড়া মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে নিউরোর যে সমস্যাগুলো শিশুদের হয়ে থাকে এর আসলে কারণগুলো কি?
0: সামগ্রিকভাবে আসলে এই রোগগুলোর তেমন কোনো কারণ নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে কারণ হতে পারে। যেমন একটা হলো জন্মগত, অর্থাৎ বংশ পরম্পরায় ক্রোমোজোমাল বা জিন এর কারণে যে ডিজিজগুলো হয়ে থাকে এগুলো একটা কারণ হিসাবে দেখা যেতে পারে। এছাড়াও যেটা হয়, শিশু যখন মায়ের গর্ভে থাকেন তখন তার পুষ্টির কিছু সমস্যা হয়, আয়রন ডেফিসিয়েন্সি, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এই ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে শিশুরা জন্মের সময়ই কোনো নিউরো প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও যেটা হয়, আমাদের দেশে খুব বেশি কনস্যাঙ্গাউনিয়াস ম্যারেজ, অর্থাৎ নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে কিছু এ ধরনের নিউরো সমস্যা নিয়ে জন্মাতে পারেন।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে শিশুদের যদি নিউরো সমস্যা হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে?
0: শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা হলে যারা অনেক ছোট তারা নিজেরা বলতে পারে না, তাদের নিজেদের সমস্যা বলতে পারে না। এক্ষেত্রে শিশুদের মা যিনি, উনিই বেস্ট জাজ, উনিই বুঝতে পারেন যে শিশুর কি সমস্যাগুলো হচ্ছে। এর মধ্যে আমি আগেও বলেছি, 1 নম্বর হলো শিশুর মাথা বড় হতে পারে, তার মেরুদণ্ডে কোনো জায়গায় সোয়েলিং বা ফোলা থাকতে পারে, শিশু যে বয়সে বসার কথা হয়তো বসতে পারছে না, 1 বছরে যেটা হাঁটতে পারার কথা হাঁটতে পারে না বা কথা বলতে পারছে না, শিশুদের খিচুনি হয়ে থাকে, এটা খুবই কমন, দীর্ঘক্ষণ ধরে খিচুনি হতে পারে, মাঝে মাঝে অজ্ঞান হতে পারে, হাঁটতে যে পড়ে যেতে পারে, হাত এবং পা একইভাবে মানে প্রপোর্শনেটলি গ্রো নাও করতে পারে, এ ধরনের সমস্যা, বমি হতে পারে। এছাড়াও একটু বড় শিশুরা চোখে দেখতে পারে না বা কানে শুনতে পারে না, এগুলো শিশুর মা খুব সহজেই বুঝতে পারেন এবং এ ধরনের সমস্যা হলেই আমরা ধরে নিতে পারি শিশু কোনো নিউরোলজিক্যাল ডিজিজে ভুগছে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে শিশুদের যদি নিউরোলজিক্যাল কোনো সমস্যা হয়েই থাকে তাহলে কোথায় চিকিৎসার জন্য যাবে বা এর চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন?
0: শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা হলে প্রথমেই শিশুর বাবা মাকে একজন নিউরো বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আমাদের দেশে নিউরোলজিস্ট এবং নিউরোসার্জন দুই ধরনের বিশেষজ্ঞই রয়েছে। সার্জিক্যাল ডিজিজ হলে সাধারণত নিউরোসার্জনের কাছে যেতে হয়। এছাড়াও আমাদের দেশে প্যাডিয়াট্রিক নিউরোসার্জন, অর্থাৎ শিশুদের নিউরোসার্জনও রয়েছে এবং এই প্যাডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগও আমাদের দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। এছাড়া ঢাকা শিশু হাসপাতালেও তারা দেখাতে পারে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে সহযোগিতা পেতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই যে শিশুদের নিউরোর বিভিন্ন সমস্যা হয়ে থাকে এটি প্রতিরোধে বা প্রতিকারে কি করণীয়?
0: এটা আসলে কিছু ডিজিজ আছে প্রতিরোধ করা সম্ভব। যেমন আমি আগেই বলেছি যে গর্ভকালীন সময়ে যদি শিশুর কিছু ডেফিসিয়েন্সি হয়, ফোলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন, এ ধরনের ডেফিসিয়েন্সি যাতে না হয় এজন্য মাকে পরিপূর্ণ পুষ্টিকর খাবার দিতে হবে এবং কোনো ডেফিসিয়েন্সি থাকলে তার ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও শিশুদের যেহেতু বাবা মার জন্য আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের দেশে আছে এটা পরিহার করতে হবে। ক্লোজ রিলেটিভ বা ব্লাড রিলেটেড পার্সনদের মধ্যে বিয়ে শাদী না দিতে পারলে এটা প্রতিরোধ করা যায়। এবং এছাড়াও কিছু অ্যান্টিনেটাল চেক আপ আছে, অর্থাৎ যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখনই অ্যানোমালি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম করে বোঝা যেতে পারে যে তার কোনো নিউরো সমস্যা আছে কিনা। অ্যান্টিনেটাল কিছু ট্রিটমেন্টও রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আগেই বুঝতে পারি যে কোনো সমস্যা হচ্ছে কিনা।
1: প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু জেনে নিলাম যে শিশুদের যদি নিউরো সমস্যা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো ধরনের সমস্যায় সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেই সাথে সেই সমস্যাগুলো যদি শিশুদের সম্পর্কিত হয়ে থাকে তাহলে কিন্তু আরো দ্রুত অর্থাৎ কাল বিলম্ব না করেই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমাদেরকে নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। অনেক অনেক শ্রোতা বন্ধুরাই আমাদেরকে ফেসবুকে তাদের প্রশ্নগুলো পাঠিয়েছেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমাদেরকে লিখেছেন রেখা আক্তার প্রেমা, তিনি কাপাসিয়া গাজীপুর থেকে বলেছেন যে শিশুদের যদি নিউরো রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত।
0: নিউরো রোগ হয়ে থাকলে যে সিমটমগুলো হয়, যেমন প্রথমেই আমি বলেছি খিচুনি হতে পারে, খিচুনি হলে এই খিচুনির প্রতিরোধ করতে হবে, খিচুনির জন্য ওষুধ দেওয়া যেতে পারে। এছাড়া যখন খিচুনি হয় ওই মুহূর্তে বাচ্চার যেন শ্বাসকষ্ট না হয়, তারপরে কোনো শার্প অবজেক্টের উপর পড়ে না যায়, পানিতে বা বাথরুমে না থাকে, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়াও শিশুর অন্যান্য যে সিমটমগুলো আছে, যেমন চোখে দেখতে না পাওয়া, কানে শুনতে না পারা, মাথা বড় হয়ে যাওয়া, বা পিছনে কোনো টিউমার বা সোয়েলিং থাকলে সেগুলো যেন ফেটে না যায়, এগুলো টেক কেয়ার করতে হবে এবং দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: সিরাজুল ইসলাম সৈকত আমাদের কাছে জানতে চেয়েছেন যে নিউরোর যদি সমস্যা হয়ে থাকে তাহলে কোন হাসপাতাল এবং কোন ডাক্তারের সাথে উনি পরামর্শ করতে পারবেন।
0: যদি ঢাকায় থাকেন তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারেন, আর যারা ঢাকার বাইরে পেরিফেরিতে আছেন নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন অথবা যে কোনো নিউরোসার্জন বা নিউরোলজি বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন।
1: এরপর আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সানোয়ার হোসেন, তিনি পাবনা থেকে জানতে চেয়েছেন, এবং সেই সাথে জুবায়ের আল ফাহাদ, তিনি আমাদের কাছে গফরগাঁও ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন যে শিশুদের যে নিউরো রোগ হয়েছে এটি আসলে আমরা কি ধরনের লক্ষণ দেখে বুঝতে পারব।
0: ধন্যবাদ। আমি আগেও বলেছি আসলে শিশুদের নিউরো রোগ সাধারণত শিশুরা তাদের কমপ্লেন বলতে পারেন না, শিশুর মা এগুলো অবজার্ভ করে থাকেন। এর মধ্যে খিচুনি, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, চোখে দেখতে না পাওয়া, কানে শুনতে না পাওয়া।
2: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়া ইকরাব্বি শাকিয়া, হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে করো। তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الارض بعد اصلاحها. আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ছুটির কোন নিউরোলজিক্যাল ডিজিজে ভুগছেন?
4: এরপর আতার রহমান রঞ্জু আমাদের কাছে জানতে চেয়েছেন যে অনেকেই মনে করেন যে নিউরোর সমস্যা হলে বুঝতে না পেরে হয়তো বা মানসিক বা অন্য কোনো সমস্যা তারা মনে করে থাকেন, আসলে এটা কতটা যুক্তিযুক্ত বা নিউরো সমস্যাই যে হয়েছে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করব?
3: উনি ঠিকই বলেছেন, মাঝে মাঝে নিউরো এবং মানসিক সমস্যাগুলো সিমটম অনেকটা একই রকম হয়ে থাকে, এজন্য অনেকে এটাকে মানসিক বলে ভুল ধারণা করতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক এটা সঠিকভাবেই রোগ নির্ণয় করতে পারবেন এবং এটা মানসিক না নিউরোলজিক্যাল সমস্যা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যেতে পারে। কাজেই এ ধরনের কনফিউশন হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই এর সমাধান হয়ে যাবে।
4: অসিত চক্রবর্তী অনিক হরিরামপুর মানিকগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে শিশুদের নিউরো সমস্যা কি বংশগত হতে পারে, আর নিউরো সমস্যা থেকে কি ঠান্ডা আর সমস্যা থেকে কি নিউরো হতে পারে, বা নিউরো সমস্যা থেকে কি হাঁপানি বা এই জাতীয় কিছু হতে পারে কিনা?
3: নিউরো সমস্যা বংশগত হতে পারে, এটা আমি আগেও বলেছি। আর দুই নম্বর হলো, নিউরো সমস্যা থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে নিউরো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
4: এরপর আমাদের কাছে জানতে চেয়েছেন বিকাশ ঝা, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে জানতে চাই যে নিউরো রোগ থেকে পরবর্তীতে কি ধরনের সমস্যায় শিশুরা যখন বড় হয়ে যাবে যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে?
3: ধন্যবাদ। নিউরো রোগ থেকে শিশুরা যদি বড় হয়ে যায় তাহলে ডিলেড মাইলস্টোন অব ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুদের যে বয়সে যেটা করার কথা সেটা করতে পারবে না, অনেক ডিলেইড হবে। দুই নম্বর, তার বুদ্ধিমত্তা কম হতে পারে, যেটা আমরা অটিস্টিক বেবি বলে থাকি, এ ধরনের সমস্যা হতে পারে, মানসিক প্রতিবন্ধী হতে পারে। এছাড়া অন্য যে নিউরোলজিক্যাল ডিজিজগুলো আছে, যেমন ব্রেনে টিউমার বা ব্রেনে আঘাত পেয়ে যদি কোনো হাত পা অবশ প্যারালাইসিস হয়ে যায় সেক্ষেত্রে এক হাত পা অবশ থাকতে পারে বা প্যারালাইসিস থাকতে পারে, বারবার খিচুনি হতে হতে অজ্ঞান হয়ে যেতে পারে, এ ধরনের নানাবিধ নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে বাচ্চা বড় হবে।
4: এরপর আমাদের কাছে হীরামন শেখ, তিনি পশ্চিমবঙ্গ ভারত থেকে জানতে চেয়েছেন যে নিউরো সমস্যা প্রতিরোধ বা প্রতি

0: কারে আমরা শিশুর জন্মের পূর্বেই কি কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা কি নিতে পারবো?
1: অবশ্যই, জন্মের পূর্বে আমরা প্রথম কথা হলো যে বিয়ে শাদী যেটা হয় এটা যেন নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে না হয়, এটা। দুই নম্বর হলো যখন বাচ্চা গর্ভে থাকে তার যেন কোনো ডেফিসিয়েন্সি না, দ্যাট ইজ আয়রন, ফোলিক অ্যাসিড, অ্যানিমিয়া, এ ধরনের ডেফিসিয়েন্সি যদি না থাকে, পরিপূর্ণ পুষ্টি যেন তার মাকে দেওয়া হয়, তাহলে আমরা প্রতিরোধ করতে পারি। এছাড়াও যখন গর্ভে থাকেন তখন এক্সরে, সিটি স্ক্যান এই জাতীয় পরীক্ষা, অর্থাৎ রেডিয়েশন এক্সপোজার যেন না হয়, সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, বললেন তারেক রহমান। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে 8 জনের প্রাণহানি, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। সংবিধানের 5''' সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্বারোপ। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখন অকার্যকর, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ নেতা বলেন, ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত সরকারের সময়ে শেয়ার বাজার ধ্বংসে যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটেছিল। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ফলে শেয়ার বাজারের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান বাজেটে শিক্ষাখাতে GDP 2% বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী 5 বছরের মধ্যে 5% করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। আর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী এ সময় বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। তিনি বলেন, 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 1992 সালে বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সে সময় উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তারেক রহমান বলেন, পূর্বের সেই নীতির আলোকেই সরকার টেকসই, শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানের পথ অনুসন্ধান করছে। তিনি বলেন, বিএনপি সরকার রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের লক্ষ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সকল ফ্রন্টেই অত্যন্ত জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত, আর তাই রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন, সরকার লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণ চাষে সহায়তা দিতে স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার লবণের আমদানি শুল্ক হার পর্যালোচনা করছে, পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নে চাষীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডিজিটাল সমস্যার ডিজিটাল সমাধান গড়ে তোলা হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, এআই ভিত্তিক অপতথ্য ও গুজবের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং অনেকেই এর ভুক্তভোগী। এ কারণে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সরকারি খাস জমি অবৈধ দখল মুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাস জমি প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে বিতরণেও সরকার অঙ্গীকারবদ্ধ। এদিকে আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বন্দরনগরী চট্টগ্রামের টানা ভারী বর্ষণ আর দমকা হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। এদিকে উখিয়ায় পাহাড় ধসে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সারা দেশে অন্তত 15টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের HSC ও সমমানের পরীক্ষা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃষ্টির দাপট যেন থামছে না, সাথে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। টানা বর্ষণে চট্টগ্রামের প্রতিটি নিচু এলাকা এখন পানির নিচে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনে। বন্দরনগরীর অনেক এলাকায় জলবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের ACC ও সমমানের পরীক্ষা। অন্যদিকে বৃষ্টির এই বিধ্বংসী রূপ আরো ভয়াবহ আকার নিয়েছে উখিয়ায়। সেখানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামের উপকূলীয় এবং পাহাড়ি এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরো কয়েকদিন বজায় থাকতে পারে।
3: ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে। সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
2: আর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডুবে যাওয়া রেল লাইন পরিদর্শনে গিয়ে বলেন, পানি না কমা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন।
4: বর্ষণের কারণে যেটা হচ্ছে যে রেকর্ড পরিমাণ বর্ষণ প্রায় 12 মিলিমিটারের মতো, কোথাও 1.5 ফুট কোথাও 2 ফিট পর্যন্ত পানি উঠেছে। যতক্ষণ পর্যন্ত পরিবেশ উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন।
2: কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় তৈরি হওয়া জলবদ্ধতা জীবনযাপনে ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এই উদ্ভূত পরিস্থিতির সার্বিক খোঁজ খবর রাখছেন এবং সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
5: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি স্থানীয় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাটহাজারী সহ তিন পার্বত্য জেলার সর্বস্তরের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য।
2: ৪২ বছরের রেকর্ড ভেঙে হওয়া এই ভারী বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান চলাচল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, এর আগে গত সোমবার কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে অন্তত 9 জন নিহত হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল। টানা তিন দিন শুনানির পর আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করে আদেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। জোরিস ভ্যান বোমেল এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে নেদারল্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বর্তমান তথ্য প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করলে রাষ্ট্রদূত নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। আব্দুল আউয়াল মিন্টু বলেন, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় সদরে পক্ষকালব্যাপী, 56টি জেলা সদরে সপ্তাহব্যাপী এবং 29টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলার ধারাবাহিকতায় বনায়ন কার্যক্রমকে এক নতুন ও আধুনিক উচ্চতায় নিয়ে গেছেন তারেক রহমান। তাঁর গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের বন ব্যবস্থাপনা কার্যক্রম প্রবেশ করেছে স্মার্ট ফরেস্ট্রির আধুনিক যুগে। পরিবেশমন্ত্রী আরও বলেন, আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ও স্মার্ট ফরেস্ট্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারিত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর বিরতির পর এবছরের জানুয়ারি থেকে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বৈঠকে সালাউদ্দিন আহমদ পাকিস্তানে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি গুরুত্ব সঙ্গে তুলে ধরেন। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছতে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মোহসেন নাকভির প্রতি বিশেষ অনুরোধ জানান। সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে ফিরিয়ে নেয় সে লক্ষ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে গোলাগুলির পর তিনি দেশটির নেতৃত্বকে নিকৃষ্ট ও পাগল বলে তীব্র সমালোচনা করেছেন। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে এটি সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের তেল ট্যাঙ্কার সহ তিনটি জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালিয়েছে বলে জানানোর পরেই তিনি এই মন্তব্য করেন। গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে জোটের নেতৃবৃন্দ তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হচ্ছেন। প্রতিরক্ষা ব্যয় নিয়ে বিভাজন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান সংঘাত প্রথম দিনের আলোচনায় প্রাধান্য পায়। ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। খেলার খবর ক্রিকেট। আগামীকাল হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আটলান্টায় ষোলো দলের নক আউট পর্বে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে এবং ভাঙ্কুভারে সুইজারল্যান্ড টাইব্রেকারে 4-3 গোলে কলম্বিয়াকে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়। বিস্তারিত শুনুন
1: শেষ ষোলোয় চূড়ান্ত নাটকীয়তা দেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্কোয়ালিনের দল। তবে এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে মিশর। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ফেভারিট হিসাবে টুর্নামেন্টে খেলতে আসায় স্পেনে উঠেছে কোয়ার্টার ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে নিজেদের শক্তিটা দেখিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্সও।

0: নিশ্চিত করেছে ফ্রান্সও। প্যারাগুয়েকে এমবাপ্পের দেয়া পেনাল্টি গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে গত দুটি বিশ্বকাপের ফাইনালিস্টরা। তাদের প্রতিপক্ষ আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রাখা মরক্কো। মরক্কো শেষ আটে উঠেছে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে হারিয়ে। টুর্নামেন্টের সহ আয়োজক মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করে দেয়া নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নরওয়ে হারিয়েছে 2-1 গোলে। শেষ ষোলোর অন্যতম ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। 120 মিনিটেও গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: এদিকে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিঘে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, বললেন তারেক রহমান। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে 8 জনের প্রাণহানি। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। সংবিধানের 5ম সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব আরোপ। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, দুদেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখন অকার্যকর, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল,
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি ইশরাত জাহান নীলা। স্থানীয় সরকারের সব স্তরে দ্রুততার সঙ্গে নির্বাচনের আয়োজন বিএনপির 31 দফা ও দলটির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তার নির্বাচন পূর্ব জনকল্যাণমুখী ওয়াদার অধিকাংশই বাস্তবায়ন শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা শুরুর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নির্বাচন শুরু করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। নির্বাচন কমিশন ও ইউপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে সাংবাদিকদের অবহিত করেন উপদেষ্টা। ইসি সূত্রের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে ইসি, ইউপি, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন।

0: নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। উল্লেখ্য, স্থানীয় সরকারের প্রায় সব স্তরেই এখন নির্বাচিত প্রতিনিধি নেই। এ কারণে একসঙ্গে সব নির্বাচন না করে ধাপে ধাপে ভোট করার পরিকল্পনা নিয়েছে ইসি ও সরকার। অক্টোবরের ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে আনুমানিক এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সরকারের পরিকল্পনা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। এটি অনস্বীকার্য যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি, কারণ নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ইসি অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে। প্রায় 4,500-এর বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার একটি সমান্তরাল সরকার ব্যবস্থা, যার দায়িত্ব স্থানীয় পর্যায়ে তথা সব প্রশাসনিক স্তরে শাসন কার্য পরিচালনা করা। বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় স্থানীয় সরকার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটি স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আর তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র পরিপূর্ণতা পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তৃণমূল থেকে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর গণতন্ত্রের ভিত প্রস্তুত করে সত্যিকারের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপি বিশ্বাস করে, গণতন্ত্র হল জনগণের নিজেদের শাসন, যা প্রতিষ্ঠিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। তাই উপর থেকে তৃণমূল অবধি সর্বস্তরের জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক শাসন কায়েম হয় না। সে বিবেচনায় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনসমূহ দ্রুত সম্পন্ন করতে চাইছে সরকার। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে অনুষ্ঠান। আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.6 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে শুনতে পারবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান। এ পর্যায়ে আপনাদের জন্য বিশেষ নিবেদন একটি দেশাত্মবোধক গান, শিল্পী আবিদা সুলতানা, গানটির রচয়িতা মাসুদ করিম।

0: এতক্ষণ দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আজকের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। এর পরপরই আপনারা শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আয়োজন।
0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

0: এতক্ষণ দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আজকের মিডিয়াম ওয়েভের সকল আয়োজন। বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। এর পরপরই আপনারা শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আয়োজন।
0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পার্শ্বের মাঠে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম এর 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করা হবে বেলা 1:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা 1:05। হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকা শুনতে পাবেন 2:50, রচনা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ। এবারে জানিয়ে দিচ্ছি সংগীত অনুষ্ঠানের সময়সূচি। সকাল 8:15 শুনবেন দেশাত্মবোধক গান, এছাড়াও দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন সকাল 8:30 বর্ণালী অনুষ্ঠানে, এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30 সঞ্জীব কুমার।

0: রায়ের কণ্ঠে, এছাড়া 2:40 শিল্পী হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে। বেলা 3:05 শুনবেন ছায়াছবির গান। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 12:20 শিল্পী মলয় কান্তি মৈত্র। এছাড়াও বেলা 2:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মৌসুমী জালালের কণ্ঠে। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন 12:40 শিল্পী কানাইলাল হালদার সমীর। এছাড়াও রাখালি অনুষ্ঠানে পল্লীগীতি শুনবেন সন্ধে 6:10। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 10:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম ইফফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান এবং মোহাম্মদ আতার রহমান কাজী। সুপ্রিয় শ্রোতা, বিদায় নিচ্ছি আজকের সকল আয়োজনমালা থেকে। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।